khung ka ham khnai to nei rang sak ni takuk te bu khuk song nar khnai to gu sara sa point dok me ka har su tiri ni phung ni akashvani agartala ni fm ujjain to panda tiri tangshal taliyug ni shalchar jibrira thamsi ba tipra bishi jun tal ni tini shal nei chi chuku nei shai nei chi do ingreji bishi khnai to nei rang sak ni takuk bu তিনি সালো বোচং হাই নহাই তিনি সাল ন লামসকি চুই পুইলাও ন খালায় দিয়াই মানে রিসাবমং

yakheba fondi rok tongo amti haikheno bolongni manei ingyakheba mui bolong rokno ingyakheba bolongni manei khnei rokno romui botharnani ingyakheba je manei ni ni bagi hamya bin yakni nang kati ui tonnani tongnani abu hai khlainani bagi belaikheno chubao khnai tongnai rang sakti takhu bukhu chintini ni shalkama pandao khnalaine mui bolong romnani fondi rokno চিনি চিনি বড়ক বাহাই বাহাইকে মুই বলং রকন বুথার ইয়াখেবা রম আবু রকন রকি ককলাম নরক যতন করঙ্গি মানো তেরিনি শালকামা পান্ডব তং আং আর যে উষা আং বাই দাদা সিদা করঙ্গি মানো করঙ্গনানি বাকি ককদক নম্বর 2326253 হাইন হাইকি দিঙ্গি সাপিরানে নই থাম নই দক নই বা থাম আগিও তিপ্রাসারক ইয়াখেবা চিনি ও হাও যে সিরি সিতিন সিমি তঙ্গি ফাইনেরও বরক মুই বলং রকন এবার বলংনি ওয়াক মুসই মশক করিয়া ইয়েখেবা মাসান্দই কুরকু এবার খরগুস ইয়েখেবা ওয়াকচু আমতি হাই রকন দাল বিদাল মানি রকন ফন্দি খাই রমই এবার বুথারি চালায়ও আ মুই বলং রকন রমুই এবা বুথারুই চামানি ফন্দি রক খালাইনাই তিনি সালকামা পান্ডব বাহাইকে আবো চা জাগনাই আফানো তিনি বড় রকনি বাকি কিরিমা সিংসা আমতি হাই মাল মাতা বলংনি মাল মাতা রকন বা বলংনি মানি রকন রম মানি গবাং মা সিস্টেম ইয়াকেবা ফন্দি রক সাইমান্নানি নাংথাই তামনি হামালে বেবাক জাগাও তাবুকনি লেটেস্ট ইয়াখেবা তাবুকনি মলনি মানি ইয়াখেবা রম জাকনাই ইয়াখেবা কাসু জাকনাই আমতি হাই মানিনি ইয়াকনি কাতিউই টং জাকনাই আমতি হাই ফন্দিরক গ্রী ইঙ্গি ফানো মানো আপনি বাকি আবো হাই ফন্দিরক নতুমুং সেরঙ্গি টংখা নঙ্কে গবাং মা আবুনি বিশিংতেই তেইবো কতাল ফন্দি বাই তেইবো কতাল রায়দা বাই ইয়াখেবা সিস্টেম বাই তাবুকনি অমলনি গবাং মা চিনি বরকনি বাকি হামিয়া ইয়াখেবা বরকন চপ্রপ নাই আমতে হে মাল মাতা রকন রমই মানো আপনি কারিব মাল মাতা রকন রমনানি ফন্দি খাইমানি বিশিংতেই গবাং মানো সেভ মানে মানো রমদি দুঃখ গবলা দুঃখ হংখ্যাই মুই বলং রকন ফন্দি খাই বুথারমানি কাইসা যত নিসলাই কাহামকুক সিস্টেমনি বুমং এবা কাইসা ফন্দিনি বুমং আবো দুঃখ দাল নেই তঙ্গ দুঃখ গবলা দুঃখ ইয়ামসং দুঃখ ইয়ামসং এবা বাক্সা আবো দুঃখ ইয়ামসক রকব হনলাইও দুঃখ ইয়ামসং ন আবো গবাংকুক হঞ্জাকুক দুঃখ গবলা নাংখাই মুই বলংনি সাগো গবলাসা সুপলা জাগৈ এবার সুপলা জাগতৈ ইঙ্গৈ হাবৈ থাঙ্গো দুঃখ ইয়ামসুঙ্গো নাংখা হনকে ইয়ামসুংগ্রমানি হাইনো ইঙ্গৈ মুই বলংনি সাগো ফানখাই সুগৈও মানে ফানখাই আবো বসাগো বাড়িগলায়ও এবার ফান খাই বসাগো থাঙ্গি নাঙ্গিও তাবু দুঃখ গবলা ককন স্রাই স্রাই খাইয়ে খালাইনে এবার সাইমানলাইনাই ওয়ার রোজা বকবমন ইয়াফাং ফাসিঙ্গো সৈক্লাবই গবলাসা খাইয়ে পুইলা গবলাসানো বুচুগো হর বাই কিসিসা সগৈ রো দুঃখ গবলাসানি ককলামখা হাইনো হাই সাফিরো দুঃখ গবলাসা বাহাইকে সেনাম হমালে ওয়া রোজা বকবমন ইয়াফাং ফাচিংগো সৈক্লাবই গবলাসা খাইয়ে গবলা বুচুগো হর বাই কিসিসা সগৈ
না।

আৰু আ অলংগা এবা কপলা বাই এবা সরকং হাই ইঙ্গি থাঙ্গো আবো বুচুগো সকজাকনি বাকি কপলা বাই মুই বলং রকনো লাই সুমানি এবা মুই বলং লাই সুমানি লামদাঙ্গো লাই সুমানি লামাগো সানানি থাকাহানকে দো কপলা সা থনই রুও যে মুই বলংনি বাকি দুগ রুও আ মুই বলংনি খাবাগো অলঙ্গা কপলা সরকং কপলা নাংতে তৈ কুচুগো খ্লাইয়েই যুগ সুই অলঙ্গা থেপাউই দুগ কেপলে উই মুই বলংনি খাবাগো এবা বখাও দুগনি অলঙ্গা এবা সরকপলা হাবুই থুয়ু আহাইখে দুগ কপলা থনই মুই বলং রকন চপ্রব এবা তুমুং কিরিমা সিংসা মানই ইংগেখেবা কিরিমা সিংসা মুই বলং রকন রমলায়ু আও খনাই তোনায় রাংসাকনি তাকু বুকু জংতিরিনি সালকামা পান্দাও সালাই দঙ্গো বলংনি মালমাতা ইংগেখেবা মুই বলং রকন বাহাইখে ফন্দি খ্লাই রমলাই আবনরগী জিন ককলাম সালাই দঙ্গ নরক দাদা সিদা গরঙ্গী মানো ককদুকনি বিশিংতে ককদুক নম্বর 2326253 পুইলাওনো জিন খনালাইখা দুক কপলা আবনরগী জিন ককলাম মালমাতা রকনো বলংনি মালমাতা রকনো বাহাইখে রম আবনরগী জিন ককলাম সালাই দঙ্গ নরক যতনন কবকনাই ককদুক গরঙ্গী মানো ফন্দি এবা মালমাতার রমনানি ইয়া খেবা বরকনো বুথারনানি বা রমনানি বলংনি কিরিমাসিংসা মালমাতা রকনি বাকি যে ফন্দি দঙ্গ আবুচিনি বড় রকনি চাইতক মুনো তে বখরকনো বেলাইখেন কদ তে কুবুক খ্লায়ও আবনো যেন বাহি বাহিখে রমলাই আবরকন রেগে যেন ককলাম সালাই দঙ্গ নরক যতন গরঙ্গী মানো ককদুকনি বিশিংতে ককদুক নম্বর 2326253 হাইন হাইকিং এই সাফিরানো নই থাম নই দক নই বা থাম দুক কপলা বাহিকে সিনাম তে আবনো বাহিকে থনই মুই বলং রকন রম আব নচং সাইমান লাইখা তেইসা হাইন হাই সাফিরানো দুক কপলা হংখে সানানি থাঙ্কা হংকে ওয়া রোজা উনানি নাংনাই আবনো বকবম ইয়াফাং ফাচিংগো সৈক্লাবই কপলা খ্লাইয়েই আবনো বুচুগো হরবাই কিসা সগৈ আবো তে ফাটিয়া খ্লাইয়েই হরবাই সগৈ নাও আবো অলঙ্গাহাই কপলা অঙ্গি থাঙ্গো তে আ কপলাবাই মুই বলং রকন যেন রমুই মানো মুই বলং রক লাইসুমানি লামদাঙ্গো আবনো থনই তনই রুও থনই তনমানি আবো আ মালমাতানি ইয়েখেবা আ মুই বলংনি খাকলাবো এবা বখাও নাংনাই জাত আমতিহাই খ্লাইয়েই উজুন খ্লাই বেড়াউই আবনো থনই তন আবো আয়ংতেই তুমুং মালমাতা লাইখানকে আবো নাঙ্গই ইয়াখেবা আ যে থনই তনমানি আবো কেপলেউই বিনি বসাগো থাঙ্গই আ কপলাসা ইয়রজাগো আবো হাইখেনো চিনি বড়রক আগিনি জরাও দুক কপলা বাই বলংনি মুই বলং রকন রমলায়ও আও রাংসাকনি তাম তাকুবুকু দুক তে কেসা দঙ্গ আবংখা দুক ইয়ামসুং দুগনি ওয়া রোজানো কপলা এবা অলঙ্গা খ্লাইয়েই ইয়াফাংকিটিং খাইজাক আবনো দুক ইয়ামসুং হনো দুক কপলাবাই দুক ইয়ামসুংনি দুক থনমা রায়দাখাই থানসানো কিসিসা ফেরলাইমানি দঙ্গ আবংখা দুক কপলাখাই বাহান বিশিঙ্গ হাবই থাঙ্গো তেই দুক ইয়ামসুং খাইবা বাহান বিশিঙ্গ হাবিয়া ইয়ামসুং রুমাহাই ইঙ্গই সুকজাকতৈ ইঙ্গো মুই বলং রক লাইসুমানি লামাগো দুক ইয়ামসুং থনই তনিও আয়াংতৈ মুই বলং রক থাংখে দুক কেপলেগুই খাবাগো এবা বখাও সুকজাকতৈ ইঙ্গই থৈও খনাই তোনাই রাংসাকনি তাকু বুকু দুক ইয়ামসুং খ্লাইয়েই

0: পুরা চুকুচি খ্রিস্টবিষীয় ওজোন স্তর নিয়েখেবা আবনো ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি নিয়ে আবনো বন্ধ খাইমানি শাল নেব আবনো পালাই চাকো তিন শাল নিজি চুকু জুনন অবনো পালাই চাকো আবনো কারি তিন শাল কথারো আসাই নাই ভূমঙ্গনা রূপনি বিশঙ্গতঙ্গ চিচুকুরা সিনেচিচার খ্রিস্টবিষীয় নিকুলে বহাইনু আচাইমানি তাই আপনার কারিপতঙ্গ চিচুকুরা দকচি চার খ্রিস্টবিষীয় থিউরিন ফ্লেওরি আপনার কারিব তঙ্গ চিচুকুরা থামচিত খ্রিস্টবিষীয় হারমন কিলেব্রেউ থৈনাই রকনি বিশৃঙ্গ থৈনাই রকনি বিশৃঙ্গ বুমঙ্গনাং রকনি বিশৃঙ্গ তঙ্গ নেশাই থাম খ্রিস্টবিষীয় ক্যাথরিন হাববর্ন তেই তঙ্গ চিচুকুরা ব্রিচি খ্রিস্টবিষীয় তিনি তেই শাল নিচিচুকু জুনন পল ক্লি বব থৈমানি শাল আশুকচরা যেন খাবাইখ্যা তিনি তেই শাল বেলাই বুমঙ্গনাং রকনি সামুংনি তেই আসাই নেই তেই থৈনাই রকনি মৈতু সতর মঙ্গল
1: আও হে তাবুক হুক বানি কক কিসা খানা লাইয়েন বেলে সয় বা আদের সকাই মানথি ককিসা হাচিং গনাং হা বেলে সনি বাকি বেলে কাহাম হা কাহাম কে জুয়াই হানো রফ রফ খাই বুইলা সামুই নানানি নাংনাই ওয়া তুই নি তুই কচায়া তুই খে তুই থাংনানি লামা আবো খাইনানি যতনসে নাংকুক মানে হা কুচু খে বেরেম বেরেম খাইয়ে বুইলা নানানি নাংনাই মুখ নুই খে

0: चलो बेला सब बचलिनो कल निकल थाम फब रेनानी नांगनाय कायमा सेकां सालसा हरसा तुय चमई तनिखांगे बमुक पेरनानी बागै कलाई उंगु कायमा सेकां हावो मुस्कि खयल खयल टीएसपी दाय एमपि रग सापुलि हानो स्नामनानी नांगु चारा आजैमानि उलो हा गोरान ओंगै थांखे दै लुना नांनाय दाय दैबो गोबां ओंगै दङिया दै खालायै हा न' दै थांनानै लामा स्नामै रोनानै नांनाय बोलायो यं खालायमानि आबहाय बेमार रग नुगजागो आबहाय नुगजाखांखे फुरादन एबा मिराल दैयो साफ्लि सारनानै नांनाय आबाहायखे कायमानि उलो साल ब्रैजि ब्रै साल बाजिनि बिसिङ न' बबार बारनाय बबार बारमानि सालजि दै सालजिनि उलो न' बथाय गोलै खागैमान बेलासु बेलाय गाहाम मैखोथों दामनि होनबा बेलासुआव फाइबार भिटामिन सि भिटामिन के दाय एन्टिअक्सिडेन्ट दङ कलेस्ट्रल बाङिया खालायो दाय अबजामन बिसिंदै बेमार कासुनानि फानबो बांग्रुओ बसागो दाय बोखानि बेमार न' कासु मकलनि नुकमानि फानबो बांग्रुओ दाय खिगराग मानिहाय बेमार रगनबो हामदोबो दाय जतनसै नांगुकमानि ककंके बेलेसन' संनानि बेलाय खेकलाय আসক জরা খানা রাজাখা বেলেস কাইমানতি ক কিসা হাইকে তাবু শাক হামক্রাইন ক কিসা খানা লাইন
1: খনাই দনাই রাংসাকি তাকে বখু তিরিনি শাক হামক্রাইন ক গো ম্যালেরিয়া ব্যামন রোগী কক থাসে থাইনি খানা লাইন সাফ সুতরা খাই দংগিয়া ওয়াতে আবার সাতং বেলায় মানজা খাহানকে তে হামিয়া বাই তুকু কাহানকে নক থারনি গানে গিনি ও থাম্পুই এরজাকনাই তুই কেলেক জাবরা ববরা কষক তাই এনোফিলিস হিনি থাম্পুই বুড়ি বাই ওয়ারজা খাহানকে ম্যালেরিয়া অঙ্গ কলি সাউই লুমজা কাসাও কাংনি কাং থাম রাজাই চুমরি বো কলিমানি হামিয়া বছাক সাক রূপমানি বেলায় তেই বখরক বেলায় সানাই কিসাখেনে তুই কাঙ্গ কিসামিসা কুচুকনাই কুলুম সারি হুই থাকাই ফিয়া হাইনো হাই কুলুম কাসা ফিনাই কলিয়াও বৌ তাবুটি মল রগো ম্যালেরিয়া নি কুলুম কাসামানি নোকজাগো ম্যালেরিয়া দাল থাম দালবরি নোকজাগো হাইনি বাকি কুলুম কাসা কাহান কেন এবা লুমখাহান কেন থুই আঞ্জকি নাহারনানি নাংনাই তেই শাক নাইনি রকনি ককনি বিসঙ্গ তঙ্গই তুমুং ম্যালেরিয়ানি ইয়ং মানজাকাহানকে বিথিব্রাই চানানি রাখনাই আবনো কারিবো নগমান থকমানি রমদি বাসক বলাই তুলসিনী বলাই শিরতানি বলাই গোলঞ্চ কটকি খেট পাপরানি বলাই রুই লিটার কাইসা দুই রুই মুথুং কাহানকে আবো সারা গ্রাম অঙ্গি তংসানি সানি আবনো কারিউই নারগৈ সাবরুমব্রুমো ফুংসারি কাপ আদা খাইয়ে চামচ কাইসা মধু সাপুলই নাহানকে ম্যালেরিয়া ব্যামনি বাকি বেলে খেলো চাও ডাক্তিনো গেলে নেই মানেই মা চানাই রন্দি মাই চা ফানো কিসা কম খাই চাউই তেই আটা রোগ রন্দি ডাল ইয়া খেবা কুবুনি মৈখুতং থাইকুথং রন্দি ডালো সাম্প্রা রোগো চাউই মানো ম্যালেরিয়া ইয়াউই তংনানি বাকি দাম দাম খাই থাই আগলিও ইয়া খেবা লাবিসাই তৈ কামি আমচাইও ডিডিটি স্প্রে খাইনানি থাংপুরু স্প্রে খাইনানি থাংনাইনো বেলায় গাহামকে জবানানি নাংনাই ডিডিটি স্প্রে খাইমানি হাতি চিনি বিসিঙ্গ নক তৈ দেওয়াল রোগ তা লেপাদি ইয়া খেবা রং রোগ তারদি টায়ার গজাম তুক গবাই বাল্টি কচ খুমনি তপ গবাই নারিকরা মালা গবাই আমতেহাই মানই রগো তুই দা বাথাগ্রদি ন গান্তিনি গানাগিনি ও তুই দা বাথাগ্রদি সালতে হর থুপরু গুন্দা সঙ্গেই থুনানি খাইদি লুমখাহানকে থুই আঞ্জগুই নাহারদি তুমুং ম্যালেরিয়ানি ইয়ং মানজাখাহানকে সাক নাইনি রকনি ককনি বিসিংতি তঙ্গই বিথি চানানি খাইদি নকনি গানাগিনি সাফ সুতরা খাইতন্দি তৈতা বাথাগ্রদি তুই বাথাকমানি হাকুর চিকন চিকন রগ্ন মুথুবি খেবিদি তুই কেলেক রগো থাম্পুইনি

haike tabu kok thum khana layene lokurok tongkachang te kaham karang khe tongui manna bagi khuwai hak bkhakste ni bharat bangladesh ni ari amcheni 12 meter ni bisingo shal brum horni damchar ni simi tei phungni damba jora lokurok ni thanglai shoklai thaniwo BNSS 2023 ni 163 dhara kerong raidano rugi o kerong raidano phine rajakha raida sajakha raida o sajakha hastini naimothang bodol hastini police bodol khuai hankar ni SDM ni goshijak blai manchak borok haste hapang ni shamungo thepa jaknai shebu khlainai rok hamia naijakna nangshuk nai abohai bemar ganang borok rok o kerong raida o khopjaklak o raida phinjak tongganu o nechenuchi dog ingraji bishini buskang julai talni shal chisni shalmari jora o raidano rakhogya borok bo bharatiya nagorik suraksha sanhita 2023 ni 163 dharano rugi majra berjak nai agurtalani ram thakur college bishik thamni degree course te ug nep amchok mungni second fourth tai sixth semester ni amchok mung nai kaham kurunke amchok mung pairana bagai sador bkhaksteni bkhaktei bnss 163 dharano rugi amchok mungni shara meter ni bisingo kishashuk raida phineita jakha sajakha professor phurungnai invigilators rokno simi borong ni sinimung tai rung serungnai rokni admit card ni sinimung no karei kebo khorok safano amjok mungni thayo habui manglak amjok mungni gana gini ari amcheyo khorok bani slai kebang borok kuthum lai manglak nai muthang bodol no karei amjok mungni nui রা মিটার নি বিশিঙ্গ কেবো খরক সাফানো লাথা রক দিয়ে থাংলাই শুক্লাই মানগলাক মাইক্রোফোন রক দিয়ে মানগলাক ইট তাই ইট নি বদুল রক করংসা থায় থুমুই তনি মানগলাক ও রায়দা ফিনজাক তঙান ফুংনি দাম চিনি সিমি শারিক নি দাম বাজরা ফিনজাক তঙানো ও শালমারি রগো জুন তালনি শাল নুইচি চুকু জুন তালনি শাল থামচি জুলাই তালনি পুইলা শালমারি জুলাই তালনি শাল ব্রি শালমারি জুলাই তালনি শাল দোক শালমারি অ শাল রক তাই ও রাইধন রাখো গিয়া বরক রক কেরং তুই মাছরা পেরচাক না হিনিব শাকলাই যাক্ষা বস্কাং আকস্তালনি নুইচিসা নিশিমি অকস্তালনি ন শাল নুইচি থাম শালমারি জরা ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি নি বখাক্তে খুয়াই হাংকরনি লুয়াজিমা বাই লোক আদালত সংসা জাগান আপনি বাগে অনলাইন তে অফলাইন বাবাই নিনি নি বিশিংতেই ন আপনি শেপ ন নাহারি মান্নাই হিনে সাজাক্ষা ও লোক আদালত সংসার জাকমানি ককবথমা অংখা লাইতে সাখে কচাং দদর খেলাইয়ই হাবার ন ফান রুই নাংমানি মান থাইন রানানি ও লোক আদালত জুদা জুদা

বেদের রত্ন দিয়েই মামলা নাহার জাগানো। ব্যাংকিং রত্ন দিয়েই সিভিল, ক্রিমিনাল ল, ফ্যামিলি ল, লেবার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল, ল্যান্ড ইকুইজিশন অ্যান্ড রিকুইজিশন, সেবক তাই ট্রান্সফার পিটিশন আবহাই রত্ন দিয়েই আপনি বাকি হেল্পলাইন ব খোলক যাক্ষা। হেল্পলাইন নম্বর অংখা 15100 হায়া খেবা খুয়াই হাঙ্করনি কোর্ট ব গরঙ্গি মাননাই। আপনি বাকি ওয়েবসাইট গরঙ্গনা বাকি ওয়েবসাইট নিকুমার যাক্ষা আবো অংখা https://খুয়াই টিআরপি ডট ডিসি ডি কোর্টস ডট গভ ডট ইন ও ওয়েবসাইটও হাবুই লগ অন খাইয়ে গরঙ্গি মানো।

0: চিসা সা নাংনাই তাই আপনো কারিপু ডিগ্রি নি বাকি নাঙ্গানো সাল রমদি ডিগ্রি নি বাকি রং রানী নাঙ্গানো রং চিনই রা ডিগ্রি তৈ ডিপ্লোমা নি কোর্স নি বাকি কাইনি কোর্স নি বাকিনো থ্রি ইয়ার্স কোর্স নই সাকলাই যাখা যে বড় রোগ অজাগাও এডমিশন অংনানি বাকি সাবমিশন খাই যাক বরকনি বাকি সাকলাই যাগো কাউন্সিলিং তৈ সিলেকশন টেস্ট আজকনানি বাকি
1: ওখানে সেবুগো বরকলাংমানি কিসা খালায় অবংখা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ত্রিপুরা ক্যাম্পাস গেস্ট ফ্যাকাল্টিস নিবাগী ওয়াক ইন ইন্টারভিউ উংনাই জুলাই তালনি সালব্রুই নুইসাই নুচি দক বিশি জরা ফুংনি দাম চিসানি সিমি ও সালো স্কুল অব সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল ফরেন্সিক নতি ইন্টারভিউ উংনাই জুলাই তালনি সাল বা

বিরলাল জমাতিয়ানি খরং আসু জরা রেচাপ মুখনা রেজাখা অবনী লগিন পাইখা তিনি ফুংনি ককবর পান্ডা হায়ুংনি খরং তিন পান্ডানো সংচাকা আং শর্মিলা তাই।

0: दुखै बाहानो मोसागै दुखैया बे पामफा खै दुखै मोसागै आरो दुखै बुसुगो गलपा खायै एबा थनै आरो ग वापि तैसा बेरा सिजा कायरि कायरि ओ गायरि खांगा काय आ खै दु गलपा खायजा ग ग आरो माइरो खानो ग खुब आगि तो खुब खायो ग खुसुं किनार किनार ग थाखा फायब्ला गा आरो माइ सुने माइ केरि आ ग गल्पानिक सारो माइकिका यहाँ सजार रुङ तोन्ता
1: अच्छा अच्छा अच्छा
0: गाय तोनी खाङकाय
1: आ माइन चारानि फाइदा ए
0: ए आबनो फाया तम सफाई चाफै गाङगाय न
1: ए
0: आ जिका वा केपलरे रे सवा फिकाय जों माने केपला ओइ आपुगाय वाइ चबन वा सिब सदन जाक्ति जाय
1: सदन जाक्ति बसय हाय इ बसय हाय सदन जाक्ति इ वयसे न दामनाय दुखियो याकुं रक
0: হেঙ্কে
1: আবু তমসা তো বেলাই চালাক বলি তারপরে চালাক সহজে নাঙ্গিয়া তমসা বেলাই শিয়ান হেঙ্কে বেলাই শিয়ান কে আসিয়ান ন রমুই সাদি ভাই
0: রম বানতে ন দুগ ন রিতা
1: মুসিন ব দুগ ন রু না আচ্ছা
0: দুগ রি উই ন সাও মুসিন ব
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: দুগ রি মা হা
1: ই ই
0: গাই গ ন খাই আমি বলং রং ন খাই খুই রি ও
1: আচ্ছা
0: আমি বলং রং ন খাই খুই রি ও গাই
1: খুই রি না
0: আমি বলং বানতে ন
1: ই
0: আবার ততরা ও খাই নাং থাংটা বক আর বতরা
1: সেই
0: বাইরি মানে আইদুক আইরি মানে আবো অনেক রাখাই কুঠুকাই চি মাকায় আমি বলাই
1: আও বো তো ফান গান সতন খাঙ্কে আবো তো ফুজা চাকতে থাকো আও
0: বেলাই আমি আমি বলাম খাই আগে তর ওয়াটার
1: খাঙ্কাই খুব আও
0: মশানো হুগাই বা বুফাং বাকলা ওয়াইসাবাইন চার কোনা খাই চাঙ্গই এবার তলা গো ইয়াং থাকাবো বুয়ো নুখুমা হাইকাই এন্দাই এবার চার কোনা ওয়াইসাবাইন গ্রা খাই বুই চিলিবাই তগই তাঙ্কা তাঙ্কা হুগাই উসুখে মা তাঙ্গ মশানো হুগাই মনে হাইজিনা
1: মানে আবং কথা তারমানে ওয়ারাই ওয়ারাই মায়ুং ন ওয়ারাই বাইন রম নবলা
0: আমি মায়ুং নাই বাই রমবো
1: আচ্ছা ইনকে মশানো
0: যন্তর
1: বাই রম তানা আচ্ছা আও আবো যন্তর কি আবো যন্তর কি আবো অঙ্কি ওয়া নি দা তাং যা
0: ওয়া বুফাং মাংসে
1: বুফাং মাংসে না
0: বুফাং কাঠ মাংসে
1: ও আচ্ছা আচ্ছা আচ্ছা
0: আবো ন বুফাং কাঠ মামাং ওয়াইসে বাইন বই গ্রা খাই মশা যে চুমা সঙ্গে দগলাম জোখাই আর যন্ত্র পাঙ্গি আর দগলাম খাই তনির ও
1: কপলা সাহাই খাই তনির না তা মানে কপলা সাহা মানে ও তামনাই রম দিচ্ছ
0: কপলা সাই আবো দগা সামই তো
1: দগা সামই তো তনির ও তা না
0: আর তখন মাসা খাই তনখা পুলসাফা মাসা খাই তনে রেখা তা জঙ্গ তাই তনে রেখা হাঙ্গাই মশা ফাই বা বসালা হি হাত হাঙ্গাই ন আ বগা আবার গ্রাফ থাকা আবার ন
1: সজাক তিনি থাকছে নাই তা কেপলাই থাকছে নাই তা আও
0: এবার খাপতা জাগুন থাকা খাপতা জাগুন থাকা হাঙ্গাই ন আপ্রকাই আপনে বেজাল যন্ত সহজ যত বড় তোর টাংনা রঙিয়া
1: আও আও আও
0: গাই আবো বংনি টাংনা রঙে সেপ নতঙ্গ বড়
1: আও আও আও কাইসে সিস্টেম তঙ্গ তা আবো কাইসে কাইসে অঙ্ক তঙ্গ তা আও আও
0: আপ্রকা মশাতে বয়গ মালিয়া গাই জেগমা ফং দম মশা পাং সম বতে ইয়গ মালিয়া আর ন বন গুছ গুঞ্জিরি তং সিনাই তা
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: আর ন গুঞ্জিরি তং হা গাই আপ্রকাই অলংগারক বাই
1: ই
0: হাক হাকতে অলংগ বাই ছুই বুথার তা
1: আচ্ছা আচ্ছা
0: অলংগ কপলা কপলা খাইয়ে
1: ই ই
0: ও ছুই আপ্রকাই
1: অলংগারক বাই সুই পথার সুখানো আমি আঙ্ক তংফুরু ন বন

0: ତା ତାମାନେ ଅଲଙ୍ଗବାଇ ଖାଇତା ଖାଇକା ତା ନା ସୁପ୍ଲା ଖାତା ଇ ଆଉ ଆଉ
1: আচমসা
0: অজন্তর কোনো ফাচিং রক কিসা ফন নই রক ফান ই আটম সব পেপলাই ফাইকে
1: পেপলাই কাগি ফান থাঙ্গা
0: ই কেপলাই কাগি থাঙ্গা হাঙ্গে
1: আই আতে ন বন বথানো বথানা হাঙ্গাই বখর গরি না নাং ফু
0: আচ্ছা
1: ই বাগের মাথা লাও মেই সাজা গনি আবি আবনো
0: আবনো আবনো
1: আবনো ই
0: ই
1: গাই বন আফরকে বখর গমাং সুকা চিনাই যা
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: বখর গমাং সুকা কা গাই মসান বখর কাটি ল পাতলা সিপুন যন্তর খামগ্রা যন্তর মা তাঙ্গ মশানি যন্তর
0: মশানি যন্তর না যন্তর তাংমানি বা রমদি ওয়ারাই চকমানি বা ওয়ারাই তাংমানি ও যে সিস্টেম ক্রিদা যে ফন্দি রক আবু চিনি বড় রক মানে বড় রক জরাও খেবা পরিস্থিতিও বারম দি বি তংহালগো জরাও গবাং মা সামুং রঙ্গি মা থাঙ্গো হাইয়া দিবা না রঙ্গি মা থাঙ্গো আগিনি মল রগো চিন চং যে গানাগিনি যেমন বরং বলংনি মাল মাতানি ইয়াকনি কাতি তংনানি রমদি তো গং ফানংখা বা মাথায় রক ফানংখা আমতি রকনবো তো তামনাই আবরক তো বল বরকন নুখা হাঙ্গে মাথায় রক চপ্রপমানি বা মাথায় রক বরকন তামনাই টার্গেট খাই মকল মাংসে টার্গেট খাইপো বা মুখাং মাং টার্গেট খাইপো
1: মাথায় যখন বরকন চপ্রপ খা
0: ই ই
1: বুমাখাং সারা কিছি গিয়া
0: ই হাইনো পো বুমাখাং
1: বুমাখাং গো ওয়ার বুমাখাং গো কিছি গো চিনিয়া গো আমতে ন ওয়া শিকার খাইতা থাংতানি
0: ই
1: বর মাথায় নসে ওয়া ওয়া গলো মাই মাথায় তো সলক যাবলে
0: ই ই
1: গাই মাথায় নসে ওয়া গলো হিং কর কথারে কাং গাই উল্টা কি ফুল খাইকাটা
0: খাং খাং খা
1: আবরা বর ন রসখারে উল্টা কি ফুল খাইকা খাং গাই আ বর ও বু ফাঙ্গো কামা খাই কাখা
0: ই
1: গাই মাথায় লে বু ফাং কাই মানাই বলে
0: কাই মানাই বলে
1: গাই আবরা বু ফাঙ্গো কাওয়ে আবে ইয়াক ও কিছি কলাই বসাগো
0: মানে নুখা পুরা তলানি চিনি খকলাই গ্রিদা বুকুক নি তলানি যে পার্ট যে বুয়া সহতা যে চিনি খলাই দংমানি খকলাই দে তংমানি আবু পুরা কোন ফান করি খা চিনি ততরা বুলিশানি ততরানি বুলিশা চিমি বেলে বেলে আমি তংসু আসে কে
1: চিরখক সঙ্গে ইয়াং এবার না দল শিকার খাইনা রক থাঙ্গে যে বানতে সি বলে বো ইয়া সব থাকি সি যাকা মো
0: ও মা বেলাই বেলাই আং মকল ভাইব নুখা তাই মানে ওয়াথারি তোমানে আমি তো নুগিয়া ফিয়া বা আমি তে হাই দুঃখ মানজা হাসপাতাল তলাং মানে ন চং মা চো বাখা আপনি বাকে ও যে মাথায়
1: ইসি চালি ওই কচিনি পারা গানাও ন আ মাথায় ব্যবহার জাং নাই তাক ব তো মাথা তং খো থেলিয়া
0: আও আও আও
1: মকল ইয়াসা করি খাতা
0: মকল ইয়াসা করি খা বেলাই কপাল কাহাম

0: যাক,
1: বেটার বলনি মানি রক ভাই, মানে অনেক কক বরক শয়তান বরক ফুর্তি হা খেলেন বরক বুদ্ধি গনাং না নাঙ্গো
0: মানে ই ই বুদ্ধি গনাং আও
1: বরক মানে বেটা না হা বুদ্ধি সারা কো নং যা
0: আবন আবন
1: আগিন বড় রক বসু বুদ্ধি গনাং লাইদি
0: ই
1: মসই মসন দুগরি চাও
0: ই
1: মসন জন্তর না টাঙ্গে পুথার
0: বরক তো
1: আও চগে রম্ব
0: ই
1: ওয়ারাই টাঙ্গে
0: ই ই আগিন বরক বেবাক বখরক বাই সামু বাহাইকে খাইকে বন তাম খাই মান আবো হাই ওয়ান সুগু তাই ইয়াকো যে মানথক মানে মানে বাই আও বেলে বেলে হামবাই বাই বেলা বেলে হামবাই আও আও রাংসাক দাখু বুকু য দিনী সালকামা পান্ডাও মুই বলং রকনো রম্মানী কাইসা ফোন দি দঙ্গ এখেবা কাইসাইয়া কবাং মনো ফোন দি দঙ্গ ফিয়াবা ফোন দিলে দঙ্গ আবনো দাল বিদাল বমতি হাই ফোন দি বাই রম আবনার গেছেন ককলাম সালাই দঙ্গ হাইন হাই করে গে নাইনে কক দগো সাবত হ্যালো হ্যালো ফোন কাম তাকু সাবংখা ও খামপাটনি অবনি আচ্ছা ককরে কথা বলে কী মান খাবলে সাদি দলে বব হাই ফোন দি রক খা খাই আগে রক সাগাদি হাসি না মশা সাকাও সাকাও দা মশা সাকাও ফাইয়া দা দাউই দি নি কাহাম নাই দো মশা সাকাও ফাইয়া দা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ববটি খে আবো খাই সাগারি দ মশানো নই রেখা বা দুঃখ রেখা আমি হাই নুরা নুখা বা নদা রেখা আচ্ছা আচ্ছা আচ্ছা আও আও লামদাং লামা তা লামা আচ্ছা আচ্ছা আচ্ছা মা খুরো
1: চিকন কত চিকন চিকন আচ্ছা কত বাইশাই মানে অনেকটা লামা আমার খাই আমার ছিল অনেকটা
0: খাই
1: মশানি লুপ পঞ্চি পুন
0: আচ্ছা আচ্ছা আচ্ছা পুনকে লুপ নাংজাক না হামজাকুমনি চামুং তা মানে বাহান রকনি বিশিং পূর্ণ হামজাকু তা
1: আচ্ছা আচ্ছা আচ্ছা বেলাই নাই সারি।

0: 장난 없이 뭐 알람 넣어가지고
1: Belai belai kena hambai kerumah ni baki. Kena itu nai rangsak ni tak kubuku. Tiri ni shal kamba pandawa sung shalai itu ngoh mui bolong rokno romani fondiro. Aau golfahri butongo abu mui bolong rokno eba mui bolong rok lay shumani lamau. Dukhi eba shorduk ni khemai duk. Sinamui, golpa, cagui, aro toniruwo. Mui bolongrok ayang tei faikhanke, totrawo dumzak tei ingi, totra khazak tei ingi, thango, eba kotok sorozak tei ingi, thango. Yorokna nibagi kapra khanke, khemmaiduk abo, kotok sorozak tei ingi, totra kosori thuyu. Aau. অবকে গলপানি রাইতা এবা ফন্দিরো খাচুক সং হাইনো হাই করঙ্গে নাইন ককতুকু স্বাগত হ্যালো হ্যালো
2: হ্যালো ম্যাডাম
1: ফুংকা বেলাই বেলাই কেন ফুংকা হাম তে লামছগো সাবংখা
2: কোটি গোর মহারানি নি রাজু
1: আচ্ছা
2: প্রফিতা মানে তুই কি চাগারে মেদান সাবং ন সামং
1: সুক দ দ দ তিনি নি টপিক সিংকে উ মুই বলং রকনো বলংনি যে রম দি মশা মায়ং রক বা রম দি জুদা মুই বলং রকনো বা বলংনি মাল মাতা রকনো বাহাইখে রম আবনর গেই ককলাম সালাই দঙ্গ নিংলে সাউই দেমান
2: ই আবং কে মেদান জে আং খাসি বই সেরাই সানি কে আবন নক মান কে আব তো তো মুশার উনো রম মা তো আব তো বাহাইখে রম আব তো সিমেয়া এই তামন সাসনাই বরং মই নক মাসান দেই রুন হইছে আবো ওয়া বাই আবো তাম সে সানাই আ ওয়া বাই কিসা আবো হা কর হইছে ওয়া বই আ কোন হকু দং বই আর ওকে হাপ উন দম মারো আবো রুলে নক তাম জান
1: আচ্ছা আচ্ছা আচ্ছা দ বেলে বেলে কেন কাম কক ঠিক আছে নন খনাই তং দি রাংসাক নি তাকুক তিনিনি শালকামা পান্দা খনাই তং দি জং তেবু সালাই নাই তেবু কবাংমা বড় কক দুক তেই করঙ্গি তঙ্গো তেই জং সালাই দঙ্গ আও নন বেলাই বেলাই খেন হামবাই করঙ্গ মানে বাকে আও রাংসাক নি তাকু বুকু বাটুখুং ওয়া রোজাবু বুক এবা রোজার রন ফেকগৈ বাদুখুং সামো ওয়া ভেতু এবা ওয়া মাকালনি বাদুখুং সাম কাহঙ্কে হামকুগো মুই বলং রমদি মসই মশক ওয়াক কুরকুর ইংখেবা করিয়া আমতে হাইরকনো বাদুখুং থনই চাকলা বাই কগৈ বুধারো তক বলংতেই বলংনি দাল বিদাল মাল রকনো এবা মুই বলং রকনো বাটুখুং বাই কগৈ বুধারৈ মানো রমদি আবো গবাংকু খ্লাই খ্লাইয়ৈ সানানি থাকাহাঙ্কে তক তক বলং রকনো ন আবো গবাংকু বাদুখুং রক বাই কগৈ মানো হনৈ জংলে যতনো সাই মানলাইও আপনি বাকি বাদুখুং বো বেলাই নাংকুকমানি মুই বলং রকনো রমনানি বাকি কাইসা ফোন দি বেলাই ন কাহাম হ্যালো বেলাই বেলাই কিনো ফোন কাহাম মামা বেলাই নো লাম সগো তং যাও তং যাও তং যাও আবনু তাবনি বড় রক সাইছি মাইয়া
2: আজি চিনি বড় রক বুদ্ধি গেনাং নাই কি
1: আবনো আবনো
2: বলং মাল মাতা মসেই মসক তারপরে নিনি কুরু কুসর তাতো কোতাই মুফুগ্র তিন রকম রম নানি বাগে অস্ত্র সসরা তো ছিলাই প্রথম তো করেই ন
1: করে করে করে
2: নিনি ও ওয়ানি কলং বাই ছনাম ছনাম ন
1: আবনো
2: ইয়রে বুথার নানি লম রমই তানানি আছে কুসু কুসি করাং বনি
1: আবনো তা
2: এক জিনিস ন তুই ফাই মুইতু খাইলে মন বাগে ন
1: নরমানি বাকি বেলাই বেলাই কেটা হাববাই যেন তাবো খা লাইনে নি খোক্তি
2: দিকে একদিকে ওয়াশনে থাকাই

আর যে ঊষা অরণবাচা ছিল দিনী শালকামা পান্ডানী।

0: ऐतिहासिक अवसर पर हो रही है जब सेशल अपनी स्वतंत्रता के 50 वर्ष पूरे कर रहा है और हम भारत सेशल राजनयिक संबंधों की भी 50वीं वर्षगांठ मना रहे हैं। इन 50 वर्षों की यात्रा में हमने
1: मित्रता को विश्वास में, विश्वास को सहयोग में और सहयोग को जन कल्याण में बदला है। हिंद महासागर ने भारत और सेशेल के संबंधों को सींचा है।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
3: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
2: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক

উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পরে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয় পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফ্রান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদল হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধিদল সহ গ্রিসের এসেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধিদল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটারে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভারত ও গ্রিসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রিস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং ডিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।

এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলে নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ, স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মন কি বাতের 135তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেছেন। তিনি গতকাল এই অনুষ্ঠানে বলেছেন, মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। এই সমস্ত সাফল্য দেশের নিরাপত্তা ও স্বনির্ভরতার সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী আরও বলেছেন, জুন মাসেই দেশ বিমান চলাচল ক্ষেত্রে এক বড় সাফল্য অর্জন করেছে। মেড ইন ইন্ডিয়া বা ভারতের তৈরি C-295 বিমান প্রথম উড়ান সম্পন্ন করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি মহিলা রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে বলেছেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে গুরুত্ব আরোপ করেন তিনি।
1: करना ही करना है। बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথাসম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খুবলুকের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। গতকাল অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কি কি গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এদিকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় গতকাল পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারের রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল যে সমস্ত শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আজ এবং আগামীকাল আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসে রাষ্ট্রীয় সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বের জন্য এটি সেশেলসের সর্বোচ্চ সম্মাননা। সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রী মোদীকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেন। তাঁর পরিবেশ বান্ধব নেতৃত্ব উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ এগিয়ে নিয়ে আমার চেষ্টা এবং ব্লু ইকোনমি জলবায়ু সংক্রান্ত কর্মসূচি, সমুদ্র সম্পদের সুস্থায়ী ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উন্নয়নশীল দ্বীপরাষ্ট্রগুলোর আকাঙ্ক্ষা পূরণে তাঁর দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এই বিশিষ্ট সম্মাননাটি প্রথমবার প্রদান করা হল। প্রধানমন্ত্রী এই সম্মান পরিবেশ সংরক্ষণ ও

জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতিবদ্ধ সকল দেশকে উৎসর্গ করেছেন। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের গতকাল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতিবছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে 35 জনকে পুরস্কৃত করা হয়। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব, এর মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হবে। স্নানযাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজি মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ মুহূর্তে গোলে রাউন্ড অফ 32 এর বাধা টপকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সহ আয়োজক কানাডা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য অবস্থায় গতে থাকা ম্যাচে সংযুক্ত সময়ে স্টিফেন ইউস্তাকিওর দুর্দান্ত গোলে 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে কানাডা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নক আউট পর্বে প্রথমবারের মতো ম্যাচ জিতে ইতিহাস গড়ল কানাডা। অন্যদিকে সাহসী লড়াই করেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শেষ হল রাউন্ড অফ 32-তেই। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, পশ্চিম উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সেসেলস বেড়াইমা বতঙ্গ অ বেড়াইমা জরা মিয়া মন্ত্রী বক্রকন সেসেলস নি কুচুকুক বরম গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন বরম ইয়া ফারজাখা তংখর খাতি নারকনাতে তংসক নাই হামক্রাইন তুই দুলমা বাই সেসেলস নি বখাক তুই যত্নী কুচুকুক বরম ইয়া ফারজাখা আর নি রাষ্ট্র বক্রক ডক্টর প্যাট্রিক হারমিনী মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী ন অবরম ইয়া ফারখা মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেমো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হাকতর নি লুকুরক নি ফাইসিং ককনারেখা ককনারেখানি মন্ত্রীবক্রক সাকসুকজাক ভারত নাইমথাং বীরখুং লাইসুমুং হদানি নাইমথাং তংখর খাতিমুং যোগা ভারত নি হুকুমতে জুদা জুদা সামুং বুতাঙ্গ লুকুরক নি মানজাক মুং নি জুদা জুদা বাবাই রক নি কক খুরজাখা অজা সামুং রক হাকতর নি নাইমথাং তাই সাকসুকজাক তাং বুতাং বাই ক্রংজাক মন্ত্রীবক্রক তৈ বৈশাখা জুন তাল হাকতর বীরখুং লাইসুমা দেখিল কাইসা কত সামুং চাসারই মানখা মেড ইন ইন্ডিয়া এবার ভারত এ স্নামজাক সি 295 বীরখুং পুইলা বীর সামাবাই বীর সারিউই মানখাতে অমতৈ খুং ব্রৈচি বীরখুং ভারত স্নামজাকই তঙ্গ অব এম এস এম ই তে নখায়ুং কাসুমা দেখিল কতাল লামা ফুনুখা মন্ত্রীবক্রক তৈ বৈশাখা হাপাং লুকুরকন বিশাও রাং খক নৈজি প্রিমিয়াম দেবই এক্সিডেন্টাল ইন্সুরেন্স খক নৈচি রাশাই মানমানি শেপ নামই রেখা মন্ত্রীবক্রক শাখা ওয়াতৈনি তৈ খাতিবই মা নারগনাই ক্যাশ দ্য রেইন টাংবুতাং মংসা থাকেবই টংনানি স্রাই স্রাই খাইনানি নাংনাই হিনিব খুরশাখা ব
1: জল সঞ্চয় তো করনা হি করনা হয় বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হয় ক্যাশ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহি উনে দেনা হয় তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে
0: সালথাং এশিয়ানী জবানী তংমুংনি কখুরসাউই মন্ত্রীবক্রক শাখা হাকতনি লুকুরকন শালকিচানী বাগৈ রাংসাক পাইয়াউই তংনানী বাগৈ কইজামানি হাকতনি যত লুকুরকনি ফাইসিং হামবাইয়াফারি বসাকা বিনি অ কবকমুংনরগৈ লুকুরক বেবাক ফাইসিংতৈ ন চুবাথানী বসকাঙ্গৈ ফাইকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুমিয়া খুমুলুংনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল রংনগ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী মন কি বাত পান্ডা খনাকা পান্ডানি উল হাস্তেফা রংনকনি পরিণয় রকবাই কক শাখা তে মন্ত্রীবক্রকনি কক নারগৈ আর নি বরকতা মতা মইয়া চাখা আব সংখা আবনি উল হাস্তেফা মোহনপুর রশ্মি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুড়িবুই নাইখা তে জুদা জুদা শাকসুকচাক বদলনি আদং রকবাই ককলাম সালাইকা দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামব মিয়া মন্ত্রীবক্রকনি মন কি বাত পান্ডাখানাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হুকবার মন্ত্রী রতন লাল নাথ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই আকর্ষণ কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া ভিক্ষিত ভারত নই সাই ব্রুই চিসনি চাসারৈতি সাথানি কামি রকনি সামংনি কক্ষুরসাখা মিয়া দিল্লি কতাল যুগালিজাক বসং কামি হামক্রাই ককলাম পান্ডাব কক নারকথানী ব অকক সাকা কামি হামক্রাই দরনানী বাগৈতে কামিনী সামুং তাং রাইদানী আজিমুং মথাংনা বাগৈন হাস্তে রকনি রাং চুবা চুনক হবৈ রাং সারা সাই বাচি সাইনি রজাকনি বকবাং বকজাখা

হা কতনি কুবুনি আমচাইবাই বাকসা বসং সুচিরিমা সামংবতাং নরগৈ হাস্তে অব মিয়া নিসিমি চেংখা পলস পোলিও সুচিরিমা তাংবতাং স্রাইরকনি পোলিও কৃই থিনাং স্নামৈ তি সানা বাগৈ অসামংবতাং যোগালিজা গৈ তঙ্গো সালথাং জেলানি সালথাং ভুবন বন আরবান প্রাইমারি হেলথ সেন্টারও হাস্তে বেরামনি মেলন চেংজাখা তিনি জগন্নাথ দেবনি স্নান যাত্রা আপনি বিশিংতেই চেংজাকনাই মতাই জগন্নাথ দেবনি রথযাত্রা স্নান যাত্রা নরগী হাস্তিনি জুদা জুদা জগন্নাথ জিউ মান্ডপ আলাইদাখে মতাইনি যুগালিমং নাহার জাখা বসকাং জুলাই তালনি জিদক সালমারি ও অঙ্গানো রথযাত্রা রাউন্ড অফ 32 নি কেবেং মংলায় পাইথাক উল চিদক থাইস নামই নাহারকা কানাডা দক্ষিণ আফ্রিকা বাই থংলাইমাও গোল বক্সা তং হালগ স্টিপেন নিউজ ইউস্টাকিওর গোল রুমাবাই সাবুকসা গোলনি ফেরবাই কপ্লাই অংখা কানাডা অ কপ্লাই অংমা সেববাই হায়ুং কাপনি নক আউট বেরেম পুইলা ম্যাচ কপ্লাই অংগৈ লাইবুমাস নামকা কানাডা তেবাবা সেবখাগ খা কুয়ার থংলাইমংনি ইয়াগুলব দক্ষিণ আফ্রিকা হায়ুং কাপনি রাউন্ড অফ 32 ও থংমং পাইখা তাবুক নম্বর তিবানী ককতমা বসকাং দামনৈচি বৈ ধলাই উনকৌটি গুমতি সালনি তৈ সালচি সালগ্রা হাংকর ফেরাঙ্কগৈ মার্খে গমাংখে ওয়াতিওয়াই মানুহনি হজাক মংরেখা নবাতিবার নাইকুং তিনি সালনি তুংমারি তঙ্গৈ মানো সাকাও 34 ডিগ্রি তে খামাও 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি 26.4 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো তিনি হর দামসনি তাময় সতী ব্রীচি বাও আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, শুভ সকাল। একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অভিজ্ঞাপন। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের পরিচয় কোনো একটি পেশার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা নিজেরাই একটি প্রতিষ্ঠান। তেমনই এক অসাধারণ ব্যক্তিত্ব হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। গণিতবিদ, বিচারপতি, শিক্ষাবিদ এবং আধুনিক ভারতীয় উচ্চশিক্ষার অন্যতম রূপকার।
1: 1864 সালের 29 জুন কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবন থেকেই তার অসামান্য মেধার পরিচয় পাওয়া যায়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র যিনি গণিত ও পদার্থবিজ্ঞানে দুটি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গণিতে তার গবেষণা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে এবং অল্প বয়সেই তিনি বিশ্বের বিভিন্ন গণিত সমিতির সদস্য নির্বাচিত হন।
0: তবে আশুতোষ মুখোপাধ্যায়ের সবচেয়ে বড় অবদান শিক্ষাক্ষেত্রে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যান। তার উদ্যোগেই বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার ঘটে, প্রতিষ্ঠিত হয় বহু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান এবং ভারতীয় মেধাবীদের জন্য খুলে যায় নতুন সম্ভাবনার দ্বার। তিনি প্রতিভার মূল্য দিতে জানতেন। বিজ্ঞানী সি ভি রমনের মতো প্রতিভাকে উৎসাহ ও সুযোগ করে দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল স্মরণীয়।
1: আত্মসম্মান, নীতিনিষ্ঠা এবং আপোষহীন চরিত্রের জন্য তিনি পরিচিত ছিলেন বাংলার বাঘ নামে। ব্রিটিশ শাসনের মধ্যেও তিনি শিক্ষার স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় কখনো আপোষ করেননি।
0: 1924 সালের 25 মে তাঁর জীবন অবসান হলেও তাঁর আদর্শ আজও

0: ভারতীয় শিক্ষা জগৎকে পথ দেখায়। আশুতোষ মুখোপাধ্যায় আমাদের মনে করিয়ে দেন, একজন প্রকৃত শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। তার জীবন ও কর্ম আগামী প্রজন্মের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
2: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়। এই কথা

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: আমি নিশিদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও। নিশিদিন হেথায় বসে আছি, তোমার যখন মনে পড়ে আসিও। একটু চেনা লাগছে কি? অনেকেই বলবেন যে হ্যাঁ, খুব সহজেই চেনা যাচ্ছে, এ তো রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনি যদি হয়ে থাকেন বাংলা উপন্যাস প্রেমী কোনো পাঠক, তাহলে খুব সহজেই এর যোগসূত্র স্থাপন করতে পারবেন আপনার পড়া বেশ কয়েকটি উপন্যাসের সাথে। আর সেই সাথে মনের মধ্যে ভেসে উঠবে বুদ্ধদেব গুহের ছবি। কেন যেন এই গানের মুগ্ধতা কাটিয়ে উঠতে পারেননি বুদ্ধদেব। তার প্রায় উপন্যাসেই যেন কথার ছলে চলে আসে এই কথাগুলো। তা সে হোক সবিনয় নিবেদন, একটু উষ্ণতার জন্য বা বাসনা কুসুম।
4: বাংলা সাহিত্যে এমন কিছু লেখক আছেন যাদের লেখা পড়তে শুরু করলেই মনে হয় আমরা যেন শহরের কোলাহল ছেড়ে প্রবেশ করেছি সবুজ অরণ্যের গভীরে। সেই বিরল সাহিত্যিকদের অন্যতম বুদ্ধদেব গুহ। তিনি শুধু একজন ঔপন্যাসিক নন, ছিলেন প্রকৃতির এক নিবেদিত প্রাণ প্রেমিক, যার কলমে বন, পাহাড়, নদী, বন্যপ্রাণী এবং মানুষের অনুভূতি এক অনন্য সুরে মিলেমিশে গেছে।
3: 1936 সালের 29 জুন, অর্থাৎ আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব গুহ। পেশায় তিনি ছিলেন একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কিন্তু তাঁর প্রকৃত পরিচয় গড়ে ওঠে একজন জনপ্রিয় সাহিত্যিক হিসেবে। ছোটবেলা থেকেই অরণ্য ও বন্যপ্রাণীর প্রতি তাঁর গভীর টান ছিল, আর সেই অভিজ্ঞতাই তার সাহিত্যকে দিয়েছে এক স্বতন্ত্র মাত্রা।
4: তার সৃষ্টির মধ্যেই ঋজুদা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্র। ঋজুদা এবং তার সঙ্গী রুদ্রকে নিয়ে লেখা অভিযানের গল্প আজও কিশোর ও প্রাপ্তবয়স্ক উভয় পাঠকের কাছেই সমান আকর্ষণীয়। পাশাপাশি মাধুকরী, কোয়েলের কাছে এবং একটু উষ্ণতার জন্য, এগুলোর মতো উপন্যাসে তিনি প্রেম, একাকিত্ব, সম্পর্ক এবং জীবনের সূক্ষ্ম অনুভূতিকে অসাধারণ দক্ষতায় তুলে ধরেছেন।
3: বুদ্ধদেব গুহের সাহিত্য আমাদের শেখায় প্রকৃতিকে ভালোবাসা মানে জীবনকে ভালোবাসা। তার ভাষা ছিল কাব্যময় অথচ সহজ, তার চরিত্রগুলো ছিল বাস্তব অথচ গভীরভাবে হৃদয় স্পর্শী।
4: 2021 সালের 29 আগস্ট তিনি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার সৃষ্টি আজও পাঠকের মনে জাগিয়ে তোলে অরণ্যের গন্ধ, পাখির ডাক, বৃষ্টি ভেজা মাটির স্পর্শ এবং জীবনের প্রতি এক গভীর ভালোবাসা।
3: বাংলা সাহিত্যের এই অনন্য কথাকারকে জানাই গভীর শ্রদ্ধা। তাঁর লেখা আগামী প্রজন্মকেও প্রকৃতি, প্রেম ও মানবিকতার নতুন অর্থ খুঁজে দিতে অনুপ্রাণিত করবে।

0: যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, সেই সঙ্গে আজকের দিনটি আপনাদের যাদের জন্য বিশেষ রয়েছে তাদের জন্য রইল আমাদের আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
1: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের লিখছি তোমায় পর্বের প্রথম পক্ষের বিষয়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এসবই একজন তরুণকে আত্মনির্ভর ও সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কি বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিই, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।
0: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের চিঠির অপেক্ষায় থাকব। আর আজকের অভিজ্ঞাপনের পর্বে চারটে চিঠি আমাদের হাতে এসেছে, আমরা এক এক করে আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথম চিঠিটি বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, তোমার বিষয় ভাবনাটি খুবই মনোগ্রাহী। সত্যি তো, সবুজের মধ্যে নিহিত থাকে নবসৃষ্টির অঙ্কুর। অঙ্কুর বিকশিত হয়ে বৃক্ষ বনানীর সৃষ্টি, আর বনানী ভরিয়ে তোলে প্রকৃতির কোল। চির সবুজে ভরে ওঠে ধরার বুক, ঠিক যেন মায়ের কোল আলো করে তার সন্তান আসে। তার গুণে প্রতিভায় ঘর, সংসার, সমাজ আলোকিত হয়। তেমনি রুক্ষ শুষ্ক ধরিত্রীর বুকে সরস সজীব ছোঁয়ায় ভরিয়ে তোলে সবুজ গাছগাছালি। সবুজের সমারোহে ফল ফুলের আকর্ষণে পাখি পশু কীটপতঙ্গের স্বর্গরাজ্য সৃষ্টি হয়। সজীবতা জীবন দানে, প্রকৃতির নির্মল সবুজ পরিবেশে জীবন জুড়িয়ে যায়। শীতল ছায়ায় পবিত্র বাতাসে শান্তি আসে। তাই তো বহু প্রকৃতি প্রেমী কবি সবুজ ধরিত্রীকে ভালোবেসে অনেক কবিতা গান রচনা করেছেন। বর্তমান পরিস্থিতিতে আধুনিকতার চাপে বন জঙ্গল কেটে শহর নগর কলকারখানা তৈরি হচ্ছে, পুকুর ডোবা বন্ধ করে বড় বড় ফ্ল্যাট রাস্তা তৈরি হচ্ছে, কংক্রিটে আজ ঘাস ঢেকে যাচ্ছে। মাটি আর সবুজের ছোঁয়া আমাদের জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তাই আমরা আধুনিক রোগের শিকার হচ্ছি, হাঁপানি, ক্যান্সারের মতো রোগে ভুগছি। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার সবুজ জামা কবিতায় বলেছেন, তাই তো এর একটা সবুজ জামা চাই। হ্যাঁ বন্ধু, অভিজ্ঞাপন শুধু তাতাইয়ের নয়, গোটা সমাজের সবুজ জামা চাই। আর এই সবুজ জামা হলো সবুজ ধরা, তবেই না তাদের ডালে প্রজাপতি বসবে আর টুপ করে তাদের কোলের ওপর নেমে আসবে একটা দুটো তিনটে লাল নীল ফুল তাদের নিজের। এসো সমগ্র মানবজাতি, আমরা আমাদের ধরাকে তার সবুজ জামা ফিরিয়ে দিই, আমরাও নিজেদের প্রাণ ফিরে পাই তার মধ্যে। অনুশ্রী মান্না, কনকপুর ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।
1: আজকের পরবর্তী চিঠিখানি লিখে পাঠিয়েছেন আগরতলা ত্রিপুরা থেকে ডক্টর মৌলি কর্মকার। প্রিয় অভিজ্ঞাপন FM উজ্জয়ন্ত, ধরার সবুজ প্রাণ অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবী, পরিবেশ ও জীবনের গভীর সম্পর্ক নিয়ে কিছু ভাবনা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। পৃথিবী আমাদের মায়ের মতো, আঁচল ভরা স্নেহ শত শত, গাছের ছায়া, নদীর জল,

প্রতিবছর 29 জুন ভারতের প্রখ্যাত বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়, অর্থাৎ আজ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। এই ছিল আজকের দিনে ঘটে।

জীবন গড়ে প্রতিক্ষণ অবিরল। কিন্তু আজ জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংস এবং দূষণের কারণে প্রকৃতি ক্রমশ বিপন্ন হয়ে উঠছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতি বছর পৃথিবীতে প্রায় 1 কোটি হেক্টর বনভূমি বিলুপ্ত হচ্ছে এবং বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাস নির্গমনের ফলে গড় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি শুধু পরিবেশের নয়, মানব স্বাস্থ্যেরও বড় সংকট সৃষ্টি করছে। এই প্রেক্ষাপটে যোগ দর্শনের প্রথম জম অহিংসা কেবল মানুষের প্রতি নয়, সমগ্র প্রাণীজগৎ ও পরিবেশের প্রতি অক্ষত, করুণাময় এবং দায়িত্বশীল আচরণের শিক্ষা দেয়। যখন আমরা বৃক্ষ নিধন করি, নদী দূষিত করি বা প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করি, তখন প্রকৃতপক্ষে আমরা প্রকৃতির প্রতি হিংসাই করি। যোগ আমাদের প্রকৃতির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের এক অনন্য মাধ্যম। এটি প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সংযম ও সহাবস্থানের শিক্ষা দেয়। মহাত্মা গান্ধীর বিখ্যাত উক্তি, পৃথিবী প্রত্যেক মানুষের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ দিয়েছে, কিন্তু একজন মানুষের লোভ মেটানোর জন্য নয়, এই বাণী আজও সমান প্রাসঙ্গিক। বিশ্বে জনপ্রতি কার্বন নির্গমন অফসেট করার জন্য প্রায় 150 থেকে 200টি পূর্ণাঙ্গ গাছের প্রয়োজন। এসো সবাই হাত রাখি হাতে, সবুজ স্বপ্ন বুনি পৃথিবীর সাথে। একটি গাছ, একটি প্রাণ, রক্ষা করুক ধরণীর সম্মান। পরিবেশ হোক ভালোবাসার ভাষা, জীবন হোক নির্মল আশার আশা। ধন্যবাদ আন্তে ডক্টর মৌলি কর্মকার, আগরতলা, ত্রিপুরা।

পরের চিঠিটি লিখছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন অভিযাত্রী নিয়ে। প্রিয় অভিজ্ঞাপন, তখন মনের মধ্যে শুধু কাজী সাহেবের সংকল্পের ছত্রগুলো ঘুরপাক খাচ্ছে। থাকব না গো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। ভাবলেই তো হবে না বন্ধু, সময় বের করতে হবে, সর্বোপরি অর্থের সংস্থান করতে হবে। মনের দুঃখ মনেই চেপে রাখতাম, তবে 4 বছরে একবার লিফ ট্র্যাভেল কনসেশনের দৌলতে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেরিয়েছি। প্রকৃতির মাঝে অনন্য সৃষ্টির সন্ধানে একাগ্রতার সঙ্গে অনুসন্ধানে ব্রতী থেকেছি। সে তো অতীত, এখন অবসরের পরেও মনটাকে আগল দিয়ে রাখতে পাচ্ছি না। দেশের মধ্যে অভিযান প্রায় শেষের পথে, তবুও এক একটি স্থানে একের অধিক ঘুরেছি। নতুনের আগমন ঘটেছে কিনা অনুসন্ধানে একনিষ্ঠ হয়েছি। সব দিক বিবেচনা করে সবুজের অরণ্যানি বারে বারে টানে, হাত বাড়িয়ে ডাকে আমায় রাতের অন্ধকারে। মনটাকে প্রবোধ দিয়ে বলি, একটু সবুর করো বন্ধু। বলে উঠি, আসছি, সবুর করো একটু। সেদিন পৌঁছে গেছিলাম উড়িষ্যার জগদ্দলপুরের অরণ্যানির অন্দরমহলে। রাস্তার দুপাশে বিস্তীর্ণ সবুজ বনানি, যেন স্বপ্নের আভরণে তৈরি প্রকৃতির রূপ। এর পরের যাত্রাপথ ছিল বিদেশের মাটিতে। থাইল্যান্ডের পাটায়াত যেন এক আন্তর্জাতিক মিলন মেলা। গোটা পৃথিবীর অভিযাত্রীগণ নয়ন মেলে এখানকার চিড়িয়াখানা প্রত্যক্ষ করছে। ব্যাঘ্র শাবক হোক বা হলুদ পাইথন নিয়ে ছবি তোলার ধুম পড়ে গিয়েছিল, অথবা 5টি ডলফিন তাদের প্রভুদের বাধ্য হয়ে খেলা দেখাচ্ছে।

0: অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছিলাম জঙ্গলের মধ্যে ছাড়া রয়্যাল বেঙ্গল টাইগার। বা সিংহ মামারা আমাদের অবজ্ঞা করে ঘুরে বেরিয়েছিল বা বিশ্রামরত ছিল। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ।
1: আজকে লিখছি তোমার পর্বের শেষ চিঠি, লিখে পাঠিয়েছেন কোন্নগর হুগলি থেকে পাপিয়া পাটোয়ারি। প্রতি অভিজ্ঞাপন লিখছি তোমায়, বিষয় অভিযাত্রী। প্রিয় অভিজ্ঞাপন, অভিযাত্রী বলতে সেই মানুষকে বুঝি যিনি অজানা স্থান, নতুন দেশ বা দুর্গম অঞ্চলের ভ্রমণ করে নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করেন। মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার ভাণ্ডার সমৃদ্ধ করতে অভিযাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকেই মানুষ নতুন স্থান ও নতুন পথের সন্ধানে বেরিয়েছেন। পৃথিবীর ইতিহাসে বহু বিখ্যাত অভিযাত্রী ছিলেন। এদের কেউ কেউ সমুদ্র পাড়ি দিয়ে নতুন দেশ আবিষ্কার করেছেন, যেমন ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কোদাগামা এবং ফার্ডিনান্ড ম্যাগেলান প্রভৃতি। কেউ আবার পাহাড়, মরুভূমি বা মরু অঞ্চলে গিয়ে নানা তথ্য সংগ্রহ করেছেন। তাঁদের সাহস, ধৈর্য ও অধ্যাবসায় আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মহাকাশে অভিযান চালানো হচ্ছে। মহাকাশচারীরাও এক ধরনের অভিযাত্রী। তাঁদের গবেষণার মাধ্যমে আমরা মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারছি। অভিযাত্রীরা আমাদের শেখান জীবনে নতুন কিছু জানার ও শেখার জন্য সাহসের সঙ্গে এগিয়ে যেতে হয়। তাছাড়া অভিযাত্রীরা মানব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁদের জীবন থেকে অধ্যবসায় ও জ্ঞান অর্জনের শিক্ষা পাই। তাই সমাজে অভিযাত্রীদের অবদান চিরস্মরণীয়। অভিযাত্রীদের পথ কুসুমাস্তীর্ণ নয়, বিপদ সংকুল, পদে পদে পদস্খলন ও মৃত্যুর হাতছানি। তবুও অপরিসীম সাহস, নিষ্ঠা ও জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠেন তা প্রশংসনীয়। সর্বশেষে পৃথিবীর সমস্ত অভিযাত্রীদের জানাই বিনম্র শ্রদ্ধা ও কুর্নিশ। নিবেদনে পাপিয়া পাটোয়ারি, 52/A ক্রাইপার রোড, কোন্নগর, হুগলি।

লিখিত ব্যয় পর্ব এখানে শেষ করলাম। এবারে কিছু তথ্য রয়েছে আপনাদের জানিয়ে দিই। ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে ত্রিপুরা সরকার জানিয়েছেন, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরাজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীর কল্যাণ দপ্তর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31/8/2026 ইংরাজি তারিখের মধ্যে bmstripura.gov.in পোর্টাল ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পরে প্রত্যয়িত নকল কপি যথাক্রমে মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, ওবিসি সার্টিফিকেট, রেশন কার্ড, বিএমএস অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানদের কাছে আগামী 5/9/2026 ইংরাজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হচ্ছে। এখানে

উল্লেখ আবশ্যক কেবলমাত্র অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরাই কিন্তু এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে।

এবারে জানিয়ে দিচ্ছি কাজের খবর। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিনের 2026 সালের বিজ্ঞপ্তিতে গ্রুপ এ, বি এবং সি ক্যাটাগরিতে মোট 179টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে প্রশাসনিক এবং টেকনিক্যাল উভয় প্রকার পদ রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ 43টি পদ, আপার ডিভিশন ক্লার্ক 31টি পদ, লোয়ার ডিভিশন ক্লার্ক 26টি পদ, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট 12টি পদ, স্টাফ নার্স 7টি পদ, স্টেনোগ্রাফার গ্রেড 3 7টি পদ, ফার্মাসিস্ট 6টি পদ, রিসার্চ অফিসার ইউনানি 16টি পদ, এছাড়াও ড্রাইভার, কম্পাউন্ডার, রেডিওগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার সহ অন্যান্য পদ রয়েছে। বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আলাদা। এমটিএস এর ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস, বয়সসীমা সাধারণত 18-25 বছর। এলডিসি, ইউডিসি, স্টেনোগ্রাফার এর ক্ষেত্রে যে কোনো বিভাগে স্নাতক বা উচ্চ মাধ্যমিক এবং সাথে কম্পিউটারে টাইপিং স্পিড থাকা আবশ্যক। স্টাফ নার্সের ক্ষেত্রে বিএসসি নার্সিং অথবা জিএনএম ডিপ্লোমা এবং সাথে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। সর্বোচ্চ বয়স 35 বছর। ফার্মাসিস্ট এমএলটি এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি, যেমন ডি ফার্মা বা ল্যাব টেকনোলজি কোর্স। বয়সের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ওবিসি প্রার্থীরা 3 বছর এবং এসসি এসটি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন। অনলাইনে আবেদন শুরু হবে 1 জুলাই 2026 সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 31 জুলাই 2026 রাত 11:59 পর্যন্ত। আবেদন সংশোধন উইন্ডো খোলা থাকবে 3 আগস্ট থেকে 5 আগস্ট 2026 পর্যন্ত। পরীক্ষার তারিখ পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে। সব পদের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাটি 100 নম্বরে অবজেক্টিভ টাইপের হবে। নেগেটিভ মার্কিং এর জন্য প্রতি ভুল উত্তরে 0.25 নম্বর কাটা যাবে। ক্লার্ক বা স্টেনোগ্রাফার পদের জন্য সিবিটি পরীক্ষার পর টাইপিং এবং স্কিল টেস্ট নেওয়া হবে। গ্রুপ এর রিসার্চ অফিসারের পে লেভেল 56,100 থেকে 1,77,500। গ্রুপ বির ক্ষেত্রে 44,900 থেকে 1,42,400। গ্রুপ সি, ইউডিসি, এলডিসি, এমটিএস বেতনক্রম হচ্ছে 18,000 থেকে 92,300। আগ্রহী প্রার্থীদের আগামী 1 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে সিসিআরইউএম এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.ccrum.res.in অথবা www.ccrum.ayush.gov.in। এই ছিল আজকের কাজের খবর।

0: সময় বলছি, এবারে আমাদের বিদায় নেবার পালা। আর যেতে যেতে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94%, সর্বনিম্ন 55%। সতর্কতা হিসেবে বলা হয়েছে উত্তর ত্রিপুরা জেলা ধলাই, গুণকুটি, খোয়াই এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। গোটা অভিজ্ঞাপনের উপস্থাপনায় আমি চন্দ্রমা চক্রবর্তী, আর আমার সঙ্গে ছিল
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।
2: বর্তমানে এই

শুভ সকাল প্রিয় যুবশ্রোতা বন্ধুরা, প্রাণ মন তো ফুরফুরে একরাশ আনন্দ নিয়ে চলো তোমাদের নিয়ে শুরু করি আজকের যুববাণী। আর তোমরা টিউন করে আছো 101.6 মেগাহার্টজ FM অজন্ত আকাশবাণী আগরতলা। আমি তোমাদের সঙ্গে রয়েছি আরজে কর্মিতা। তবে আজকের অনুষ্ঠানের শুরুতে বলে দিচ্ছি, তোমাদের জন্য রইল একটি বিশেষ ঘোষণা। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে তোমাদের জন্য থাকছে একটি কুইজ প্রতিযোগিতা। শুনব এই অনুষ্ঠানটি, তবে তার আগে আজকের দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। আনন্দ উৎসব রয়েছে, ভক্তি শুদ্ধি ও যাকে ঘিরে এই বিশেষ উৎসব, জানব তার কৃপা ধারার কথা, যার নাম উচ্চারণই বিশেষ কৃপা লাভ হয়, আশীর্বাদে পূর্ণ হই এই জগতে আমরা সকলেই। যিনি জগতের নাথ রক্ষাকর্তা, সেই জগন্নাথ দেবের আজ স্নান যাত্রা, এক বিশেষ উৎসব। তবে জগন্নাথজিকে নিয়ে তো কথা বলবো, তার সঙ্গে রয়েছেন তার ভাই অগ্রজ ভ্রাতা বলরামজি এবং সুভদ্রা দেবী। তবে তাকে নিয়ে কথা বলবো শুরুতেই, গানে গানে তাকে শ্রদ্ধা করি।

পুরাণ অনুসারে মহাপ্রভু জগন্নাথ হলেন শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ। বলভদ্র দেব হলেন শ্রীকৃষ্ণের অগ্রজ ভ্রাতা, যাকে আমরা বলরাম নামেও বলি। আর সুভদ্রা দেবী হলেন আদরের ছোট বোন। তবে এর পেছনে একটি কাহিনী রয়েছে, পুরাণ কথা। একদিন মা রোহিণী ব্রজে কৃষ্ণলীলার কথা শোনাচ্ছিলেন। সে সময় শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রা দরজার বাইরে দাঁড়িয়ে সে লীলা কথা শুনতে থাকছিলেন। গভীর ভাবাবেগে আপ্লুত হয়ে পড়েন। যেই

কথা শুনছিলেন, ঠিক তারপরই তাদের হাত পা যেন শরীরের মধ্যে লীন হয়ে যায় আর মুখে ফুটে ওঠে এক দিব্য হাসি। ঠিক সেই মুহূর্তে সেই দিব্যরূপে আজকে শ্রী জগন্নাথ, বলভদ্রদেব ও সুভদ্রা দেবী। তবে আজকের এই বিশেষ স্নান যাত্রাকে কেন্দ্র করে, যার জন্যে সারা বিশ্বের কোটি কোটি ভক্ত বছরের পর বছর অপেক্ষা করে থাকেন এই উৎসবটিকে নিয়ে, এক রাজাধিরাজ যাকে প্রতিদিন অগণিত মানুষ পুজো করেন, বছরের ঠিক এই একটি দিনে তিনি সবাইকে দর্শন দেবেন বলে সবার সামনে তিনি স্নান যাত্রা রূপে চলে আসেন। এই স্নান যাত্রায় মহাপ্রভু জগন্নাথ দেব প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় তিথিতে এই স্নান যাত্রাটি পালিত হয়। তবে এই বছর আষাঢ় মাসে পালিত হচ্ছে, কিন্তু তিথি অনুযায়ী সেটি কিন্তু জ্যৈষ্ঠ পূর্ণিমায় ধরা হচ্ছে। কারণ জ্যৈষ্ঠ মাসটিকে অধিমাস ছিল বলে এই আষাঢ় মাসে এই তিথি অনুযায়ী সেটি পালন হচ্ছে আজকে স্নান যাত্রা। তবে যুব বন্ধুরা, তোমরা কি জানো জগন্নাথ দেবকে যখন স্নান করানো হয় ঠিক 108টি স্বর্ণ কলসের জলেই ওনাকে স্নান করানো হয়। এই পবিত্র জলে চন্দন, কর্পূর, সুগন্ধি, ভেষজ এবং নানা পবিত্র উপাদান নিয়ে তৈরি হয় এই জল। তারপর মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাপ্রভু স্নান হয়। আর স্নানের পর কি হয়, স্নানের পর এখানে রয়েছে মজার রহস্যময় ঘটনা। স্নানের পর আমাদের যেমন খুব বেশি বৃষ্টি ভিজে গেলে জ্বর হয়, ঠিক ভক্তরা ভক্তি অনুযায়ী বিশ্বাস করেন ঠিক মহাপ্রভুরও জ্বর আসেন। বলভদ্রদেব, সুভদ্রা দেবী এবং জগন্নাথ মহাপ্রভুর জ্বর হয় আর ঠিক 15 দিন তিনি বিশ্রাম নেন, আর এই সময়টাকে বলা হয় অনবাসর কাল। এই সময় শ্রীমন্দির থেকে কিন্তু ভক্তদের দর্শন দেন না, আর এই সময়টাতে মহাপ্রভুকে সুস্থ করার জন্য দৈতাপতি সেবায়েতরা তাকে নানা ভেষজ ফলের রস দিয়ে নিবেদন করে ওনাকে সুস্থ করার জন্য সে চেষ্টায় থাকেন। আর সেই তখন কিন্তু ভোগ নিবেদন হিসেবে অন্য প্রসাদ গ্রহণ করেন না, ফল, ভেষজ, পাতলা খাদ্য। যেরকম আমাদের শরীর খারাপ হলে আমাদের মন কিন্তু বেশি একটা ভারী খাবার খেতে ইচ্ছে করে না, আমাদের মহাপ্রভু কিন্তু ঠিক তাই। তাই 15 দিনের বিশ্রামের পর এক অত্যন্ত আকর্ষণীয় দিন আসে, সেটা হচ্ছে নবজীবন দর্শন। ঠিক যেমন একটা নতুন জীবন ফিরে পাওয়া, বিশ্বাস করা হয় বিশ্রামের পর মহাপ্রভু নতুন রূপে, নতুন উজ্জ্বলতায়, নতুন যৌবনের এক আভায় ভক্তদের দর্শন দেন। ভক্তদের আনন্দ তখন প্রকাশ করা যায় না, কারণ এরপরেই তো আমাদের বৃহত্তম উৎসব রথযাত্রা। তবে যুব বন্ধুরা, তোমরা কি জানো এই যে 15 দিন মহাপ্রভু আমাদের দর্শন দেন না, ভক্তদের মনে কি তাহলে কষ্ট দেবে? একেবারেই না। কারণ তখন আলারনাথ মন্দিরে তিনি শ্রী জগন্নাথ রূপে সকলকে দর্শন দেন, আর এই মন্দিরটি রয়েছে উড়িষ্যা রাজ্যের ব্রহ্মগিরি অঞ্চলে। লোককথা অনুযায়ী সেখানে ভগবান আলারনাথ ভগবান বিষ্ণুর চতুর্ভুজ রূপের পুজো করা হয়। অনবসর কালে এই মন্দিরে যেন জগন্নাথ ভক্তদের কাছে এক বিশেষ বিশেষ তীর্থক্ষেত্র হিসেবে সেটা দেখা দেন। তবে আলারনাথ দেবের একটি অত্যন্ত প্রিয় খাবার রয়েছে, সেটি হচ্ছে ক্ষীর। তাই তোমরা যখনই পুরী যাবে অবশ্যই কিন্তু ব্রহ্মগিরিতে আলারনাথ দেবের দর্শন করবে, কারণ বলা হয় ভগবান জগন্নাথ দেবের দর্শনের পর আলারনাথজির দর্শন ছাড়া এই পুরী যাত্রা অসম্পূর্ণই থেকে যায়। তবে তোমরা কি জানো এই স্নান যাত্রার পর এই বিশেষ দিনটিতে মহাপ্রভুকে নিয়ে তো এত কথা হচ্ছে, কিন্তু এই বিশেষ দিনে আরও দুটো বিশেষ দিন, বিশেষ মন্দিরের এক উৎসব রয়েছে, সেটি হচ্ছে কলকাতার কালীঘাট সতীপীঠে। সেই দিনে মা কালীকে স্নান করানো হয় এবং তারপর ফুল দিয়ে, অলংকার দিয়ে, নতুন শাড়ি দিয়ে মাকে সাজানো হয়। ঠিক আজকের দিনে রানী রাসমণি স্নান যাত্রার দিনে ভবতারিণী মায়ের মন্দির দক্ষিণেশ্বর কালীঘাট, দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তাই আজকের এই দিনটি এক অন্য মাত্রায় পৌঁছে যায় ভক্তদের ভক্তির কাছে। তাই আমাদের জীবনে এই রথযাত্রাকে দেখে কিছু বিশেষ জিনিস আমরা বুঝতে পারি, শিখতে পারি। লক্ষ্য করলে দেখবে রথ যখন এগিয়ে চলে না, কখনো ধীরে, কখনো থেমে আবার চলতে শুরু করে, জীবনটা ঠিক কিন্তু তেমনই, অনেক বাধা আসে, অনেক কষ্ট আসে।

থামে না। রথের চাকা যেমন এগিয়ে চলে, তেমনি আমাদের জীবন চলতে থাকে। আমরা প্রযুক্তির যুগে বাস করছি ঠিকই, মোবাইল, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা সবই আমাদের জীবনকে সহজ করছে, কিন্তু এর মধ্যে যদি আমরা পরিবারকে ভালোবাসি, প্রকৃতিকে রক্ষা করি, অসহায় মানুষের পাশে দাঁড়ায় সত্য কথা বলি, সততা অবলম্বন করি, মানুষকে সম্মান করি, তাহলে আমরা সত্যিকারের জগন্নাথের শিক্ষা অনুসরণ করছি। কারণ ধর্ম শুধু মন্দিরই নয়, ধর্ম মানুষের আচরণে, আর জগন্নাথের

0: এই স্নানযাত্রায় আমরা শুধু উৎসব পালন করব না, নিজেদের মনকে হিংসা, অহংকার, রাগ, ঈর্ষা থেকে পরিষ্কার করে ভালোবাসা, সহানুভূতি আর মানবিক এই জল যে স্নানযাত্রায়, সেটাই আমাদের হৃদয়কে পরিষ্কার করে তুলবে। তবে হবে সত্যিকারে অন্তরের স্নানযাত্রা। তাই তো বলতে হয়, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিদা দুঃখ ভাগ ভবেত। সকলে সুখী হোক, সকলে সুস্থ থাকো, সকলের জীবনে মঙ্গল নেমে আসো, কেউ যেন দুঃখের ভাগে না হয়। তো আজকের এই বিশেষ দিনে তোমাদের সকলের জন্যে স্নানযাত্রার উৎসব আর আগামী রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সকলে অবশ্যই কিন্তু আজকের দিনটি বিশেষভাবে জগন্নাথ দেবীর তোমরা পুজো পালন করবে। তবে আজকের অনুষ্ঠানের শুরুতেই তোমাদের যে একটি ঘোষণা দিয়েছিলাম, ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে তোমাদের জন্য থাকছে একটি কুইজ প্রতিযোগিতা। তবে গত পর্বে তোমরা প্রথম ভাগটি শুনেছিলে, আজকে তোমাদের জন্য থাকছে দ্বিতীয় ও তৃতীয় পর্বটি। তাহলে চলো, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে, তাহলে চলো শুনে দিচ্ছি।
1: সঙ্গে সঙ্গে উত্তর দেবে, 5 সেকেন্ড সময়। এবার পারলে 2 মার্কস, না পারলে 0। গ্রুপ এ এর জন্য প্রশ্ন, এইচআইভি এর ফুল ফর্ম কি? এইচআইভি মূলত শরীরের কোন তন্ত্রের বা পদ্ধতির ক্ষতি করে? কোন ব্যক্তির রক্তে CD4 কোষের সংখ্যা প্রতি মাইক্রোলিটারে কত নিচে নেমে গেলে তাকে এইডস স্তর বলা যায়?
2: 200।
1: রাইট আনসার। কোশ্চেন নাম্বার 4, এইচআইভি এর উইন্ডো পিরিয়ড সাধারণত কত দিন বা কত সপ্তাহ স্থায়ী হয়?
2: 2 থেকে 6 সপ্তাহ।
1: রাইট আনসার। সেলুনে বা পার্লারে একই ছুরি বা ব্লেড একাধিক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করলে কোন রোগের ঝুঁকি বাড়ে?
2: এইডস,
1: এইডস এবং হেপাটাইটিস বি ও সি। গ্রুপ বি তে যাবে এবার। গ্রুপ বি এর জন্য প্রশ্ন, এইডস এর ফুল ফর্ম কি?
2: অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম।
1: রাইট আনসার। এইডস রোগটি প্রথম কত সালে শনাক্ত হয় বা চিকিৎসকদের নজরে আসে? কত সালে?
2: 1981।
1: রাইট আনসার। এইচআইভি শরীরের বাইরে সাধারণ পরিবেশে কতক্ষণ বেঁচে থাকতে পারে?
3: কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ।
1: অল্প কিছুক্ষণ, রাইট আনসার। কোন শারীরিক তরলের মাধ্যমে এইচআইভি ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি?
2: রক্ত।
1: রাইট আনসার। নেক্সট, এইচআইভি কি হাঁচি বা কাশির মাধ্যমে বাতাসে ছড়ায়?
2: না।
1: এবার যাবে গ্রুপ সি তে। গ্রুপ সি এর জন্য প্রশ্ন, এইডস এর এস অক্ষরটি দিয়ে কি বোঝায়?
2: সিন্ড্রোম।
1: ইয়েস, রাইট আনসার। এইচআইভি আক্রান্ত ব্যক্তির সাথে হ্যান্ডশেক বা কোলাকুলি করলে এইচআইভি কি ছড়ায় না ছড়ায় না?
4: ছড়ায় না।
1: রাইট আনসার। এইচআইভি 1 এবং এইচআইভি 2 এর মধ্যে কোনটি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে?
4: এইচআইভি 1।
1: এইচআইভি 1, রাইট আনসার। নিরাপদ যৌন সম্পর্কের জন্য কি ব্যবহার করলে এইচআইভি এর ঝুঁকি অনেকাংশে কমে যায়?
4: কনডম।
1: রাইট আনসার। এইচআইভি আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কোন ত্বক ক্যান্সারটি দেখা দিতে পারে?
4: কাপসি সারোকাম।
1: রাইট আনসার। গ্রুপ ডি এর কাছে যাবে এবার। গ্রুপ ডি এর জন্য প্রশ্ন, এইচআইভি এর ফুল ফর্মে আই এর অর্থ কি?
2: ইমিউনো।
1: রং আনসার, ইমিউনো ডেফিসিয়েন্সি হবে। এইচআইভি ভাইরাসের আকৃতি কেমন?
2: গোলাকার।
1: রাইট আনসার। এইচআইভি 2 ভাইরাসটি মূলত পৃথিবীর কোন অঞ্চলে বেশি দেখা যায়?
2: উত্তর আফ্রিকা।
1: রং আনসার। আক্রান্ত গর্ভবতী মায়ের থেকে শিশুর দেহে এইচআইভি সংক্রমণ হওয়াকে কি বলে? নেক্সট, একই সূচ বা সিরিঞ্জ ব্যবহার করে মাদক গ্রহণ করলে কি হতে পারে?
2: এইচআইভি।
1: এইচআইভি হতে পারে, রাইট আনসার। আমাদের এই রাউন্ডটা শেষ। সেকেন্ড রাউন্ড মানে র্যাপিড ফায়ার রাউন্ডে তোমাদের যে মার্কস এসেছে, গ্রুপ এ পেয়েছ 6 মার্কস, গ্রুপ বি পেয়েছ 10 মার্কস, গ্রুপ সি পেয়েছ 10 মার্কস আর গ্রুপ ডি পেয়েছ 4 মার্কস। আচ্ছা, এবারে আমরা চলে যাব ওপেন টু অল রাউন্ডে। এই রাউন্ডে আমি প্রশ্ন করব, প্রশ্নটা আগে শুনবে, প্রশ্ন শোনার পরে 15 সেকেন্ড সময় পাবে, এর মধ্যে চিন্তা করে হাত তুলবে। যে আগে হাত তুলবে, যে গ্রুপ আগে হাত

0: তুলবে তাকে আগে প্রশ্ন করা হবে। এবার যদি পারো তাহলে 5 মার্কস পাবে, যদি না পারো -2 হবে। সূচ ফোটার মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের এইচআইভি সংক্রমণের গড় ঝুঁকি আনুমানিক কত শতাংশ?
1: 0.3
0: রাইট আনসার। নাম্বার 2, পিইপি পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস কোর্সটি সাধারণত কতদিন ধরে খাওয়া প্রয়োজন হয়? গ্রুপ ডি,
2: 2 সপ্তাহ।
0: কত?
2: 2 সপ্তাহ।
0: রং আনসার। গ্রুপের কাছে যাক।
2: 28 দিন।
0: 28 দিন রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, পিআরইপি এর ফুল ফর্ম কি, যা উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিরা সংক্রমণ এড়াতে আগে থেকেই নিয়মিত খেয়ে থাকে? 15 সেকেন্ড। পারলে না, বলে দিচ্ছি উত্তরটা, প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস, এটা প্রি এক্সপোজার। নেক্সট প্রশ্ন, এইচআইভি ভাইরাসের লাইফ সাইকেলে ইন্টিগ্রেজ এনজাইমের কাজটা কি? পারলে না, ভাইরাসের ডিএনএ কে মানুষের কোষের ডিএনএ এর সাথে যুক্ত করে দেওয়া। নেক্সট, প্রথম আবিষ্কৃত অ্যান্টি রেট্রোভাইরাল ওষুধ কোনটি ছিল?
1: জিডোভুডাইন।
0: জিডোভুডাইন রাইট আনসার। নেক্সট, ভারতের সরকারি স্তরে এইচআইভি বা এইডস নিয়ন্ত্রণের মূল জাতীয় সংস্থার নামটি কি? পারলে না, কেউ পারবে না, এনএসইও, ইন্ডিয়ার ক্ষেত্রে এনএসইও। নেক্সট, এইচআইভি এর সংক্রমণ চক্রে কোষ থেকে নতুন ভাইরাস বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটিকে কি বলে? পারবে না, উত্তরটা বলে দিচ্ছি, বাডিং। নেক্সট, এইচআইভি বিরোধী সচেতনতামূলক প্রচারে এবিসি কৌশলের বি দিয়ে কি বোঝানো হয়? পারবে না, বি ফেথফুল। এই রাউন্ড আমাদের এখানে শেষ। এই রাউন্ডের শেষে তোমাদের যে স্কোরিং এসছে বলে দিচ্ছি, ফাইনাল স্কোর, 3টে রাউন্ডের পরে ফাইনাল স্কোর এসছে। গ্রুপ এ 47, গ্রুপ বি 59, গ্রুপ সি পেয়েছো 45, অ্যান্ড গ্রুপ ডি পেয়েছো 32। মানে আজকে তোমাদের উইনার কে হলো? গ্রুপ বি। গ্রুপ বি 59 পেয়ে গ্রুপ বি উইনার হয়েছে।
3: যুব বন্ধুরা, এই অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটির সৌজন্যে। তবে এবারে আমরা চলে যাব গান ও গল্পের আসরে, আর এই সরলা সফরে তোমাদের সঙ্গে থাকছে আর যে শতাব্দী, আর এই সরলা কণ্ঠে শুনব বেশ কিছু কালজয়ী গান, থাকছেন শিল্পী দেবলীনা সাহা।
4: নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। 101.6 মেগাহার্সে যুববাণীর অনুষ্ঠান নিয়ে আমি রয়েছি আর যে শতাব্দী গান ও গল্পের আসরে। গান হচ্ছে এমন একটি ভাষা যা শুধুমাত্র বিনোদনের মাধ্যমই নয়, একই সঙ্গে অনুভূতির বহিঃপ্রকাশ এবং স্মৃতির সঙ্গী। এবং এই মুহূর্তে চলে যাব শিল্পী দেবলীনা সাহার কাছে, কারণ যার সুরে আজকের এই মুহূর্তটা আরও সুন্দর হয়ে উঠবে। কেমন আছো বলো?
5: হ্যাঁ, ভালো আছি।
4: যুবাণীর এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে?
5: হ্যাঁ, খুব ভালো লাগছে।
4: কি গানে শুরু হচ্ছে আজ?
5: আজকে আমি একটি আধুনিক গানই করছি এখন।
4: চলো

0: বাহ, অসম্ভব সুন্দর একটি গান শুনলাম। ওই যে বললাম না যে কিছু গান হয়তো স্মৃতির সঙ্গেও জড়িয়ে থাকে এবং কিছু গান আমাদেরকে মুগ্ধ করে, সেক্ষেত্রে এই মুহূর্তে আমার সেই বিষয়টাই মনে হয়েছে। তবে আমি আরও একবার আসবো গল্পে, গানের জগতে পা রাখা কীভাবে।
1: গানের জগতে বলতে আমি মানে ছোটবেলায় যখন 6 বছর বা 7 বছর তখনই আমার মানে অ্যাকচুয়ালি আমার মা বাবা খুব গান ভালোবাসতেন, তো ওরা হয়তো বা সময়ের সুযোগের অপেক্ষা মানে সুযোগের ইয়েতে ওরা করতে পারেনি, তো ওই মানে এটা আমার মানে আমাকে শেখাবে
0: মানে তাদের ওদের একটা ইচ্ছা,
1: ওটাই মানে ওদের একটা ইচ্ছা যে মানে আমাকে শেখাবে গান, তো মানে আমিও করি আমার ভাইও করে আমাদের মানে ঘরে সবাই আমার অন্য ভাইয়েরও মানে ইনস্ট্রুমেন্ট সবাই গান বাজনার সঙ্গেই জড়িত, মানে ম্যাক্সিমামই সবাই গান বাজনার সঙ্গে জড়িত।
0: ভবিষ্যতে গান নিয়ে কি স্বপ্ন রয়েছে?
1: গান নিয়ে স্বপ্ন বলতে মানে আরও মানে বড় মঞ্চে গান গাওয়ার মানে ইচ্ছা আছে, এখন চেষ্টা করব যদি সম্ভব হয়ে ওঠে তাহলে করব আর কি।
0: গানের বাইরে কি আর কোনো কিছু পছন্দ রয়েছে তোমার?
1: গানের বাইরে বলতে আমি এমনিতে কলেজে মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, যে তো এখন আপাতত মানে কোনো কিছু না মানে শুধু গানের সঙ্গে।
0: এই যে মানে ছোটবেলা থেকে এখন বড় হওয়া পর্যন্ত বিভিন্ন প্রতিকূলতা থাকে, একজন শিল্পী হওয়ার পেছনে তার বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, এমন কিছু মুহূর্ত তোমার জীবনে রয়েছে?
1: এমন কিছু মুহূর্ত বলতে মানে ছোটবেলায় সেরকমটা পাইনি, কিন্তু এখন অ্যাকচুয়ালি মানে এখনের মানে বর্তমান সময়ে মানে গানটাকে সময়ে মানে করে উঠতে মানে উঠতে পারাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ মানে আমার বাড়িতে ছোট মানে বাচ্চা রয়েছে, ওই বাচ্চা সামলিয়ে ঘর সামলিয়ে মেয়েদের তো সবটাই করতে হয়, ঘরে বাইরে সবটাই করতে হয়, বাইরে কিছু করছি না তারপরেও মানে ঘরে যতটুকু করছি মানে গানটাকে সময় দিয়ে মানে উঠতে পারাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে।
0: তারপর চেষ্টা করি মনে হচ্ছে যে হয়তো বা সময়টা দিতে পারছি না, কিন্তু তখন একটা অনুপ্রেরণা কেউ হয়তো থাকে, কেউ রয়েছে?
1: হ্যাঁ, মানে আমার মাও সাপোর্ট করেন, শাশুড়ি মাও সাপোর্ট করেন, আমার হাজব্যান্ডও সাপোর্ট করেন, যতটা সময় পান অ্যাকচুয়ালি ওরা তো সবসময় বাড়িতে থাকে না, যতটা সময় পায় মানে বাড়িতে থাকে চেষ্টা করে মানে মানে যাতে আমি করতে পারি গানটা যাতে

0: করতে পারি, ওরাও ভালোবাসে গানটাকে, যাতে আমি মানে আরো সামনে আরো এগিয়ে যেতে পারি, ওইটাই ওরা সাপোর্ট করে।
1: সত্যি তাই। পরবর্তী কি গান শোনাচ্ছ?
0: পরবর্তী আমি আরেকটি আধুনিক গান করছি, নিঝুম সন্ধ্যায়।
1: চলো।

0: যুব বন্ধুরা, আজকের গান ও গল্পের আসরে শুনছিলাম শিল্পী দেবলীনার কণ্ঠে। তবে এবারে আর্য শতাব্দীর সপ্তদ্বীপের কণ্ঠে একটি কবিতা শুনে নেব, স্বাধীনতা।
1: কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়, ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়, ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়, ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়, ভারতবর্ষ মানে নেহরু।

কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার শব্দের সঙ্গীতের আকাশের মাটির। আমাদের প্রাইমারি স্কুলে কলুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতেন আমাদের, ডান বা ডান বা স্নেহে সতর্ক করতেন, বাপা সকল পা হাত মিলায়া মিলায়া ফেলো। কলুখা সাহেবের গোড়ার মাটিতে আজ ফেরেস্তার হাসি, ভারতবর্ষের চেরাগ হয়ে চলছে। বদ্রুমিয়ার হাতের কর্ণিকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাঁটা আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউরি। নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক পাটাতনে ধান ঝাড়ে, সোনালি গোবিন্দ ভোগে খামারি ঠিকরে পড়ে সোনালি আলো, পদমাচি দাঁড়ত যুবতী গঙ্গায়, বৈঠা ধরত হোসানুর মাঝি। সামলে চলো মাঝি, ছামুতে কাঁচা খাকির গান, চোরাবালির চর আর ঘূর্ণি জলের ঘাট। আমার ভারতবর্ষ কোন গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নয়, এখানে কোন সংহিতা আদেশ ছাড়াই কোজাগরী চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগাহর উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবি শঙ্কর আর আলী আকবরের যুগলবন্দী, গণেশ পাই আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নিয়ামুদ্দিনের তদারকির চিৎকার, বিজয়ন আকিল কুলজিৎ বাইচুং মাঠটাকে আরো বড় করো। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে।

0: এটাকে আরো বড় করা দরকার, অনেক অনেক বড়।
1: যুব বন্ধুরা, আজকে তোমাদের থেকে বিদায় নিতে হচ্ছে। কথা হবে তোমাদের সঙ্গে পরবর্তী যুব অনুষ্ঠানে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।

শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মন কি বাতের 135তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেছেন। তিনি গতকাল এই অনুষ্ঠানে বলেছেন, মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা হয়েছে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু খুমলুঙের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। গতকাল অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় গতকাল পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারের রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেলেসেলে রাষ্ট্রীয় সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বের জন্য একটি সেশেলসের সর্বোচ্চ সম্মাননা। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের গতকাল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মেন্স অ্যাওয়ার্ডস 2026 প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব, এর মধ্যে দিয়ে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হবে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ মুহূর্তের গোলে রাউন্ড অফ 32 এর বাধা টপকে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে সহ আয়োজক কানাডা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোল শূন্য অবস্থায় এগোতে থাকা ম্যাচের সংযুক্ত সময়ে স্টিফেন ইউস্তাকিওর দুর্দান্ত গোলেই 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে কানাডা। আগামী 24 ঘণ্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, পশ্চিম উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ততে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু আর যে অম্বালিকা। শুরু করছি আজকের বলছি তোমায় পর্ব। আজকের বলছি তোমায় পর্বে আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে সরাসরিভাবে যুক্ত রয়েছেন, রেগুলার আমাদের আপডেটস পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই জানেন আজকে বলছি তোমায় পর্বের বিষয়টা কী। তাও আরেকবার

0: দিচ্ছি। আজকের বলছি তোমায় পর্বের বিষয় হচ্ছে প্রথম উপার্জনের গল্প। হ্যাঁ, জীবনের অনেক কিছুই সময়ের সঙ্গে ঝাপসা হয়ে যায়। প্রথম স্কুল, প্রথম বন্ধু, প্রথম প্রেম কিংবা প্রথম সাফল্য, সব কিছুই স্মৃতির অ্যালবামে একটু একটু করে বিবর্ণ হয়ে আসে। কিন্তু একটা স্মৃতি আছে যেটা কখনো পুরনো হয় না, সেটা হলো আমাদের প্রথম উপার্জন। আপনাদের প্রথম উপার্জনের গল্পটা ঠিক কতটা আবেগে ভরা সে গল্প জানবো আজকে। ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে, কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা জানাতে পারেন আপনাদের অনুভবের কথা। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। প্রথম নিজের রোজগারের টাকা হাতে পাওয়ার অনুভূতি আসলে টাকার অঙ্কে মাপা যায় না। সেটা 100 টাকা হোক, 500 টাকা হোক বা 50,000, সেই টাকার মূল্য সবসময় একই, কারণ সেই টাকার সঙ্গে জড়িয়ে থাকে নিজের পরিশ্রম, নিজের আত্মবিশ্বাস আর নিজের পরিচয় তৈরি করার প্রথম পদক্ষেপ। অনেকেই বলেন প্রথম উপার্জনের দিনটা নাকি মানুষ দ্বিতীয় জন্মদিনের মতো মনে রাখে, কারণ সেই দিন থেকেই আমরা বুঝতে শুরু করি নিজের স্বপ্নের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তাই শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আপনাদের প্রথম উপার্জনের গল্প আমার সঙ্গে এবং আমাদের আরও যারা শ্রোতারা রয়েছে তাদের সঙ্গে ভাগ করে নিতে চান, আপনারা ফোন করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আমাদের বাবা মায়েরা যখন আমাদের জন্য কিছু কিনে দিতেন, তখনও হয়তো কখনো ভাবিনি একটা জিনিস কেনার জন্য কতটা পরিশ্রম করতে হয়। কিন্তু প্রথম বেতন হাতে পাওয়ার পর যখন নিজের টাকা দিয়ে বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া হয়, মায়ের জন্য একটা শাড়ি, বাবার জন্য একটা পাঞ্জাবি কিংবা ছোট ভাই বোনের জন্য একটা ছোট্ট উপহার, তখন বোঝা যায় উপার্জনের আনন্দ শুধু নিজের নয়, প্রিয় মানুষদের মুখের হাসিতেও লুকিয়ে থাকে। অনেকের প্রথম উপার্জনের গল্প শুরু হয় টিউশন পড়িয়ে, কারো হয়তো প্রথম গান গিয়ে সম্মানী পাওয়া, কারো ছবি এঁকে, কারো অনুষ্ঠান সঞ্চালনা করে, কেউ আবার ছোট্ট একটা ব্যবসা শুরু করে, কেউ কলেজে পড়ার সময় পার্ট টাইম কাজ করেছেন, কেউ অনলাইনে কাজ করে প্রথম টাকা পেয়েছেন। গল্প আলাদা কিন্তু অনুভূতি একটাই, আর সেই অনুভূতিটা হচ্ছে আমি পেরেছি। বন্ধু রয়েছেন সঙ্গে, কথা বলবো। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: নমিতা দেব বর্মা।
0: হ্যাঁ বলুন।
1: প্রথম উপার্জন বলতে মানে ফোনটা প্রথমেই লেগে গেল, তার জন্য অনেক ধন্যবাদ।
0: আচ্ছা বলুন।
1: বলছিলাম, হ্যাঁ, আমি না পার্লারের কাজ শিখেছিলাম আর কি।
0: আচ্ছা।
1: তো শিখে মানে মোটামুটি শিখেছি, তো শিখে আমার বান্ধবীর সাথেই একটা পার্লারে ঢুকেছি, এই মানে এই পাশে কৃষ্ণনগরের মধ্যে। তো বান্ধবী বললো যে আমি কাজ করি, তুইও সাথে সাথে আমার সাথে সাথে কাজ করি। আমি সেই এতটা পারি না আরকি। তো সেখানে কি করতাম, বান্ধবী তো কাজ করতো, আমি জল এনে দিতাম, ওই একটু মানে কিছু টুকিটাকি কাজ করতাম আর কি। তো বললো যে এখান থেকে শিখবিও, আমরা টুকিটাকি কাজ করে দিবি। তো সেখান থেকে আমি 800 টাকা করে পেতাম মাসে। তো ওইগুলি জমিয়ে আমার জমি ছিল, মানে প্রথম উপার্জন সবগুলি জমিয়ে আমি 4,000 টাকা জমিয়েছি। জমিয়ে তারপর ওই আমার মানে বার্থডে ছিল কয়েক মাস পরে, বার্থডে, তখন ওই বার্থডেতে মাদার টেরেজাতে তখন ছোট ছোট বাচ্চা, মানে কোলের বাচ্চা, তারপরে 2 মাস এরকম 6 মাসের বাচ্চা আছে ছিল আর কি, তখন এখন তো নেই। তো ওখানে খোঁজ নিয়ে তো আমার বার্থডেটা ওইখানে মানে ওদের ওদের সাথে সেলিব্রেট করেছি। তো ওদেরকে ওই কি জানি ওই যে জল গরম যে করে ফ্লাক্স বড় যে চার যে বিক্রি করে ওইগুলি দিয়েছি। তারপর অনেকগুলি দুধের প্যাকেট, ফল, মিষ্টি, তখন মানে 4,000 টাকা জমেছে, ওই সবগুলি ওই আশ্রমে মানে খরচ করেছি। কি যে আনন্দ হয়েছে না, তা একটা মানে আমরা ওইগুলি জিনিস কি করে নিয়ে যাবো।

0: গুলি তো প্যাকেট ছিল, প্যাকেট ছিল, বাক্স ছিল। তো একটা দাদা ওই পার্লারের বৌদির ভাই বলে যে তুমি এত ভালো কাজ করছো তাহলে আমি কেন এগোবো না, আমি তোমাকে গাড়ি ভাড়া ফ্রি দেবো, চলো নিয়ে যাব। তো ওনার মারুতি গাড়ি ছিল, উনি মানে মারুতি গাড়ি দিয়ে আমাদের নিয়ে গেছেন যে এত ভালো কাজ করেছো যে চলো এবার আমরা নিয়ে যাবো। তারপরে গেলাম দিয়ে ওইগুলি দিলাম, মানে কি যে ভালো লেগেছে। তখন থেকে আমি আমার বার্থডে মানে ওই অনাথ আশ্রমেই মানে সেলিব্রেট করি আর কি তখন থেকে। আর এরপর থেকেও যা, এরপর থেকেও মানে পার্লারে তো রয়েছি না, এরপর থেকেও পার্লারে যা টাকা উপার্জন করি ওই ওই আশ্রমে বা অন্য আশ্রমে দিয়ে দিই। আমি গিয়েছি ওই যে বাদারগার আশ্রম বা ওই উষাবাদার আশ্রম, ওই আশ্রমেই দিই। মানে ভালো লাগে ওদের সাথে যে মানে সময়টা কাটানো, বাচ্চাদেরকে কুলে নেওয়া, মানে খুবই ভালো লাগে। আর ওই সময়টা আর কি ওই যে বার্থডেটা আমার মনে থাকবে, তখন ওরা আমার মাঝখানে দাঁড় করিয়ে তারপর বাচ্চাদের দিয়ে ফুল নিয়ে, বাগানে ফুল ছিল, ফুল নিয়ে আমাকে একটা গান দিয়ে মানে উইশ করলো আর কি ওরা। খুব ভালো লেগেছে,
1: খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো আমাদেরও শুনে, খুব ভালো লাগলো। আপনার ফোন পেয়ে সঙ্গে থাকবেন বন্ধু। আমাদের সমাজে একটা কথা খুব শোনা যায়, সেটা হচ্ছে উপার্জন করলে তবেই বোঝা যায়। সত্যি তো, নিজের কষ্টার্জিত টাকার মূল্য যে বোঝে সে অন্যের পরিশ্রমকেও সম্মান করতে শেখে। তখন আর খাবার নষ্ট করতে ইচ্ছে করে না, অকারণে খরচ করতে ইচ্ছে করে না, কারণ প্রতিটি টাকার পেছনে যে ঘাম ঝরে সেই সত্যিটা তখন খুব কাছ থেকে অনুভব করা যায়। মজার বিষয় হলো প্রথম উপার্জনের টাকাটা মানুষ খুব সহজে খরচও করতে পারে না। কেউ সেই নোটটা যত্ন করে ডায়েরির ভাঁজে রেখে দেন, কেউ ব্যাংকে জমা করেন, কেউ আবার মন্দিরে বা ঠাকুরের পায়ে ছুঁয়ে আশীর্বাদ নেন। কারণ সেই টাকার মূল্য শুধু অর্থমূল্য নয়, আবেগের মূল্য।

শ্রোতবন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু আর চি অম্বালিকা। আর আজ বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি প্রথম উপার্জনের গল্প, এই বিষয়টি নিয়ে। আজকের দিনে সোশ্যাল মিডিয়ার আমরা অনেক বড় বড় সাফল্যের গল্প দেখি, কিন্তু কেউ খুব একটা বলে না সেই প্রথম 200 টাকা, প্রথম 500 টাকা বা প্রথম 1000 টাকা উপার্জনের গল্প। অথচ বড় সাফল্যের বীজ লুকিয়ে থাকে সেই ছোট্ট শুরুতেই। আর একজন বন্ধু রয়েছেন। হ্যালো, না বন্ধুর সঙ্গে কথা বলতে পারলাম না, তবে পরবর্তীতে নিশ্চয়ই কথা বলতে পারবো এই আশা রাখছি। হ্যাঁ, আজ কথা বলছি প্রথম উপার্জনের গল্প নিয়ে। আর যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমরা বড় বড় সাফল্যের গল্প শুনি, গল্প পড়ি, কিন্তু ছোট ছোট গল্পগুলো খুব একটা পড়া হয় না। বা প্রতিটা বড় সাফল্যের আগে সর্বপ্রথম কিন্তু ছোট ছোট সাফল্যই ধরা দেয়। সেই ছোট ছোট সাফল্যগুলো আমরা অধিকাংশ ক্ষেত্রেই জানি না। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, প্রথম উপার্জন শুধু টাকা দেয় না, আত্মসম্মানও দেয়, নিজের সিদ্ধান্ত নেওয়ার সাহস দেয়, নিজের স্বপ্নকে আরও বড় করে দেখার শক্তি দেয়। সেই মুহূর্তে মনে হয় হ্যাঁ আমিও পারি, কি তাই না বলুন? চলুন এবারে একটা গানে যাই এবং গানের পর আবারও কথা বলবো আপনাদের সঙ্গে আজকের বিষয় প্রথম উপার্জনের গল্প নিয়ে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু।
1: দেখুন, প্রথম উপার্জনের যে অর্থ আমি পেয়েছি, হ্যাঁ তখন আমার বয়স ছিল, আমি তো লেখাপড়া বেশি দূর করতে পারিনি সংসারের অভাবে, কিন্তু আমার যখন বয়স 19 বছর তখন আমি প্রথম ইনকাম করি। তো
0: আচ্ছা,
1: আমাদের তো, আমি তো তাঁত শিল্পী নিয়ে থাকি, তাঁত বুনি, তো তখন আমি ওই তাঁতের কাপড় তৈরি করে প্রথম উপার্জন করেছিলাম। আর মূল্য পেয়েছিলাম জানেন কত?
0: কত?
1: 100 টাকা। একশো টাকা
0: আচ্ছা
1: হ্যাঁ, তো ওই 100 টাকা দিয়ে মাকে দিয়ে আমার খুব আনন্দ হয়েছিল। এবং সেই টাকা দিয়ে মায়ের একটা শাড়ি নিয়েছিলাম।

0: আর ধরুন বাজারে যেসব ধরুন আমাদের লটকনের জিনিস, তরি তরকারি, এসব শাকসবজি সব নিয়ে এসেছিলাম, তো সেই আনন্দ আমার এখনো পর্যন্ত মনে পড়ে যে ওই 100 টাকার মূল্য কত। আর এখন যে ইনকাম করছি 25 টাকা, কিন্তু তবুও সেই অর্থের কোনো দাম নেই। যা দ্রব্য মূল্য বাজার চলছে, তাতে কিন্তু কোনো দাম নেই পয়সার। আমাদের খেতে খাওয়া সংসারে ধরুন এখন মোটামুটি আমাদের কাপড়ের বাজার ভালো আছে, তো এখন আমাদের ইনকাম ভালো আছে, কিন্তু আগে তো সেরকম ইনকাম ছিল না। তো ধরুন সেরকম তো ছিল না, তো ধরুন সেই কম পয়সাতে কিন্তু আনন্দ পেয়েছি এবং ভালো থেকেছি এবং ভালো মন্দ খেয়েছি। হ্যাঁ, তো সেই দিন আর ফিরে পাবো না। এখন ইনকাম আছে ঠিকই আমাদের, কিন্তু মানে সেই টাকার আমরা কোনো মূল্য পাচ্ছি না। বাজারের যা দুর্মূল্য বাজার।
1: সেই সেই সেই
0: হ্যাঁ,
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন বন্ধু। আর যদি আপনার প্রথম উপার্জনের দিনটা অনেক বছর আগেরও হয়, তবু একটু চোখ বন্ধ করে ভাবুন তো কেমন ছিল সেই দিনটা, কার হাতে প্রথম টাকা তুলে দিয়েছিলেন, নিজের জন্য কি কিনেছিলেন, সেই মানুষগুলো আজও কি আপনার পাশে আছেন? স্মৃতিরা নিশ্চয় আজও একই রকম উজ্জ্বল। তবে প্রথম উপার্জনের সঙ্গে প্রথম ব্যর্থতার গল্প অনেকের থাকে। প্রথম কাজে কম টাকা পাওয়া, পরিশ্রমের সঠিক মূল্য না পাওয়া, কিংবা অনেক কষ্ট করেও প্রত্যাশা মতো ফল না পাওয়া, এসবও জীবনের অংশ। কিন্তু সেই অভিজ্ঞতাগুলোই আমাদের আরো শক্ত করে দেয়, আরো দুঃখ করে। আর যদি এখনো আপনার প্রথম উপার্জনের দিন না এসে থাকে, মানে আমাদের যারা যুব বন্ধুরা, ছোট বন্ধুরা যারা রয়েছে, যারা এই মুহূর্তে এফএম উজ্জয়ন্ত শুনছে, তাদেরকে বলবো হতাশ হবার কোনো কারণ নেই। প্রত্যেক মানুষের সময় আলাদা। নিজের দক্ষতাকে গড়ে তুলতে হবে, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। প্রথম উপার্জনের সেই দিনও একদিন ঠিক আসবে, আর বিশ্বাস করুন সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। প্রত্যেকের জীবনে প্রথম উপার্জনের দিনটা ভীষণ রকমভাবে বিশেষ, আর বিভিন্ন রকমভাবে বিশেষ। এক একজনের গল্প এক এক রকম হয়, আর আপনাদের সেই গল্প শুনতেই বসেছি আজকে। আমি অম্বালিকা বলছি, তোমার পর্বে কথা বলছি প্রথম উপার্জনের গল্প নিয়ে। আপনারা যারা আপনাদের প্রথম উপার্জনের গল্প আমার সঙ্গে ভাগ করে নিতে চান, আপনারা ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381-232-6253, অথবা যারা গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন, আপনাদের যদি অনুভূতির গল্প জানানোর থাকে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা মেসেজ করে জানাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, আমরা বলছি 9402169965।

0: শ্রোতা বন্ধুরা, কোনো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো,
1: রাকেশ বাত করা শিমলা সে।
0: হ্যাঁ বলুন রাকেশ বাবু।
1: জি জি, তো মানে কেনা চাহ কি জব পহলি কমাই হইতে হমারি, তো সবসে পহলে তো উস সময় কি বাত হ্যাঁ, সবসে পহলে তো হমনে ক্যা বলতে ফাদার কি বাত, সবসে পহলে পহলি কমাই সে হমনে টিভি খরিদা থা। তো পহলি কমাই সে জব টিভি খরিদা থা, তো জব ইতনি খুশ হয়ে থে কি হমারে ঘর মে টিভি আ গিয়া, ওর ক্যা বলতে হম জব টিভি মে পহলে জব উস সময় শক্তিমান হুয়া করতা থা, তো আপনে ঘর মে পহলে প্লোট হয়ে যাতে, তো পহলে কমাই সে হমনে এক খরিদারি কি থি, ওর উসকে বাদ পে কমাই কে বাদ ফির শপিং, ফির আজ কি বাদ জো হ্যায় হামারে পাস হর চিজ হ্যায়।
0: আচ্ছা
1: জি জি জি,
0: বাহ খুব ভালো লাগলো, সঙ্গে থাকবেন বন্ধু। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে এই মুহূর্তে হ্যাঁ আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: হ্যাঁ বলুন।
2: প্রথমবার জীবনে প্রথম উপার্জন, তাই না?
0: প্রথম উপার্জন।
2: আমি ছোটবেলা যখন আমি 12-13 বছর ছিল, 17 অবস্থায় ছিল, তখন আমি 60 ঘন্টা মেসটা করছিলাম, 7 ঘন্টা।

0: বুঝতে পারলাম না।
1: তোলার সময় একটা একটা করে পরিষ্কার করে তুলছি বুঝিনি, থেকে আমি 20 কেজি আগমন পেয়েছিলাম, আগমন পেয়েছিলাম। আমার বাজারে নিয়ে গেছি, আমি দেখি
0: আপনার কথাগুলো বুঝতে পারছি না, একটু ফোনটা মুখের সামনে থেকে একটু দূরে নিয়ে কথা বলুন।
1: 20 কেজি পাট নিছেন বুঝিনি?
0: আচ্ছা,
1: 20 কেজি পাট নিলাম। 20 কেজি আগের দিন তো একটা মন ছিল যে চার ফাট বেশি পেয়েছেন যে বুঝিনি।
0: আচ্ছা,
1: চার ফাট পেয়েছি, এর মধ্যে আমি বাজার নিছি, বাজার নিয়ে আমি সবচেয়ে বেশি দাম পাচ্ছি অন্যান্য তুলনায়।
0: আচ্ছা, বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে, জানতে পেরে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরো একজন বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি লিখে পাঠিয়েছেন, চিঠি নয় ঠিক, নিজের মনের অনুভূতিটুকু প্রকাশ করেছেন, সেটা আপনাদের পড়ে শোনাবো। শুভ সকাল অম্বালিকা, খুব সুন্দর বিষয় রেখেছ আজকে। জানো তো, আমার প্রথম উপার্জনের টাকা দিয়ে আমার ঠাকুমা ঠাকুরদা সহ গ্রামের সব প্রবীণ প্রবীণাদের নতুন কাপড় কিনে দিয়েছিলাম, খুব ভালো লেগেছিল সেদিন, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার একজন ঠাকুরদা তো ওই কাপড় ব্যবহার না করে নতুন অবস্থাতেই আলমারিতে রেখে দিয়েছিলেন, এই জন্য যে উনি যখন মারা যাবেন সেই নতুন ধুতি পাঞ্জাবিতে যেন পাঞ্জাবিটা যেন ওনাকে পরিয়ে দেওয়া হয়, এবং শেষ পর্যন্ত উনার ইচ্ছেটাই নাকি পূরণ করা হয়েছিল। শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে মাসিদের মুখে এই গল্পটা শুনে দু চোখ জলে ভরে গেছিল। আজ ওনাদের কেউই নেই, আছে ওনাদের স্নেহ ভরা আশীর্বাদ। ভালো থেকো অম্বালিকা, স্বর্ণালী দিবা। সত্যি কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, সেগুলো সারা জীবন মনের মণিকোঠায় থেকে যায়। বন্ধু রয়েছেন সঙ্গে, হ্যালো। না, বন্ধুর সঙ্গে কথা বলতে পারলাম না, আরও কিছুটা সময় আমরা থাকবো বৈচিত্রময় পর্ব নিয়ে। আপনারা যারা ফোন করতে চাইছেন, কথা বলতে চাইছেন, আপনারা ফোন করতে পারেন 0381-232-6253 এই নাম্বারে। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার।
2: নমস্কার,
0: শুভ সকাল, কে রয়েছেন সঙ্গে?
2: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস।
0: হ্যাঁ বলুন সুশীল বাবু।
2: আজকের পর্বটা কিন্তু খুব সুন্দর, আমাদের প্রত্যেকের জীবনে এটা কিন্তু একান্ত প্রয়োজন। জীবনের প্রথম উপার্জনের গল্প আপনি শুনতে পেয়েছেন আমাদের থেকে, তো প্রথম উপার্জনের অনুভূতি সব মানুষের জীবনেই কিন্তু একটা আবেগময়
0: অধ্যায়,
2: যেভাবে হোক সেটা কিন্তু, তাতে কিন্তু আমাদের প্রত্যেকেরই আনন্দ বাড়ে। দায়িত্ব পাশাপাশি দায়িত্ব নিজের পায়ে দাঁড়ানোর যে আত্মবিশ্বাসটা কিন্তু চিরকালই মন থেকে আর যায় না। প্রথম রোজগার কিংবা রোজগার বা কামাইহীন জীবনটা কিন্তু অধরা, যার কামাই নেই সেই পৃথিবীর স্বাদ ক্ষুদা জ্ঞান বন্ধু বান্ধব কোনো কিছুরই লাভ করা পরে কঠিন হয়ে দাঁড়ায়। তাই জীবনে প্রত্যেকটি মানুষেরই লক্ষ্য থাকে পড়াশোনা করার পরে, ব্যবসায়ী হোক চাকরি হোক, লক্ষ্য কিন্তু একটা রোজগার করা, সংসার করা, অর্থাৎ প্রতিষ্ঠা পাওয়া। এটা তাই প্রথমে একটা লক্ষ্য স্থির করতে হয়, নাহলে কিন্তু এগুতে পারা যায় না। কারোর লক্ষ্য থাকে রাজনীতি করব, কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে। আমার আমার ঘটনাই আমি বলছি, এবার আমি স্কুল জীবন থেকেই, স্কুল জীবনের থেকেই কিন্তু রোজগারের একটা ইচ্ছা ছিল, তবে আমার বাবা বলেছেন তুমি পড়াশোনা শেষ করো তারপর রোজগার করবে, টাকা পয়সা।

0: মোহে যখন একবার তুমি লিপ্ত হয়ে যাবে তাহলে কিন্তু তোমার পড়াশোনা হবে না। আমি দেখেছিলাম আমার অনেক বন্ধুরা হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর দিয়ে শুরু করে দিয়েছে কিছু কিছু ব্যবসা চাকরি, তো আমারও কিছুটা লোভ হয়েছিল হায়ার সেকেন্ডারি পরীক্ষার পরে। আমি লোভটা চরিতার্থ করতে গিয়ে প্রথমে একটা ছোট্ট একটা কন্ট্রাক্টর করেছি। কন্ট্রাক্টর একটা ছোট্ট কাজ, টিউবওয়েল এর কাজ আমাকে দিয়েছে রিপেয়ারিং এর জন্য। তো আমি এটা করে দেখলাম যে মোটামুটি আরেক বন্ধু সহ যে ভালোই রোজগার হয়েছে। তো এটা তখন এটা আমার কাছে বিরাট একটা স্বপ্ন পূরণের মতন অবস্থা হয়ে গেছিল যে টাকাটা পেয়েছি। কিন্তু আমার বাবার কথা স্মরণ পড়ায় পরবর্তী সময় আবার আমার পড়াশোনায় আমি মনোনিবেশ করেছি, কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনা সমাপন করার পর আবার কিছুদিন নিজেদের করেছি, তারপর একটা চাকরি পেলাম স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্টে। ও পরবর্তী সময় এইটাও কিন্তু আমার থাকেনি, আমি আবার ব্যাংকে চলে এসেছি।
1: আচ্ছা,
0: ব্যাংকে যখন ডাইরেক্ট অফিসার হিসেবে পেলাম তখন এইটাতে চলে এসেছি। তো এই তারপর কিন্তু আমার জীবনের প্রতিষ্ঠার কিন্তু মোহটা বেড়ে গেছে। আমার জীবনের প্রতিষ্ঠার জন্য চিন্তা করছি। জীবনে শেষে বলবো, টাকা দিয়ে কিন্তু সবকিছু করা যায় না, বাড়ি কিনা যায় কিন্তু পরিবার সুন্দর হয় না। বিছানা কিনা যায়, একটা দেখেছিলাম বিছানা ঘুম নয় কিন্তু, ঘড়ি কিনা যায় কিন্তু সময় কিনা যায় না। বলবো জীবনে যদি শান্তি পেতে হয় তাহলে আত্মতৃপ্তি থাকতে হবে প্রথমে, তবেই কিন্তু শান্তি পাওয়া যাবে।
1: অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, না, কোনো একজন বন্ধু বোধ হয় অনেক সময় ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু তার সঙ্গে কথা বলা হয়ে উঠছে না। হ্যালো হ্যালো হ্যালো বন্ধু, রেডিও সেটটিকে মিউট করতে হবে। বন্ধুরা, আপনারা যখনই ফোন করবেন আমাদেরকে, আপনাদের অনুরোধ করব আপনাদের রেডিও সেটটিকে মিউট করে দেবেন, নয়তো কথা বলা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন? না, কিছুতেই কথা বলা যাচ্ছে না। যাই হোক, আরও সময় রয়েছে, চেষ্টা করতে পারেন, ভাগ্য ভালো থাকলে নিশ্চয়ই কথা হবে আপনাদের সঙ্গে। প্রথম উপার্জনের দিনটা অনেকের কাছে কিন্তু শ্রোতা বন্ধুরা উৎসবের মতো। কেউ মিষ্টি কিনে বাড়ি ফেরেন, কেউ প্রথম টাকা মায়ের হাতে তুলে দেন, কেউ বাবার পায়ে ছুঁয়ে বলেন এই নাও এটা আমার, কেউ আবার চুপচাপ নিজের ঘরে বসে টাকাটার দিকে তাকিয়ে থাকেন, কারণ বিশ্বাসই হয় না এটাই তার জীবনের পরিশ্রমের প্রথম ফল। অনেক বাবা মা বলেন সন্তান প্রথম উপার্জনের টাকা হাতে দিলে তাদের মনে হয় এত বছরের ত্যাগ সার্থক হয়েছে। সেই মুহূর্তে টাকা বড় নয়, বড় হয় সন্তানের মানুষ হয়ে ওঠা। হ্যালো,
2: শুভ সকাল।
1: শুভ সকাল, শ্যামল বাবু বলছেন? বলুন বলুন।
2: তো প্রথম উপার্জনের টাকা, প্রথম উপার্জনের রোজগার, এটা বলতে গেলে প্রথমে বলতে হয় যে রোজগার কিন্তু শুরু হয়েছিল আমার পড়াশোনা চলাকালে, যখন কলেজে পড়তাম তখন টিউশন করতাম দু একটা, তো সেখানে হাত খরচের জন্য একটু খরচ করতাম। তাতেও কিন্তু বাবা কিন্তু সেটা করতে দিত না। বাবা, আমার বাবা চাকরি করতো সে সুদূর রাউরকেল্লা উড়িষ্যায়, সেখানে আমরা পড়াশোনা করেছি, সবকিছু করেছি। তো সেখানে বাবা এটা বলতো, কিরে তোর যে টিউশন যে দু একটা করিস, আমি তো জানি তুই কত পাস, তো এইগুলি কিন্তু খরচ করিস না। বাবা জোর করে ব্যাংকে নিয়ে অ্যাকাউন্ট করিয়ে সেই টাকাটা কিন্তু আবার ওখানে মানে রেখেছিল আর কি, রাখতে পারে।
1: তো
2: হ্যাঁ, এবার পড়াশোনা শেষ করে সেই উড়িষ্যার থেকে চলে এলাম ত্রিপুরাতে। ত্রিপুরাতে এসে 1990 সনে আমার শিক্ষকতা চাকরি হয় এই শান্তিবাজার বকাবাসম স্কুলে।
1: আচ্ছা,
2: এই হ্যাঁ, জুন মাসে। তো সেই চাকরি, সরকারি চাকরি, শিক্ষকতায়

জয়েন করেছি, সবাই শুনে তো খুব খুশি, মা বাবা এদিকে আমাদের যে গ্রামের বাড়ি জ্যাঠামশাই জ্যাঠিমা তারা সবাই খুশি যে শ্যামলের চাকরি হয়েছে। তো সত্যি এই যে চাকরির পাওয়ার পর জুন মাসে চাকরি, কিন্তু বেতন পেতে পেতে হয়ে গেল 5 মাস, মানে মনে আছে সেপ্টেম্বর মাসে প্রথম বেতন পাই 1 মাসে 5 মাসে, সে সময় কত 12.5 মতো পার মাস এরকম একসাথে 6-7 হাজার টাকা পেয়েছিলাম। তো এই টাকা পেয়ে আমি চলে যাই সেই প্লেনের টিকিট করে সেই সালারকোলায়। কলকাতায় আমার 2 মামা থাকেন, ওখানে মামা তো ভাই বোন সবাইকে নিয়ে বাজারে গেলাম আমার পুজোর আগে, কাপড়ের দোকানে গিয়ে ওখানে সবার জন্য মামিদের জন্য শাড়ি, মামা তো ভাই বোনদের জন্য তাদের জন্য ড্রেস নিজের হাতে কিনলাম, এদিকে আমার বড় বোনের জন্য নিলাম, ছোট বোনের জন্য।

0: আচ্ছা,
1: মানে মনে আছে সেপ্টেম্বর মাসে প্রথম বেতন পাই, এক মাসে পাঁচ মাসে, সে সময় কত সাড়ে বারোশো মতো পার মাস এরকম একসাথে সাড়ে আট টাকা পেয়েছিলাম। তো এই টাকা পেয়ে আমি চলে যাই সেই প্লেনে টিকিট করে সেই সেলার কলায় কলকাতায়। আমার দুই মামা থাকেন ওখানে, মামা তো ভাই বোন সবাইকে নিয়ে বাজারে গেলাম আমার পুজোর আগে, কাপড়ের দোকানে গিয়ে ওখানে সবার জন্য মামিদের জন্য শাড়ি, মামা তো ভাই বোনদের জন্য তাদের জন্য ড্রেস নিজের হাতে কিনলাম, এদিকে আমার বড় বোনের জন্য নিলাম, ছোট বোনের জন্য নিলাম, সব সেই হাত থেকে। তো সামগ্রী তোর জন্য কিছু হইবে না, না মামি এগুলি তোমাদের জন্য নেওয়া হচ্ছে প্রথম উপার্জনের, তোমাদের কিনে আসবো আনন্দ করি, এটাই সবার জন্য সেই কাপড় চোপড় কিনে সেই যে উপার্জনের টাকা, যে আমাদের পরিবার, আমাদের একটা পরিবার, পরিবারের কিনে নিয়ে একটু হাসি করা, হাসিঠাট্টা করা বা আনন্দ করা, এটা যে অনুভূতি, সুখানুভূতি, এটা সত্যি মানে বলার অপেক্ষা রাখে না।
0: আজকে
1: যখন এই অপেক্ষা রাখলেন সেই স্মৃতি চালন করে এইগুলি আবার সেই বললাম আর কি।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন শ্যামল বাবু। আরও একজন বন্ধু কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের লিখে পাঠিয়েছেন, শুভ সকাল অম্বালিকা, আজকের টপিক এমন একটা রেখেছো যে আমি পৌঁছে গেলাম ছোটবেলায়, সেদিনের ছবিগুলো চোখে ভেসে উঠল, আমি প্রথম নিজের রোজগার বুঝেছিলাম 1984-তে, তখন ক্লাস ফাইভে মেরিট স্কলারশিপ পেয়েছিলাম 200 টাকা, আমার বড় দাদা বলল এমন কিছু করতে যা সবাই পাবে, তখন দাদার প্রস্তাবে 4টা হাঁসের বাচ্চা কেনা হয়েছিল, এই আশায় হাঁস ডিম দেবে সবাই সেটা খেতে পারবে, এটা থেকে দাদা শিক্ষা দিল যাই তোমার থাকবে সকলে মিলে ভাগ করে নেবে, এখনো মনে পড়ে। ইতি সহেলি ভট্টাচার্য, আগরতলা। বাহ, সত্যি তাই, পরিবার ছোট হোক কিংবা বড়, আর উপার্জন ছোট হোক কিংবা বড়, সবার সঙ্গে ভাগ করে নিতেই কিন্তু আসল মজা, আসল মজা সবার সঙ্গে মিলেমিশে থাকাতে। আমাদের সমাজে এমন অসংখ্য মানুষ আছেন যাদের প্রথম উপার্জনের গল্প শুনলে চোখ ভিজে আসে, কেউ দিনমজুরের ছেলে হয়েও পড়াশোনা চালিয়ে টিউশন পড়িয়ে সংসার সামলেছেন, কেউ গান গেয়ে, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ সেলাই করে, কেউ নিজের হাতে তৈরি জিনিস বিক্রি করে প্রথম আয় করেছেন। গল্পগুলো আলাদা কিন্তু অনুভূতি একটাই, আজ আমি নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ পেরোলাম, আর এই অনুভূতিটাই মানুষকে বদলে দেয়। প্রথম উপার্জনের পরে মানুষ খরচ করার আগে দুবার ভাবে, কারণ তখন বোঝা যায় একটা টাকা উপার্জন করা যতটা কঠিন, খরচ করা ততটাই সহজ। আমাদের বাবা মা ছোটবেলায় হয়তো বলতেন বিদ্যুতের সুইচ বন্ধ করো, ভাত নষ্ট করো না, অকারণে টাকা খরচা করো না, তখন হয়তো বিরক্ত লাগত, কিন্তু নিজের উপার্জন শুরু করার পরে বুঝতে পারি তাদের প্রতিটি কথার পেছনে ছিল জীবনের অভিজ্ঞতা। বন্ধু রয়েছেন সঙ্গে, আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
2: আমি ত্রিপুরা কৈলাসপুর থেকে বলছি।
0: আপনার নামটা?
2: আমার নাম স্বপন দাসচৌধুরী।
0: হ্যাঁ বলুন।
2: আমার জীবনের প্রথম উপার্জনের পয়সা ফেব্রুয়ারি মাসে 24 তারিখ চাকরি হয়েছিল 87-এ।
0: আচ্ছা।
2: আর 5 দিনের বেতন পেয়েছিলাম 165 টাকা।
0: আচ্ছা,
2: বললাম প্রথম ইয়ে পেয়েছি কি করবো, এটা বললো যে অফিসে তো মিষ্টি মুখ করাইতে হয়, তুমি এই পয়সাটা অফিসে ইয়ে, অফিসে তখন ছিল 20 জন স্টাফ টোটাল।
0: আচ্ছা আচ্ছা।
2: আমি আর এই টাকাটা বেতন পাওয়ার পর আমি নিজে ধরিনি, অফিসের স্টাফকে বলছি যে ওই টাকাটা দিয়ে আপনারা একটু মিষ্টি মুখ করে নিন, এটা তো আমার ডিউটি করতেই হবে। ওই প্রথম মাসের বেতন দিয়ে, 5 দিনের বেতন দিয়ে আমি ওই অফিসে মিষ্টি মুখ করে ছিলাম আর কি।
0: বাহ বাহ, খুব ভালো লাগলো শুনে।

বন্ধুর সঙ্গে থাকুন, শুনতে থাকুন। একটা প্রশ্ন করব বন্ধুর, শেষ কবে আপনি আপনার প্রথম উপার্জনের কথা মনে রেখেছেন? মানে আজ যারা ফোন করেননি বা করতে পারেননি, যারা শুনছেন, আপনাদের উদ্দেশ্যে এই প্রশ্ন। হয়তো অনেক বছর হয়ে গেছে, জীবনের ব্যস্ততা, সংসারের দায়িত্ব, অফিসের চাপ, সন্তানদের ভবিষ্যৎ, এসবের ভিড়ে সেই প্রথম দিনের কথা আর মনে পড়ে না। অথচ একটু চোখ বন্ধ করলেই দেখবেন স্মৃতির দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। আরও একজন বন্ধু রয়েছেন। হ্যালো বন্ধু, রেডিও সেটটিকে মিউট করতে হবে। বন্ধু, রেডিও সেটটিকে মিউট না করলে কিন্তু ঠিক এরকমভাবেই লাইনটা বারবার কেটে যাবে। তাই আপনাদের বারবার অনুরোধ করি, যখনই ফোন করবেন রেডিও সেটটিকে দয়া করে মিউট করে তারপর ফোন করবেন। আরও একজন বন্ধু আগরতলা থেকে, অরবিন্দ বিশ্বাস, হোয়াটসঅ্যাপে আমাদের লিখে পাঠিয়েছেন, আমি প্রথম চাকরি পেয়ে প্রথম বেতনটা আমার মায়ের হাতে দিয়েছিলাম। তখন মায়ের চোখে অশ্রু দেখেছিলাম। আমি অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, তুমি কাঁদছো কেন? মা বলেছিলেন, আনন্দে কাঁদছি, তবে তোমাকে আরও বড় চাকরি করতে হবে। আমি মায়ের কথা রাখতে পেরেছিলাম, এখনও আমার মায়ের মুখটা মনে পড়ে। নমস্কার, অম্বালিকা দি, এখানেই শেষ করলাম। অরবিন্দ বিশ্বাস, আগরতলা। সত্যি সন্তানের সাফল্যে সব থেকে বেশি খুশি হন বাবা মা, এবং বাবা মার স্বপ্ন যখন একজন সন্তান পূরণ করতে পারে, তখন সেটা সন্তানের জন্য অত্যন্ত আনন্দের এবং বাবা মায়ের জন্য তো অবশ্যই গর্বের বিষয়। শেষ করব আজকের বলছি তোমায় পর্ব। শেষে শুধু এইটুকুই বলবো, প্রথম উপার্জন আমাদের মনে গেঁথে থাকে, আমাদের শক্তিশালী করে তোলে। আমি পারলাম, এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে থাকে মানুষের অসীম শক্তি। হয়তো সেই দিনই আপনার জীবনে সবচেয়ে বড় আত্মবিশ্বাসের জন্ম হয়েছিল। আর তাই আজ আমরা শুধু টাকার গল্প করছি না, আমরা কথা বলছি স্বপ্নের গল্প নিয়ে, পরিশ্রমের গল্প, পরিবারের গল্প, কৃতজ্ঞতার গল্প এবং মানুষ হয়ে ওঠার গল্প। যেতে যেতে আরও একটি গান আপনাদের জন্য, খুব তাড়াতাড়ি ফিরছি আজকের তুমি অনন্যা নিয়ে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফএম জয়ন্ততে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি আরজে অম্বালিকা, আর শুরু করছি আজকে তুমি অনন্যা পর্ব। আজকে তুমি অনন্যা পর্বে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যে নারী বদলে দিয়েছিলেন ভারতীয় চলচ্চিত্রে নারীর সংজ্ঞা। কিছু মানুষ শুধু তাদের কাজের জন্য স্মরণীয় হয়ে থাকেন না, তারা হয়ে ওঠেন একটি সময়ের প্রতীক। তাদের উপস্থিতি, ব্যক্তিত্ব, জীবন দর্শন এবং সাহস মিলিয়ে তারা যেন ইতিহাসের বুকে একটি নতুন অধ্যায়ের সূচনা করেন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমনই এক উজ্জ্বল নাম জিনাত আমান। তিনি কেবল একজন অভিনেত্রী নন, তিনি ছিলেন এক সাহসী উচ্চারণ, এক পরিবর্তনের প্রতীক। তার আগমনের আগে ভারতীয় সিনেমায় নায়িকাদের যে চেনা ছক ছিল, তার আবির্ভাবে সেই ছক ভেঙে তৈরি হয়েছিল এক নতুন ভাষা, এক নতুন পরিচয়। 1951 সালের 19 নভেম্বর জার্মানির বার্ন শহরে জন্মগ্রহণ করেন জিনাত আমান। তার বাবা আমানুল্লাহ খান ছিলেন একজন খ্যাতনামা লেখক ও চিত্রনাট্যকার, যিনি চলচ্চিত্র জগতে আমান নামেই পরিচিত ছিলেন। সেই আমান নামটি পরবর্তীকালে পরিবারের পদবী হয়ে যায়। তার মা ছিলেন জার্মান বংশোদ্ভূত। জন্মের পর থেকেই জিনাত এমন এক সাংস্কৃতিক পরিবেশে বড় হতে শুরু করেন যেখানে ভারতীয় ঐতিহ্য ও পাশ্চাত্য সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ছিল। এই বহু সাংস্কৃতিক পরিবেশই পরবর্তী জীবনে তার ব্যক্তিত্বকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সুখের সেই শৈশব দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র 13 বছর বয়সে তিনি হারিয়ে ফেলেন তার বাবাকে। একজন কিশোরীর জীবনে বাবার মৃত্যু যে কত বড় শূন্যতা সৃষ্টি করতে পারে তা ভাষায় প্রকাশ করা কঠিন। সেই বয়সেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তাকে। কিছুদিন পর তার মা দ্বিতীয়বার বিবাহ করেন। নতুন পরিবার, নতুন সম্পর্ক এবং নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার

কঠিন অভিজ্ঞতাও তার জীবনের অংশ হয়ে ওঠে। এই অভিজ্ঞতাগুলি তাকে ভেতর থেকে আরও শক্ত, সংযত এবং আত্মনির্ভর করে তোলে। চলুন শুনি তার অভিনীত ছায়াছবি থেকে একটি গান, তারপর আবারও ফিরব, কথা বলবো তাকে নিয়ে।

শিক্ষা জীবনের একটি বড় অংশ তিনি ভারতেই সম্পন্ন করেন। পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও পড়াশোনা অসমাপ্ত রেখেই ভারতে ফিরে আসেন। তবে শিক্ষার চেয়ে বড় শিক্ষা তিনি পেয়েছিলেন জীবন থেকে। পৃথিবীকে কাছ থেকে দেখা, বিভিন্ন সংস্কৃতিকে বোঝা এবং নিজের পরিচয়কে নতুনভাবে আবিষ্কার করার যে অভিজ্ঞতা তিনি অর্জন করেছিলেন, সেটিই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। ভারতে ফিরে এসে জিনাত আমান প্রথমে মডেলিং জগতে নিজের যাত্রা শুরু করেন। সেই সময়ের বিজ্ঞাপন জগতে তার আত্মবিশ্বাসী উপস্থিতি খুব দ্রুত সবার নজর কেড়ে নেয়। তার চোখের দৃঢ়তা, মুখের স্বাভাবিক অভিব্যক্তি এবং পরিমিত সৌন্দর্য তাকে সমসাময়িকদের থেকে আলাদা পরিচয় এনে দেয়। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, সৌন্দর্য কেবল বাহ্যিক রূপে নয়, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তাও একজন মানুষের প্রকৃত সৌন্দর্যের অংশ। এরপর আসে তার জীবনের প্রথম বড় সাফল্য। 1970 সালে তিনি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এই অর্জনের মাধ্যমে তিনি প্রথম ভারতীয় নারী হিসেবে সেই আন্তর্জাতিক সম্মান লাভ করেন। গোটা দেশের কাছে তিনি হয়ে ওঠেন গর্বের প্রতীক। সংবাদপত্রের শিরোনামে উঠে আসে তার নাম, আর বিনোদন জগতের দরজাও তাঁর জন্য উন্মুক্ত হয়ে যায়। কিন্তু জিনাত খুব ভালো করেই জানতেন, একটি মুকুট সম্মান এনে দিতে পারে কিন্তু স্থায়ী পরিচয় গড়ে তোলে কেবল কর্ম ও প্রতিভা। চলচ্চিত্রে তার প্রথম দিকের পদক্ষেপ খুব একটা সহজ ছিল না। কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেগুলি উল্লেখযোগ্য সাফল্য পায়নি। অনেকেই ধরে নিয়েছিলেন হয়তো তিনি শুধুই একজন সুন্দরী মডেল, অভিনয় জগতে যার ভবিষ্যৎ খুব উজ্জ্বল নয়। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, প্রতিভা কখনো ব্যর্থতার কাছে স্থায়ীভাবে হার মানে না। কখনো কখনো একটি সুযোগই বদলে দেয় একজন মানুষের সমগ্র জীবন।

যেটা বলছিলাম যে কখনো কখনো একটি সুযোগে বদলে দেয় একজনের সমগ্র জীবন, জিনাতের কাছেও সুযোগ এসেছিল, আর সুযোগ এসেছিল হরে রামা হরে কৃষ্ণ ছবির মাধ্যমে। এই চলচ্চিত্র শুধু জিনাত আমানের ভাগ্যই বদলে দেয়নি, বদলে দিয়েছিল ভারতীয় সিনেমায় নায়িকার প্রচলিত ধারণাকেও। তার অভিনীত চরিত্রটি ছিল সাহসী, আধুনিক, স্বাধীন চেতা এবং প্রচলিত সামাজিক নিয়মের বাইরে দাঁড়ানো এক নারীর প্রতিচ্ছবি। দর্শক প্রথমবার উপলব্ধি করেছিলেন একজন নারী শুধু কোমলতা বা ত্যাগের প্রতীক নন, তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন, নিজের জীবন নিজের মতো করে বাঁচতেও পারেন। এই ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র যেন এক নতুন যুগের সূচনা হয়। জিনাত আমান হয়ে ওঠেন আধুনিক ভারতীয় নারীর প্রতীক। তিনি প্রমাণ করেছিলেন সাহস মানে বিদ্রোহ নয়, সাহস মানে নিজের সত্যকে নিজের মতো করে বাঁচার ক্ষমতা। আর সেই কারণেই 5 দশকেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও তার নাম উচ্চারিত হয় একই শ্রদ্ধা, একই বিস্ময় এবং একই ভালোবাসার সঙ্গে। এবার শুনব পরপর দুটো গান, আর গানগুলো অবশ্যই হরে রামা হরে কৃষ্ণ ছবি থেকে।

হরে রামা হরে কৃষ্ণ। এই একটি ছবি জিনাত আমানের জীবনকে নতুন মোড়ে নিয়ে এসেছিল। পরিচালক অভিনেতা দেবানন্দ প্রথম থেকে বিশ্বাস করতেন এই চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন যার মধ্যে থাকবে সৌন্দর্যের পাশাপাশি আধুনিক মনন ও আত্মবিশ্বাস। সেই বিশ্বাসের প্রতিদান জিনাত আমান এমনভাবে দিয়েছিলেন যে ছবি মুক্তির পর গোটা দেশ যেন নতুন এক নায়িকাকে আবিষ্কার করল। ছবিতে তিনি অভিনয় করেছিলেন জ্যানিস চরিত্রে, এক তরুণী যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে হিপ্পি সংস্কৃতির মধ্যে নিজের আশ্রয় খুঁজে বেড়ায়। চরিত্রটি ছিল জটিল, সংবেদনশীল এবং সময়ের তুলনায় অত্যন্ত সাহসী। সেই সময় ভারতীয় সমাজে এমন চরিত্রকে গ্রহণ করা সহজ ছিল না, কিন্তু জিনাত আমানে তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের বোঝাতে সক্ষম হন মানুষের জীবনকে বিচার করার আগে তার যন্ত্রণা ও বাস্তবতাকে বোঝা কতটা জরুরি। এই ছবির আরেকটি অবিস্মরণীয় অধ্যায় ছিল দ্য মারাদম, যে গানটা আমরা কিছুক্ষণ আগেই শুনলাম আশা ভোসলের কণ্ঠে, আর ডি বর্মনজির সুর এবং জিনাত আমানের অনবদ্য উপস্থিতি। এই তিনের সমন্বয়ে গানটি হয়ে ওঠে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক সাংস্কৃতিক মাইল ফলক। আজও সেই গান শুধু একটি জনপ্রিয় সুর না, এটি একটি সময়ের প্রতীক, একটি প্রজন্মের স্মৃতি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। ইয়াদো কি বারাত, রুটি কাপড়া আর মকান, সত্যম শিবম সুন্দরম, আলিবাবা আর চালিশ চোর, প্রতিটি ছবিতে তিনি দেখিয়েছেন একজন অভিনেত্রীর পরিচয় শুধু তার সৌন্দর্যে নয়, বরং তার অভিনয় ক্ষমতায়। সত্তরের দশকে যখন অধিকাংশ নায়িকার চরিত্র ছিল নায়কের গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম, তখন জিনাত আমান নিজের উপস্থিতিতেই একটি দৃশ্যকে প্রাণবন্ত করে তুলতেন। তিনি ছিলেন আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী, আধুনিক এবং স্বাধীন চেতা। তার পর্দার ব্যক্তিত্ব অসংখ্য তরুণীকে নতুন করে ভাবতে শিখিয়েছিল। একজন নারী নিজের স্বপ্ন নিয়েও বাঁচতে পারেন, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। তার পোশাক, স্টাইল এবং ব্যক্তিত্ব নিয়েও সেই সময় ব্যাপক আলোচনা হতো। অনেকেই সমালোচনা করেছেন, অনেকেই তাকে পাশ্চাত্য সংস্কৃতির প্রতীক বলেছেন, কিন্তু সময় প্রমাণ করেছে তিনি কারো অনুকরণ করেননি, বরং নিজের স্বকীয় পরিচয় তৈরি করেছিলেন। তিনি বুঝিয়েছিলেন আধুনিকতা পোশাকে নয়, চিন্তায়। একজন নারী কি পরবেন, কিভাবে চলবেন বা নিজের জীবন কিভাবে গড়বেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নিজের।

রূপ খ্যাতি সাফল্য, বাইরে থেকে দেখলে মনে হয় এই তিনের সমন্বয়েই একজন মানুষের জীবন সম্পূর্ণ। কিন্তু আলোর ঝলকানির আড়ালে অনেক সময় এমন কিছু অন্ধকার লুকিয়ে থাকে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। জিনাত আমাদের জীবনেও তার ব্যতিক্রম নয়। পর্দায় যাকে দেখা যেত আত্মবিশ্বাসী, প্রাণবন্ত এবং হাসি খুশি, ব্যক্তিগত জীবনে তিনি বহুবার ভেঙে পড়েছেন, প্রতারিত হয়েছেন, আহত হয়েছেন, তবু হার মানেননি। অভিনয় জীবনের শীর্ষে থাকাকালীন তার নাম জড়িয়েছিল একাধিক সম্পর্কের সঙ্গে। সেই সময় একজন জনপ্রিয় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন যেন সংবাদ মাধ্যমের চিরন্তন কৌতূহলের বিষয় ছিল। নানা গুজব, অর্ধসত্য এবং বিতর্কের মাঝেও জিনাত খুব কমই প্রকাশ্যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন একজন শিল্পীর কাজই তার সবচেয়ে বড় পরিচয়। পরবর্তীকালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন মজহার খানের সঙ্গে। তাদের সংসারে জন্ম নেয় দুই পুত্র। কিন্তু বিবাহিত জীবন তার জন্য খুব সুখের ছিল না। সম্পর্কের টানাপোড়েন, মানসিক অস্থিরতা এবং পারিবারিক জটিলতা ধীরে ধীরে তাঁর জীবনে গভীর প্রভাব ফেলতে শুরু করে। তারপরও তিনি সংসারকে ধরে রাখার চেষ্টা করেছিলেন, কারণ তার কাছে পরিবার ছিল দায়িত্বের আরেক নাম। এর আগেও তার জীবনের একটি অত্যন্ত বেদনাদায়ক অধ্যায় নিয়ে বহু আলোচনা হয়েছে। অভিনেতা সঞ্জয় খানের সঙ্গে তার সম্পর্ক এবং সেই সম্পর্ককে ঘিরে যে তিক্ত অভিজ্ঞতার কথা পরে প্রকাশ্যে আসে, তা গোটা চলচ্চিত্র জগৎকে নাড়া দিয়েছিল। একটি হোটেলে শারীরিক নির্যাতনের ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার একটি চোখেও স্থায়ী ক্ষতি হয়। দীর্ঘ চিকিৎসার মধ্য দিয়ে তাকে সুস্থ হতে হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ঘটনার পর তিনি কিন্তু নিজেকে আড়াল করে রাখেননি। তিনি আবারও ক্যামেরার সামনে ফিরে এসেছেন। সেই প্রত্যাবর্তন শুধু একজন অভিনেত্রীর প্রত্যাবর্তন ছিল না, সেটি ছিল একজন নারীর অদম্য মানসিক শক্তির প্রতীক। তিনি যেন নীরবে বলে দিয়েছিলেন, জীবন মানুষকে আঘাত করতে পারে, কিন্তু সেই আঘাত কখনো একজন মানুষের স্বপ্নকে শেষ করে দিতে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে তার অভিনয়ের ব্যস্ততা কমে আসে। নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের ভিড়ে তিনি ধীরে ধীরে চলচ্চিত্র থেকে দূরে সরে যান। কিন্তু দূরে সরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। কিছু মানুষ তাদের কাজের মধ্য দিয়ে সময়কে অতিক্রম করেন। জিনাত আমান তাদেরই একজন। জীবনের পরবর্তী অধ্যায়ে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন। বহু বছর পর সামাজিক মাধ্যমে তার উপস্থিতি সকলকে বিস্মিত করে। অনেকে ভেবেছিলেন তিনি হয়তো অতীতের স্মৃতিতেই সীমাবদ্ধ থাকবেন, কিন্তু তিনি আবারও সবাইকে চমকে দিলেন। তার লেখাগুলো ছিল পরিণত, সংবেদনশীল এবং গভীর জীবনবোধে ভরা। তিনি খ্যাতির গল্পের চেয়ে বেশি লিখেছেন আত্মসম্মান, আত্মবিশ্বাস, বার্ধক্য, নারী স্বাধীনতা এবং জীবনের শিক্ষা নিয়ে। আজকে তরুণ প্রজন্মের কাছে তিনি শুধু একজন কিংবদন্তি অভিনেত্রী নন, তিনি একজন চিন্তাশীল মানুষও। তার প্রতিটি লেখা যেন মনে করিয়ে দেয়, বয়স কখনো একজন মানুষের সৃজনশীলতাকে আটকে রাখতে পারে না। জীবন যতদিন আছে, শেখা, ভাবা এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার সুযোগও ততদিন আছে।

সময় এক অদ্ভুত বিচারক, জনপ্রিয়তার জোয়ার একদিন থেমে যায়। করতালের শব্দ স্তব্ধ হয়ে আসে, আলো নিভে যায়। কিন্তু কিছু মানুষ আছেন যাদের অবদান সময়ের গণ্ডি পেরিয়ে ইতিহাসের অংশ হয়ে যায়। জিনাত আমিন সেই বিরল মানুষদের একজন। তার নাম উচ্চারণ করলেই শুধু একজন অভিনেত্রীর কথা মনে পড়ে না, মনে পড়ে ভারতীয় সিনেমার এক সাহসী পরিবর্তনের কথা। জিনাত আমিনের আগে হিন্দি চলচ্চিত্রের আধুনিক নারীর উপস্থিতি খুবই সীমিত ছিল। নায়িকারা প্রায়শই ছিলেন ত্যাগের প্রতীক, পরিবারের কেন্দ্রবিন্দু কিংবা নায়কের প্রেমিকা। কিন্তু জিনাত আমিন সেই ধারণাকে বদলে দেন। তার অভিনীত নারীরা ছিল স্বাধীনচেতা, শিক্ষিত, আত্মবিশ্বাসী এবং নিজের সিদ্ধান্তে অবিচল। তারা সমাজের অনুমতির অপেক্ষায় থাকতেন না, বরং নিজের জীবনকে নিজের শর্তে গড়ে তুলতে চাইতেন। এই পরিবর্তন শুধু সিনেমার গল্পেই নয়, দর্শকের চিন্তাতেও গভীর প্রভাব ফেলেছিল। জিনাত আমিনের জীবন নিখুঁত ছিল না, বরং তার জীবনে ছিল ব্যর্থতা, অপমান, সম্পর্কের ভাঙন, শারীরিক ও মানসিক আঘাত। কিন্তু এই অসম্পূর্ণতাই তাকে আরও বেশি মানবিক করে তোলে। হয়তো এই কারণেই 5 দশকেরও বেশি সময় পরে তার অভিনীত চলচ্চিত্র, তার গান, তার সংলাপ এবং তার ব্যক্তিত্ব আজ সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্ম তাকে আবিষ্কার করেছে নতুন চোখে, আর পুরনো প্রজন্ম তাকে মনে রাখছে এক অমলিন নস্টালজিয়া হিসেবে। শেষ করার আগে একটাই কথা বলা যায়, কিছু মানুষ সিনেমায় অভিনয় করেন আর কিছু মানুষ নিজের জীবন দিয়েই এক অমর গল্প লিখে যান। জিনাত আমিন সেই দ্বিতীয় দলের মানুষ। তিনি শুধু পর্দায় আলো ছড়াননি, তিনি শিখিয়েছেন আলো কখনো বাইরের নয়, আলো জন্মায় মানুষের সাহস, আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদার ভেতর থেকে। জিনাত আমিন একটি নাম নয়, একটি সময়, একটি মুখ নয়, একটি মনন, একজন তারকা নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে চিরস্থায়ী এক আলোক পত্রিকা। শ্রোতা বন্ধুরা, আজকের তুমি অনন্যা পর্বে কথা বলছিলাম জিনাত আমিনকে নিয়ে, আর আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু আর্য অম্বালিকা। আজকের মতো বিদায় নেব, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 101.6 MHz FM। যেতে যেতে আরও একটা মাইলস্টোন গান আপনাদের জন্য রইলো।

তাই আপনি আগুলো নরখানাইমা নাই রেডিও কুইজ পান্ডা আপনি আগুলো পাইথাগো নরখানাইমা নাই দীপনি দামসা তামই থাংপুর হুঁকে নরকনি হামসাক মা সিনি খাতুমা পান্ডা আজাগো নরকক ব্রক তাই হিন্দি তখনই রসামুক নরখানাইমা নাই ফাদিন গজরাও সিনি ও খানি রসামুং পান্ডা সেঙ্গে রেখা নরক ফাট ফাটকে এস এম এস রহদি তাই গ্রঙ্গী সাহরনি নরকনি খানাতক সাকমানে রসামুং কক ব্রক বাইরে সাবজাক রসামুং নয়

하니 하여 저러 저도 눈에 풍디 볼까 함 다부 크나바디 꼭 보록 바이 꼭 도마 부박로 몬트리보크록 노렌드로 무디 셀레스 베라이마 워통고 다북 오 베라이마 조라 미야 몬트리보크록 셀레스니 구수쿠 보롬 가디언스 오브 다 블루 호라이존 보롬 야 파르자카 몬키 바트니 필 사라 탐시바 베레모 몬트리보크록 노렌드로 무디 미야 하고토니 루구록디 파이싱 꼭나르카 하세바 인드르세나레 디날로 미야 쿠물룽니 에콜로보 모델 레시덴시얼 르릉녹 몬트리보크록 노렌드르 무디니 몬키 밧 판다 크나카 딜리 카탈리 메조르 디안찬 내셔널 스테디움 미야 몬트리보크록 몬키 밧 판다 크나카 몬트리보크록 프로페서 닥터 마닉 사하 হকবার মন্ত্রী রতনলাল নাথ সাংসদ রাজীব দচাচার্য প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেব রায় আকসং কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং সুহান মিয়া বিকশিত ভারত নৈসাই নৈশিসনি সাসারি তিসাথানি কামি রকনি সামুংনি ক খুরসাখা হাকতনি গুবুননি আমসাই বাই বাকসা বসং সুশিরমা সামুং বুতং রগই হাসিও ব মিয়ানি সিমি সেনকা পালস পরিউ সার মাতাং বুতাং তিনি জগন্নাথ দেবনি স্নান যাত্রা আবুনি বিসিংতেই সেংজাক নাই মতাই জগন্নাথ দেবনি রথ যাত্রা বসকাং দামনি শিবরেই দলাই উনকুতি গুমুতি সাল সাল নি তাই সালগ্রা হাঙ্কর ফেরাং কগুই গবাং ওয়াতি ওয়াউই মানো হনি হজাকমুং রেখা নবার দৈবার নাইখুং তিনি সালনি টুমারি দঙ্গানু সাকাও থাম নৈশি ব্রী ডিগ্রি তেই খামাও নৈশি ছিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও দঙ্গানু আশা জরতি খানাবাইখ্যা তিনি ককব্রক বাই ককতমা বোবা খানাই টংদি তাই লগে টংদি

0: পদ্ম অ্যাওয়ার্ড মান নাই
1: এহি বাপ্তা বি এ এফ টি এ
0: বাপ্তা অ্যাওয়ার্ড
1: হ্যাঁ
0: তাকলাই বিছিও দে
1: এই তাকলাই বিছিনি ন
0: আবো ঠিক ফাইমালি আং মেডাম
1: আও দা কো হাম বাই ফাজি ইনকে অজরাবো তাবুং নি সুমুং বাপ্তা অ্যাওয়ার্ড মানাই সিনি ভারত হাগতো নি বিসিংগো ব তকে আ এবট মমান দেখিসং সাইখনা রন তাইব অবন পুইলা সিনি ভারত হাগতো নি পুইলা অ তকে ন পুইলা বাপ্তা অ্যাওয়ার্ড মানাই সরাইতাই ফ্যামিলি নি নুখুং নি তকে হেনে ফাজি হানি হাই কক দু খাসিং গ থাং নাইলাই নাই কক দু গরং জাক সাবত হ্যালো লাম সগো দি বরকা হামিয়া ফারো আও সাবং সাগর দি এসান গয়াম পাংনি দা গো সাদি বাপ্তা অ্যাওয়ার্ড মানাই সিনি বারো থাকত নি বতকে মান আও নি খরং বস্রাই স্রাই ফাইয়াঙ্গি টংখা আও হুকে হাইনহাই সিনি অ সঙ্গমং নতং নাই সিনি ভারত হাকুতনি বিসিংগো বতকে বাপ্তা অ্যাওয়ার্ডমান ফাইদি কি নরং নি কক দুক নাং না সিঙ্গি টংগো নরো কক দুক বাইকেদিং দি তাই ক্রেঙ্গি সাহডি রেডিও কুইস পান্দবো

আশ্চর্যই খানাত উড়িষ্যা মূ নরক খাবাইকা ননী গোপাল দেবরমা বাইরে সাবজাক ফাইটে অজরও হাইন হাই তৈতংসা খানাত উড়িষ্যা মূ সঙ্গ খালাইনাই বয়ার জমাতিয়া বাইরে সাবজাগ্রসা মূল

তাবুক পাই থাক নি সঙ্গম টংনাই তাবুক থংমানি ফাসিংগুনো হাইনো হাই জং কিফিলাই থাংলাই নাই থাসিং জং সাইমান লাখা পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানাই সিনিতির পুরো হাস্তে নি তাকলাই বিসিও সেমানো উ হামজাও সাবত তাবুক জং সাইমান লাইনাই তাকলাই বিসিও থংমুংনি ফাসিংগ খরকসা ক্যাপ্টেন পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানখা তাবু ক্যাপ্টেন অঙ্গি টংসাকিয়া ফর্মার মানে আগিনি ক্যাপ্টেন কসাম তাকলাই পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানাই সাবো ভাইটি হানোহাই সঙ্গ ককদুক ফাসিংও থাঙে নাইলাইনাই ককদুক হরংসাকবা সাবোবা দংফি হ্যালো বাইথাক নি জিনিস সুমুং আং হাইনহাই আনি খরাং নো খরাং ইয়ামরো গিয়াসাগি ফাই টংমানি বাগৈ ককটং নো সাসুইমা রখা বাইথাক নি সুমুং খা থংমুং নি ভাসিং আগি নি ক্যাপ্টেন গসাম নি বসিংগো তাকলাই পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানাই হ্যাঁকে বা আং ক্যাপ্টেন হনি সালিয়া আং সাইদেসিনো ক্রিকেট নি ক্যাপ্টেন গসাম রংনি বিসিংগো ক্যাপ্টেন গসাম রংনি বিসিংগো তাকলাইও ও বিসিও পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানাই সাবো হ্যালো আও হাইনো হাইলাম সকিরো দীপরখাম দাগো সাগরদি ক্যাপ্টেন ক্রিকেট নি ক্যাপ্টেন কসাম রংনি বিসিংগো তাকলাই পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানাই সাবো রোহিত শর্মা আও হামবাই বেলাইনো হাও অজর সানমান লাইখা তাকলাই নি ক্রিকেট নি বিসিংগো ক্যাপ্টেন কসাম নি বিসিংগো রোহিত শর্মা বংখা পদ্মশ্রী অ্যাওয়ার্ড মানখা ফুলানসিনি পাইথাক জরা সঙ্গ সঙ্গ সঙ্গলাইখা সাইব মানলাইখা তাই কসার মা জারক কিসা কক দুকনি জালবো কিসা ফাইকা আবন বাকিনর গবং মানো গ্রংনা নাইব গ্রংমালিয়া তাই জং গাহাম কতাইব সালাইনা হানিব সাইমালিয়া ভাই অজরা হোক তাই খরকসা কক দুক গ্রংজাক দমা বা জর তাই কিসা দমা বা ও সঙ্গ নবো নবো সঙ্গে নাইলাইসিনে সাবোবা দম কক দুক হ্যালো আও হাইনো হাই কক দুক বা তাম খা ইয়া মুরগি আসাগৈ ফাই আমাই মাং মাও ফাই দমা বাকে হাইনো হাই আং সাসৈ রিফিউকা

0: আজ সরতেই খানা চতগুলো সামুক নরক খানা বেকা বুমুক পেলিয়া রতন থং জমাতিয়া বাইর সাবজাগ্রা সামুক ফাইজে হিংকা অজরাব হাইন হাই দেব নরুনি খানা তো জাগমন সামুং খান থাকলাইন সাইসান গাইসে কক দু আসা গিয়েছিল হ্যালো
1: হ্যালো ম্যাম
0: লামসগ দীপর কাহাম
1: দীপর
0: কাহাম ম্যাম সাগর দি
1: বাবুল
0: বিরলিয়া দা গোসারি নি খানাটক জামান সামু
1: আচ্ছা আনি খানাটক জামান ও সাজান নি
0: আচ্ছা
1: অবন খানানি মতু আনি বন্ধু হংকে কাইকা খানানি মতু জীবন রাকেশ আর সঞ্জয়
0: জীবন নি নি লগিও জীবন রাকেশ সঞ্জয় নে দা গো সাজানি বো বো খানানাই সাদি
1: ও সাজান মানে ও গান
0: ও সাজান ও সাজান আবু হংক তো আসি খারি পাই তো ও কী তার জানি দা কথাসি রসা মুখানাই পাই আলগা সাহসে দিন
1: হিন্দি ফিল্ম
0: জানি দুশ্মন সাদি বড় সামু দা কো আঙার নেই খানা তো সাই খানা রেসি
1: না
0: হামবাই দীপর কাহাম ফাইদে অজর হাই হাই জং সাইমান লাইকা জিনি দা খুব বাবুল নি খানা তো জাগমানের সামু ফাইদে আবন সাইসকাং তাই কক দুকিয়া সাকলিয়া সঙ্গ সামু খানালাইনি মনোরঞ্জন দেবর মাবাই রেসাবজা রসামুং খানানা হানি কৈহরকা পূরণ দলপতি জিনিতা খুক

0: আসরা দেই খনাতত রসা মুংনর খনাবাকে আবু রসা মুংন খনানন বাগি কই হরকা বাবুল দাইবিনি বায়াব্রক জীবন রাকে সঞ্জয় ফাইনি কি অজরা ওহানো হাই ককটুক ফাসিং ও থাঙ্গি নাইলাই নাই ককটুক বা সাববাত হ্যালো
1: হ্যালো
0: লাম সগ দীপরকা হামিয়া ফর
1: দীপরকা হামেদান
0: আও সাবংকা সাগরা দি
1: মহারানী নে
0: এ মহারানী নে সাব
1: অনামিকা
0: মহারানী
1: অনামিকারিয়া
0: আও আও অনামিকারিয়া দাগো সারি বড় সামুং নখনা নাই দিলওয়ালি কসাম দা কতাল দিলওয়ালি
1: কসাম
0: আও দিলওয়ালি কসাম না দো সারি বড় সামুং ন জি তাথা দা ক সামন ওগন কইনান মুসুং সাব সাবন ডেডিকেট খলাইনান মুসুং সাবন নং অর সামুন খনানান মুসুং দা দা ক হামবাই খনাই জং দি ফারি গিয়োজরা ও হানো হাই অনামিকা সাহরকা দিলওয়ালি তকিনি বো খনানানি হাই ফারি তাই কেসে ককটু গিয়াসা গই রসামুং খনানা ফাসিং ও থাংলাইছিন হ্যালো লাম সগতি পরক হামিয়া পর আও সাবং সাগরে দে
2: আং কয়বা ইন্টনি পিজু সারি তো
0: কয়বা রেন্টনি পিজু
2: পিজু আম এরতম কাছে খনানাই ভাই তাও কে হিন্দি নো খনানাই দো
0: আও আও
2: ইলো ইলো মানে ইলো ইলো
0: আও ইলো ইলো না
2: এ কবিতা কৃষ্ণ মুক্তি ভাই তো যা
0: আও কবিতা কৃষ্ণ
2: তাই দেখ নাই তো নাই যা তো নিবাই ভাই তাই নুম রই তো নাই দো
0: দ দ দ আক হাম ভাই
2: হাম ভাই হাম ভাই
0: ভাই কে সং তাই কক দুগিয়া সাগলি আও জরর সাম খনা না ফাসিং থাং লাইনে সিন বুকু অকরা অনু লখিনি খনা তক জাগ মানে সামুং ধর্ম সরণ জমাতিয়া ভাই রে সাপসা জাদুই হগো কাইমানি থাইসুমু অখনা তো তোর সামুং নিনি বাগাই

바디오즈로 환영하이 대장사 크나토도르사 몽크나나냐이 신이다국 서진드로 미니 크나톡스 악마니르사 몽노

এফএম উচ্চান্ত মানে শুধু গান নয়, গান মানে যেমন শুধু একটা গান নয়, এর সঙ্গে অনেক ছোট ছোট গান, গল্প, তার ঠাস বুনটি তৈরি হয় অপূর্ব বিশাল সমাবেশ, যেন একটা বিরাট রঙিন কার্পেট, যা বাইরে থেকে দেখে একক মনে হলেও আসলে তার মধ্যে থাকে অজস্র রঙের সুতুর সূক্ষ্ম নকশা। নকশি কাঁথার কথায় যখন সুরে নিখুঁত বুনন, গান গল্পে জমে উঠে তখন আমাদের আলাপন। আজকের আলাপন অবশ্যই আমার সাথে হবে, আমি এই মুহূর্তে আপনাদের বন্ধু অনিন্দিতা রয়েছি, থাকবো সন্ধে 6:30 পর্যন্ত। শ্রোতা বন্ধু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের দ্বীপ প্রহরের আসরে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো থাকবেন। হ্যাঁ, গরমটা তো একটু পড়েছে, সেটা খুব অস্বস্তিকরই একটা গরম, কিন্তু তা বলে তো মন খারাপ করে থাকলে চলবে না, বা হতাশ হলেও চলবে না। কেন এত গরম, কেন এত বর্ষা, কেন এত শীত? সময়ের সঙ্গে প্রকৃতির যেমনটা রূপ তেমনটাই আমাদের গ্রহণ করে নিতে হয়, মানিয়ে নিতে হয়। আসলে কি জানেন, সময় শিখিয়েছে মনের ক্ষত সারানোর সবচেয়ে বড় ক্ষমতা নিজের মধ্যেই লুকিয়ে থাকে, শিখিয়েছে নিজের হাত নিজে ধরে উঠে দাঁড়াতে, নিজের ভালো লাগার ছোট ছোট মুহূর্তগুলোকে আঁকড়ে ধরতে, সাজগোজ, নাচ গান বা নিজের মতো করে একটু সময় কাটাতে, যার মধ্য দিয়েই ম্লান হয়ে যায় দুঃখ অভিমান অনুতাপ। এখন আর কাউকে কিছু বোঝাতে ইচ্ছে করে না, কারণ এর ব্যাখ্যা করা জরুরি বলে মনেই হয় না, তাই না? সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আসরে। আজকের আসর সেজে উঠেছে চিরায়ত পর্ব প্রথমেই, তারপর তিনটে থেকে সফরনামা, সংবাদ শিরোনাম শেষে আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান অর্থাৎ অনুরোধের আসর সুরের আকাশে চলে যাব। সেই জায়গা থেকে আমাদের

একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান, আপনারা শুনবেন বিকেল 5টায়। তো চলুন চিরায়ত পর্বে ঢুকে পড়া যাক। এই গল্পপাঠ আমরা যখন গল্প চয়ন করি, মাথায় কিন্তু আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু আমরা গল্পটা চয়ন করি। তো আজকের গল্পটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, শুনতে থাকুন। আর হ্যাঁ, গল্প শেষে আপনার কেমন লাগলো আপনার মানে মূল্যবান মন্তব্য জানাতে কিন্তু আপনি ভুলবেন না, সেই সঙ্গে জানাবেন কোন কোন লেখকের সাহিত্যিকের গল্প আপনি আমাদের আসলে শুনতে চান। অবশ্যই ছোট গল্প হতে হবে, আমাদের সময়সীমা আধ ঘন্টার মধ্যেই তো সীমাবদ্ধ। আপনি কিন্তু অবশ্যই জানাবেন, আমাদের কিন্তু ফোন লাইন খোলাই থাকলো আপনার অপেক্ষায়।

আজকের গল্পটি সুরিত মুখার্জির লেখা, সেই আরও একবার কাশীর মণিকর্ণিকা ঘাটের। আপনাদের নিয়ে যাব আজকে চিরায়ত পর্ব, শুনতে থাকুন। কাশীর মণিকর্ণিকা ঘাটে একটা অদ্ভুত নিয়ম আছে। নিয়মটা কোথাও লেখা নেই, কোনো ধর্মগ্রন্থে নেই, কোনো সরকারি নির্দেশিকাতেও নেই। তবুও যারা বছরের পর বছর ধরে এই ঘাটে কাজ করে তারা নিয়মটা মেনে চলে, বিশেষ করে গভীর রাতে। কারণ তারা জানে কিছু নিষেধাজ্ঞা বিশ্বাস থেকে জন্মায় না, জন্মায় অভিজ্ঞতা থেকে। মণিকর্ণিকার আগুন নাকি কখনো নেভে না, শতাব্দীর পর শতাব্দী ধরে সেই আগুন জ্বলছে। প্রতিদিন অসংখ্য মানুষের শেষ যাত্রার সাক্ষী হচ্ছে, কিন্তু পুরনো ডোমদের মতে আগুনের থেকে পুরনো একটা জিনিস এই ঘাটে আছে, এমন কিছু যাকে তারা ব্যাখ্যা করতে পারে না, শুধু এড়িয়ে চলে। একজন প্রবীণ ডোম একবার আমায় বলেছিলেন, মৃত মানুষকে আমরা ভয় পাই না। তারপর কিছুক্ষণ চুপ থেকে যোগ করেছিলেন, ভয় পায় তাঁদের যারা চলে যাওয়ার পরও বুঝতে পারে না যে তারা চলে গেছে। কথাটা শুনে উপস্থিত সবাই হেসেছিল, কিন্তু বৃদ্ধটি হাসেননি একটুও না, বরং তার চোখ তখন ঘাটের দিকে স্থির ছিল, যেন তিনি এমন কিছু মনে করার চেষ্টা করছিলেন যা ভুলে যেতে চেয়েও ভুলতে পারেননি। সেদিনের পর বহু বছর কেটে গেছে, কিন্তু সেই কথাটা আবার আলোচনায় আসে 2011 সালের এক শীতের রাতে। সেদিন ইংল্যান্ডের একজন তথ্যচিত্র নির্মাতা ড্যানিয়েল হারপার প্রথমবারের মতো মণিকর্ণিকা ঘাটের সেই অদৃশ্য নিয়ম ভেঙেছিলেন। ড্যানিয়েল ছিলেন যুক্তিবাদী মানুষ, ভূত প্রেত অভিশাপ এসবকে তিনি লোককথা ছাড়া কিছুই মনে করতেন না, বরং পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেরিয়ে এই ধরনের কাহিনীর পেছনের বাস্তব কারণ খুঁজে বের করাই ছিল তার পেশা। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন প্রাচীন ধর্মীয় আচার, মৃত্যু, সংস্কৃতি এবং রহস্যময় স্থান নিয়ে কাজ করতেন তিনি। মিশরের সমাধিক্ষেত্র, মেক্সিকোর মৃতদের উৎসব, তিব্বতের স্কাই বোরিয়াল, এসব নিয়ে ইতিমধ্যেই ডকুমেন্টারি তৈরি করেছিলেন, আর সেই কারণেই তিনি এসেছিলেন কাশীতে।

বিশ্বের অন্যতম প্রাচীন জীবন্ত শহর, যেখানে মানুষ শুধু বাঁচতে আসে না, মরতেও আসে। ড্যানিয়েলের সবচেয়ে বেশি আগ্রহ ছিল মণিকর্ণিকা ঘাট নিয়ে,

কারণ তিনি শুনেছিলেন পৃথিবীর আর কোথাও হয়তো মৃত্যুকে এত প্রকাশ্যে এত স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় না। কাশীতে আসার পর তিনি একটি বিষয় বারবার লক্ষ্য করেছিলেন, যখনই রাতের মণিকর্ণিকার কথা উঠত ডোমরা বিষয়টা এড়িয়ে যেত, কেউ স্পষ্ট কিছু বলতো না, কেউ গল্প শুনিয়ে ভয়ও দেখাতো না, তারা শুধু একটা কথা বলতো, রাতের পর ছবি তুলবেন না। ড্যানিয়েল যতই কারণ জানতে চাইতেন উত্তর ততই অস্পষ্ট হয়ে উঠত। কেউ বলতো এটা রীতি, কেউ বলতো এটা সম্মানের ব্যাপার, কিন্তু ঘাটে পৌঁছে তিনি আরও একটা কথা শুনেছিলেন, একটা কথা যা তাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছিল। একজন বৃদ্ধ ডোম শুধু বলেছিলেন, সব ছবি মানুষের তোলার জন্য নয়। এই কথাটাই ড্যানিয়েলের মাথায় গেঁথে গিয়েছিল, কারণ ভয়ের গল্পে তিনি বিশ্বাস করতেন না, কিন্তু মানুষের ভয়ের কারণ জানতে তিনি ভীষণ আগ্রহী ছিলেন। আর সেই কৌতূহলই হয়তো তার সবচেয়ে বড় ভুল ছিল। সেদিন রাত আড়াইটার দিকে তিনি একাই ঘাটে পৌঁছেছিলেন। শীতের কুয়াশা গঙ্গার জল থেকে ধীরে ধীরে উঠে আসছিল, দূরে কয়েকটি চিতা তখনও জ্বলছিল, বাতাসে ভেসে বেড়াচ্ছিল পোড়া কাঠ, ঘি আর ছাইয়ের গন্ধ। কিন্তু ড্যানিয়েল পরে তার নোটবুকে একটা অদ্ভুত কথা লিখেছিলেন, তিনি লিখেছিলেন, মণিকর্ণিকার নীরবতা অন্যরকম, সেখানে শব্দের অভাব নেই, আগুনের শব্দ আছে, নদীর শব্দ আছে, মানুষের কথাও আছে, তবু মনে হয় সব কিছুর নিচে আরও একটা নীরবতা লুকিয়ে আছে, যেন অন্ধকার নিজেই শ্বাস রোধ করে অপেক্ষা করছে। আর সেই অপেক্ষার প্রহর শেষ হয়েছিল কয়েক মিনিট পরে, যখন তিনি প্রথমবার দেখতে পান সেই অদ্ভুত অস্বস্তিকর দৃশ্যটাকে। আর তখনও তিনি জানতেন না পরবর্তী কয়েক মিনিট তার জীবনের বাকি সমস্ত রাতকে বদলে দিতে চলেছে চিরতরে। পরপর তিন দিন তিনি দিনের বেলা ছবি তুললেন, ভিডিও করলেন, সাক্ষাৎকার নিলেন, সব কিছু স্বাভাবিক। কিন্তু চতুর্থ দিনের রাতে তিনি সিদ্ধান্ত নিলেন, গভীর রাতেই যাবেন মণিকর্ণিকায়, দেখবেন না আসলে ব্যাপারটা কি। সেদিন ছিল অমাবস্যার আগের রাত, গঙ্গা বইছিল ঘন কুয়াশার আস্তরণ মেখে, আকাশে আধখানা চাঁদ, আর মণিকর্ণিকার আগুনগুলো দূর থেকে দেখে মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে ছড়িয়ে থাকা অসংখ্য জ্বলন্ত চোখ। রাত তখন প্রায় আড়াইটে, ঘাট প্রায় ফাঁকা, শুধু কয়েকজন ডোম দূরে নিজেদের কাজে ব্যস্ত। ড্যানিয়েল ক্যামেরা নিয়ে বের করলেন, ক্যামেরা বের করলেন, ঘাটের যে অংশে একদমই মানুষজন নেই সেই প্রান্তে পৌঁছে ড্যানিয়েল ছবি তোলা শুরু করল। প্রথম ছবি, দ্বিতীয় ছবি, তৃতীয় ছবি, সব স্বাভাবিক। কিন্তু তারপর হঠাৎ তার মনে হলো কেউ যেন তাকে দেখছে। অনুভূতিটা এতটাই তীব্র ছিল যে তিনি অজান্তেই পেছনে তাকালেন, কেউ নেই, শুধু ধোয়া, কুয়াশা আর নিস্তব্ধ অন্ধকার। নিজেকে বোঝালেন এটা হয়তো রাতের পরিবেশের প্রভাব, আর ছবি তুলতে শুরু করলেন। আর ঠিক তখনই তিনি দেখতে পেলেন ঘাটের একেবারে শেষ প্রান্তে একটা ছায়া অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রথমে মনে হলো কোনো কর্মচারী হবে, কিন্তু পরের মুহূর্তেই বুঝলেন লোকটার কাঁধে একটা বিশাল কাঠের গুড়ি নিয়ে হাঁটছে, একেবারে একা। ধীরে ধীরে মাথা নিচু করে ড্যানিয়েল অবাক হয়ে তাকিয়ে রইলেন।

বয়স্ক একজন মানুষ কিভাবে এত ভারী কাঠ বহন করছে। আর আশ্চর্যের বিষয়, তার হাঁটার কোনো শব্দ নেই, কাঠের শব্দ নেই, পায়ের শব্দ নেই, কিছুই নেই, যেন পুরো দৃশ্যটা নিঃশব্দ কোনো চলচ্চিত্র। কৌতূহল তাকে টেনে নিয়ে গেল, তিনি ক্যামেরা হাতে বৃদ্ধির দিকে এগোতে শুরু করলেন। দূরত্ব কমতে লাগল, 50 ফুট, 40 ফুট, 30 ফুট। তারপরে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন, বৃদ্ধ লোকটার চারপাশের কুয়াশা যেন স্বাভাবিকভাবে নড়ছে না, বরং তার শরীরকে ঘিরে ঘুরপাক খাচ্ছে, যেন কুয়াশা তাকে ছুঁতে ভয় করছে। ড্যানিয়েলের বুকের ভেতর অস্বস্তি জমতে শুরু করল। তবু এগিয়ে এলেন, কারণ এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়। তিনি ডাকলেন, এক্সকিউজ মি। বৃদ্ধ থেমে গেল, পুরো ঘাট আবার নিস্তব্ধ, এমন নিস্তব্ধতা যেখানে নিজের হৃদয়স্পন্দনও শোনা যায় না। কয়েক সেকেন্ড তারপর বৃদ্ধ ধীরে ধীরে ঘুরতে শুরু করল, এত ধীরে যে মনে হচ্ছিল সময় থমকে গেছে। প্রথমে কাঁধ ঘুরল, তারপর শরীর, সবশেষে মাথা, আর তখনই চাঁদের আলো সরাসরি পড়ল তার মুখে। ড্যানিয়েল প্রথমে বুঝতেই পারেনি তিনি কী দেখছেন। মস্তিষ্ক যে দৃশ্যটা গ্রহণ করতে অস্বীকার করছিল, কারণ মানুষের মুখে কিছু না কিছু থাকে, চোখ, নাক, ঠোঁট, কিছু একটা, কিন্তু সেখানে কিছু নেই, একদম কিছুই না। পুরো মুখটা টান টান মসৃণ চামড়ায় ঢাকা, যেন কোনো অদৃশ্য শক্তি মুখের সমস্ত অঙ্গ মুছে দিয়েছে। ড্যানিয়েলের হাত থেকে ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তিনি আরও ভয়ঙ্কর কিছু অনুভব করলেন। সেই মুখে চোখ নেই, তবুও তিনি নিশ্চিত ছিলেন ওই জিনিসটা তার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে নিষ্পলক।

হঠাৎ ঘাটে সব আগুন একসঙ্গে দপ করে চলে উঠল, আর সেই ক্ষণিকাল ওই ড্যানিয়েল যা দেখলেন তা তার জীবন চিরতর বদলে দেয়। বৃদ্ধের পেছনে আরও অনেকগুলো অবয়ব দাঁড়িয়ে আছে যেগুলো আগে ছিল না, এক মুহূর্ত আগেও ছিল না, কিন্তু এখন আছে নিঃশব্দে স্থিরভাবে। সবাই একই রকম আর সবার মুখ একইভাবে ফাঁকা। মনে হচ্ছিল তারা সবাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু পান উঠছে না, তবুও দূরত্ব কমছে। এই অসম্ভব দৃশ্যটাই ড্যানিয়েলের সাহস ভেঙে দেয়। তিনি প্রাণপণে দৌড়াতে শুরু করেন, আর তখনই তার কানে ভেসে আসে অসংখ্য গলার ফিসফিসানি। কোথা থেকে যে আসছে বোঝা যায় না, শুধু মনে হচ্ছিল পুরো শ্মশান যেন একসঙ্গে কথা বলছে, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। ড্যানিয়েল এরপর ঠিক কীভাবে ঘাট থেকে বেরিয়ে এসেছিল সেটা নিজেও ঠিক স্পষ্ট করে বলতে পারেননি। তার মনে ছিল শুধু ছিন্ন ভিন্ন কিছু স্মৃতি। মনে আছে তিনি দৌড়াচ্ছিলেন, পেছনে না তাকালে পেছনে না তাকানোর জন্য নিজের মনকে বারবার বোঝাচ্ছিলেন, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হচ্ছিল পেছন থেকে শত শত চোখ তাকে অনুসরণ করছে। যদিও তিনি জানতেন সেই মুখহীন সত্তাগুলোর কোনো চোখই ছিল না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ তার পা একটা ভাঙা সিঁড়িতে আটকে যায়। তিনি মুখ থুবড়ে পড়ে যান পাথরের ওপর, ক্যামেরা ছিটকে কোথায় হারিয়ে যায়। মাথায় প্রচণ্ড আঘাত লাগে, কয়েক সেকেন্ডের জন্য সব কিছু ঝাপসা হয়ে যায়। কিন্তু তখনই তিনি একটা শব্দ শুনতে পান খুব কাছে, একেবারে কানের পাশে, যেন কেউ ফিস

সে বলছে, যা দেখেছ সেটা কাউকে বলো না। ড্যানিয়েল হঠাৎ উঠে দাঁড়ান, চারপাশে কেউ নেই, কিন্তু বাতাস অস্বাভাবিক ঠান্ডা, এত ঠান্ডা যেন শীতের রাতেও তিনি বরফের গুহার মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি আর এক মুহূর্ত সেখানে থাকেননি, প্রাণপণে দৌড়ে নিজের অতিথিশালায় ফিরে আসেন। কিন্তু সেদিন রাতেই শুরু হয় আসল ভয়। ঘরে ফিরে দরজা বন্ধ করার পরও তার মনে হচ্ছিল ঘরের কোণে কেউ দাঁড়িয়ে আছে। তিনি বারবার লাইট চালাচ্ছিলেন, বারবার ঘুরে তাকাচ্ছিলেন, কেউ নেই, তবুও সেই অনুভূতিটা যাচ্ছিল না। সকালের দিকে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েন, আর তখনই তিনি স্বপ্নটা দেখেন। না, স্বপ্ন বলা ভুল হবে, কারণ ঘুম ভাঙার পরও তিনি নিশ্চিত ছিলেন এটা স্বপ্ন ছিল না। তিনি দেখেন মণিকর্ণিকার ঘাটের সেই মুখহীন বৃদ্ধ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে নিঃশব্দে স্থিরভাবে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে আরও অসংখ্য ছায়া। তারা ধীরে ধীরে বৃদ্ধটি তারপর ধীরে ধীরে বৃদ্ধটি নিজের হাত তোলে এবং ড্যানিয়েলের দিকে ইশারা করে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুম ভাঙার পরও তিনি দেখেন ঘরের দরজার সামনে ভেজা ছাইয়ের মতো কিছু পড়ে আছে, যেন কেউ বাইরে থেকে হেঁটে এসেছে। সেদিন থেকেই তার শরীর ভেঙে পড়তে শুরু করে, জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা, অকারণ আতঙ্ক, ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ঙ্কর ছিল ঘুম, কারণ চোখ বন্ধ করলেই তিনি একই দৃশ্য দেখতেন, মুখহীন বৃদ্ধ, জ্বলন্ত চিতা আর অন্ধকারে দাঁড়িয়ে থাকা অসংখ্য অবয়ব। তিন দিন পর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তিনি অতিথিশালার মালিকের পেছনে এর পেছনে কারণ জানার জন্য একজন ডোমকে ডেকে আনেন। বৃদ্ধ ডোম চুপচাপ সব শোনেন, তারপর ড্যানিয়েলকে শুধু একটি প্রশ্ন করেন, তুমি কি ওর মুখের দিকে তাকিয়েছিলে? ড্যানিয়েল কাঁপতে কাঁপতে মাথা নাড়েন। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলেন, ভুল করেছ। এর বেশি কিচ্ছু বলেননি। সেদিন বিকেলেই ড্যানিয়েল সিদ্ধান্ত নেন কাশি ছেড়ে চলে যাবেন। কিন্তু ঘটনাটা তখনও শেষ হয়নি। বারাণসী স্টেশনে ট্রেন ছাড়ার অপেক্ষায় বসেছিলেন তিনি। প্ল্যাটফর্মে শত শত মানুষ, চাওয়ালা, কুলিযাত্রী, স্বাভাবিক কোলাহল। হঠাৎ তার চোখ পড়ে প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে। সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে, মলিন সাদা কাপড়, নুয়ে পড়া শরীর আর কাঁধে একটা বিশাল কাঠের গুঁড়ি। ড্যানিয়েলের বুকের ভেতরটা জমে বরফ হয়ে যায়। লোকটা ধীরে ধীরে মাথা তোলে, আর ঠিক তখনই ট্রেনের ভেসেলের শব্দে চারপাশ কেঁপে ওঠে। এক মুহূর্তের জন্য ড্যানিয়েলের চোখ সরে যায়। আবার তাকিয়ে দেখেন সেখানে কেউ নেই, কেউ না, শুধু ফাঁকা প্ল্যাটফর্ম। ড্যানিয়েল সেই ট্রেনে কাশি ছেড়ে চলে যান, আর জীবনের বাকি সময় তিনি আর কখনো ভারতে ফিরে আসেননি। আর কাশি ছাড়ার আগে তিনি নাকি একটাই কথা বলেছিলেন, আমি ভূত দেখিনি, আমি এমন কিছু দেখেছি যাকে মানুষ বলার উপায় নেই। শরীর কিছুটা সুস্থ হতেই ড্যানিয়েল ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন। তিনি আর কখনো কাশি বা ভারত সম্পর্কে প্রকাশ্যে কোনো সাক্ষাৎকার দেননি। মণিকর্ণিকার ঘাট নিয়ে যে তথ্যচিত্র বানানোর জন্য তিনি এসেছিলেন সেটাও আর কখনো প্রকাশিত হয়নি। বন্ধুরা লক্ষ্য করেছিলেন সেই ঘটনার পর মানুষটা যেন বদলে গিয়েছেন। আগে যিনি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোতে একা একা ঘুরে বেড়াতেন, তিনি ধীরে ধীরে রাত এড়িয়ে চলতে শুরু করেন। অন্ধকার ঘরে ঘুমোতে পারতেন না, আয়নার সামনে বেশিক্ষণ দাঁড়াতেন না, আর মৃত্যুর প্রসঙ্গ উঠলেই অস্বাভাবিক চুপ হয়ে যেতেন। 2017 সালে তার মৃত্যুর পর ব্যক্তিগত জিনিসপত্র গোছাতে গিয়ে পরিবারের লোকেরা একটি পুরনো চামড়ার ডায়েরি খুঁজে পান। ডায়েরির বেশিরভাগ পাতাই ছেঁড়া ছিল, শুধু শেষের দিকের একটি পাতায় কয়েকটি লাইন লেখা ছিল। তারিখের জায়গায় লেখা সেই রাতের 6 বছর

পর আর নিচে কাঁপা হাতে লেখা ছিল, আজও মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, আজও মনে হয় সেই রাতের কিছু অংশ আমার মনে নেই, আমি জানি না ভয়ে ভুল দেখেছিলাম নাকি সত্যি এমন কিছু দেখেছিলাম যার অস্তিত্ব মানুষের বোঝার বাইরে। কিন্তু একটা বিষয় আমাকে আজও তাড়া করে বেড়ায়, আমি যখন মণিকর্ণিকার ঘাট থেকে দৌড়ে পালাচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। 6 বছর কেটে গেছে, ভয়ের কথা হলো আজও মাঝে মাঝে আমার মনে হয় সেই অনুভূতিটা কখনো থামেনি। প্রথমে ভেবেছিলাম এটা শুধুই মানসিক আঘাত, তারপর ভেবেছিলাম হয়তো অপরাধ বোধ, কারণ আমাকে বারণ করা হয়েছিল, তবু আমি সেই রাতে সেখানে গিয়েছিলাম। কিন্তু এখন আর আমি নিজেকে সেসব বুঝিয়ে শান্ত করতে পারি না, কারণ গত 6 বছর ধরে প্রতি রাতেই ঠিক 3:17 আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ডের জন্য আমি একটা শব্দ শুনতে পাই, খুব নিচু স্বরে ফিসফিসানি, এমন একটা ভাষায় যা আমি বুঝি না। আজও সেই শব্দে আমার ঘুম ভেঙেছে। এই আমি এই ডায়েরিটা লিখছি 3:22। বাইরে তুষারপাত হচ্ছে, রাস্তায় কেউ নেই, তবু আমার মনে হচ্ছে বাড়ির সামনের পথটায় কেউ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়েছিলাম, আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু কাছের নিচের প্রতিফলনের পেছনে এক মুহূর্তের জন্য আরেকটা অবয়ব দেখেছিলাম, মলিন সাদা কাপড় নুইয়ে পড়া শরীর। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকিয়েছিলাম, ঘরে কেউ ছিল না। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি ভুল দেখেছি, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি আবার সেই ফিসফিস শব্দটা শুনতে পাচ্ছি। এবার জানালার বাইরে থেকে আসছে না, দরজার দিক থেকেও না, মনে হচ্ছে শব্দটা আমার ঘরের ভেতর থেকেই আসছে। আর সবচেয়ে ভয়ের বিষয়টা হলো আমি লিখতে লিখতেই বুঝতে পারলাম দরজার নিচের ফাঁক দিয়ে একটা লম্বা ছায়া ধীরে ধীরে ভেতরে ঢুকছে। আমি জানি না ওটা কি, কিন্তু আমি জানি মণিকর্ণিকার ঘাটে সেই রাতে আমি যা দেখেছিলাম সে আমাকে ভুলে যায়নি। আজও কাশীর পুরনো ডোমদের মধ্যে একটা কথা চাপা গলায় বলা হয়, মণিকর্ণিকায় আগুন সব কিছু পুড়িয়ে দেয় না, কিছু জিনিস নাকি থেকে যায় ছাইয়ের মধ্যে, ধোঁয়ার মধ্যে, অপেক্ষার মধ্যে। আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এই কথাটা যারা বলে তারা গল্পে গল্প শোনানোর জন্য বলে না, তারা বলে সতর্ক করার জন্য, কারণ তারা তাদের বিশ্বাস রাতের মণিকর্ণিকার দিনের মণিকর্ণিকা এক নয়। দিনের আলো যে ঘাটে মানুষ মোক্ষের আশায় আসে, রাতে রাত গভীর হলে সেই একই ঘাটের ওপর নাকি অন্য কিছুর অধিকার জন্মায়, এমন কিছু যাদের নাম নেই, পরিচয় নেই, এমনকি মুখও নেই। এই কারণে ডোমরা আজও গভীর রাতে ছবি তোলা পছন্দ করে না। অনেকে মনে করেন এর পেছনে ধর্মীয় কারণ আছে, কেউ বলে মৃতদের প্রতি সম্মান দেখানোর জন্য, কিন্তু কিছু বৃদ্ধ ডোমের মতে আসল কারণটা অন্য, অনেক পুরনো, অনেক বেশি অস্বস্তিকর। কারণ তাদের দাবি মাঝরাতের পর ক্যামেরা কখনো কখনো এমন কিছু ধরে ফেলে যা মানুষের চোখের দেখার কথা নয়, আর কখনো আর কোনোভাবে কোনো মানুষ যদি তা দেখে ফেলে তাহলে এখানে উল্লেখ করতে হয়, প্রসঙ্গত উল্লেখ হচ্ছে আমি নিজেও ভূত প্রেত অভিশাপ এসব লোককথা ছাড়া কিছুই মনে করি না, কিন্তু এটা বিশ্বাস করি যে আমার বিশ্বাসের বাইরেও এমন কিছু আছে যার কোনো ব্যাখ্যা হয় না।

শ্রোতা বন্ধুরা, আজকের গল্পটি একটু বড় ঠিকই, কিন্তু গল্পটা কিন্তু মানে সত্যিকারের জীবন থেকে নেওয়া গল্প। সেজন্য মনে হলো না আপনাদের শোনাই। শুনছিলেন সুরেৎ মুখার্জির লেখা ছোট গল্প। তো আজকের মতো তাহলে চিরায়ত পর্ব এখানেই।

জিজ্ঞেস করব? সময় কিন্তু ঘড়ির কাঁটা তো বলছে আমাদের পরের পর্বে ঢুকে পড়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, পরের পর্ব সফরনামা। তো সফরনামার পর্বে নিশ্চয়ই আপনাদের সঙ্গে তো গল্প হবে, আড্ডা হবে, আর গান তো থাকবেই। চলুন

0: ফোন লাইনের উপরান্তে একজন বন্ধু আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি লীলা কর্মকার বলছি।
0: আচ্ছা বলুন।
1: শুনলাম পুরোটা, মানে কি শিহরণ যেমনি তুমি পড়েছো, সুন্দর সত্যি। তারপরে মানে এই গল্প এমন ভাবেই পড়তে হয়, মানে শিহরণ জাগানো।
0: আসলে গল্পটা পড়ার সময় তো নিজের ভেতরেও কিছু একটা হবে, তাই না? যে গল্পটা তো আমিও আত্মস্থ করব, আমিও তো ফিল করব এই ব্যাপারটা, কারণ এগুলো আমার চোখে দেখা।
1: ভেতর থেকে আসতে হবে, সেই গভীরতাটা ভেতর থেকে আসতে হবে। তাহলে তুমি তো আমাদের মতন যে যারা শুনছে তারা সেই জিনিসটা ভেতরে ঢুকবে না?
0: ঠিক ঠিক ঠিক।
1: এই যে মানে যুক্তিতর্কের বাইরে যে কিছু থাকে, সেটাই মানে আমরা যেটা আমি জানি না, বিজ্ঞান এটা কতটুকু মানবে আমি জানি না। আমি নিজে কিন্তু খুব ভীতু মানুষ, জানো, কিন্তু কিউরিয়াসিটি ভীষণ।
0: আমার মনে হয় যা কিছু অদেখা অজানা সেটার প্রতি মানুষের ভীষণ কৌতূহল একটা থেকে রহস্য। হ্যাঁ হ্যাঁ,
1: আমার মানে সেই সুযোগ আসেনি জীবনে, আর আসবেও না। কিন্তু মানে
0: ভারতবর্ষের প্রথম যিনি প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়া স্থাপন করেছিলেন। আচ্ছা, আপনি আমার কথা এবারে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, বলছি আপনার যেহেতু এই বিষয়ে একটু কিউরিয়াসিটি রয়েছে, একটু কৌতূহল রয়েছে, সেটা আপনি কিছু হাত তক নিবারণ করতে পারেন, মানে একটু পর্যন্ত। সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম প্যারানর্মাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এটা মানে স্থাপন করেছিলেন গৌরব তিওয়ারি। ওনার মৃত্যু কিন্তু ভীষণ রহস্যময়ভাবেই হয়েছিল, এবং উনিও কিন্তু এই যে আজকে গল্পটা পড়লাম ড্যানিয়েলের যে ক্যারেক্টারটা, উনিও ছিলেন ড্যানিয়েলের মতো ঠিক একই ধরনের ক্যারেক্টার। উনার লাইফ সম্পর্কে, উনার জীবন সম্পর্কে আপনি অনলাইনে তো পাবেনই, মানে ইন্টারনেট গুগল করলেই পেয়ে যাবেন। এনাকে একটু যদি আপনি জানার চেষ্টা করেন, আশা করি আপনার ভেতরে যে এই কৌতূহলটা সেটা মনে হয় একটু একটু কমবে, মানে ভালো লাগবে আপনার। যে না, যেটা প্রশ্ন ছিল, থাকে না আমাদের জিজ্ঞাস্য মনে অনেকগুলো প্রশ্ন।
1: ইনস্টিটিউটের নামটা কি বললে?
0: গৌরব তিওয়ারি।
1: হ্যাঁ,
0: গৌরব তিওয়ারি। হ্যাঁ, গৌরব তিওয়ারি।
1: তিওয়ারি?
0: হুম হুম হুম হুম।
1: আচ্ছা, এটা কোথায়?
0: এটা আপনি গুগলে সার্চ করুন ওনার নাম দিয়ে। হ্যাঁ, গুগলে সার্চ করতে হবে আপনাকে ওনার নাম দিয়ে, কারণ যারা এই ধরনের বিষয়গুলো নিয়ে চর্চা করতে চায়, আমরা তো দেখেছি আমাদের সাহিত্যিকরা যারা ছিলেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, সকলে প্রেত চর্চা করেছেন। আচ্ছা, আপনি দেখেছেন?

0: না দেখিনি, দেখিনি, কিন্তু আমাদের পরিবারে একটা ঘটনা ঘটেছে, সেটা বিশাল বড়।
1: আচ্ছা,
0: কিন্তু জানি না এটা কিসের বিতর্কের বাইরে এখনো পর্যন্ত আমার কাছে, আমি নিজে দেখিনি, বাবা না দেখলি ভালো।
1: আচ্ছা,
0: কিন্তু বিশ্বাস করি না, ভূত আছে এটা আমি বিশ্বাস করি না।
1: এটা বিশ্বাস করেন না, তাহলে ভয় পান কেন?
0: এইটাই তো আশ্চর্য, আমি এটা কাউকে বুঝাতে পারি না। আমি বলি ভূত বলতে কিছু নেই, মৃত্যুর পরে কিচ্ছু থাকে না, দেহটা পুড়িয়ে ফেললে কিচ্ছু থাকে না, এইটুকু আমার বুদ্ধিতে খালি এইটাই আমার মনের মধ্যে আসে। কিন্তু ভূত মানে তো অন্ধকার ভয় পাই, একা থাকতে ভয় পাই,
1: এটারও একটা মানে সাইকোলজিক্যাল নাম আছে, এই যে অন্ধকারে ভয় পায় যারা তাদের একটা। এবার সত্যি সত্যি আপনার সামনে ভূত এসে দাঁড়ালে আপনি ঠিকই বিশ্বাস করবেন?
0: সত্যি সত্যি ভূত তো আমি শুনেছি অনেকের কাছেই, আমাদের বাড়িতে অনেক ছোটবেলার আমাদের পরিবারে ঘটেছে একটা, এটা মানে অনেক বড় গল্প,
1: অনেক বড় গল্প। হ্যাঁ, বুঝতে পারছি। আপনিও আসলে রহস্যের প্রতি আমাদের তো একটা কৌতূহল চিরকালের, এই যে অন্ধকারে ভয়, এই যে তারাদের দেশ, যা কিছু আমরা ধরতে পারি না, যা কিছু আমাদের যাকে বলে আয়ত্তের বাইরে, সেটার প্রতিই তো মানুষের চিরকালের একটা মানে জানার আগ্রহ, তাই না? এই জানার আগ্রহ না থাকলে এত কিছু তোরই না আমাদের আবিষ্কার হতো। চলুন আপনাদের স্বাগত জানাই সফরনামার পর্বে। আমি অনিন্দিতা, আপনাদের বন্ধু মুহূর্তের সঙ্গে রয়েছি আমাদের এফএম উজ্জয়ন্তীর দ্বিপ্রহরের আসরে। সফরনামায় প্রথমে একটা গান শোনে, তারপর গল্প বলবো, ঠিক আছে?

মুহূর্তে যারা আমায় শুনছেন সবাইকে বলবো, যারা যারা বাকিজা ছায়াছবিটা দেখেছেন অবশ্যই একদম ভুল না করে আমাকে ফোন করতেই হবে। হ্যাঁ, আমি একবার না অনেকবার দেখেছি, তবুও সেই দেখার ইচ্ছেটা ওই যে বললাম কেমন যেন অধরাই থেকে যায়। প্রতিবার যতবার দেখি মনে হয় এবার পুরোপুরি দেখা হলো না। এই যে শুনলেন লতা মঙ্গেশকরের গাওয়া চলতে চলতে, ইউহি মিল গেয়েতে, লতাজির গাওয়া চলতে চলতে গানটা শুনে পরিচালক কমল আমরোহী

নিজের জুতো হাতে তুলে নিয়ে ঘোষণা করেছিলেন, এই গানে যে কোনো খুঁত খুঁজে পাবে তাকে ওই জুতো দিয়ে পেটাব। হিন্দি সিনেমার ইতিহাসে কিছু সিনেমা সিরিফ সিনেমা থাকে না, একটা গভীর অনুভূতি হয়ে যায়। 1972 সালের আইকনিক ছবি পাকিজা ছিল ঠিক তেমনই, পর্দায় কবিতা গান আর ভালোবাসার যে ম্যাজিক এই ছবি দেখিয়েছিলেন তা কয়েক দশক পরেও একটু ফিকে হয়ে যায়নি। পাকিজার কথা উঠলেই সবার আগে চোখের সামনে ভেসে ওঠে মীনা কুমারের সেই বিষাদ মাখা সুন্দর দুটো চোখ। কিন্তু এই কালজয়ী সৃষ্টির পেছনে যার আসল অবদান ছিল তিনি হলেন পরিচালক কামাল আমরোহী। অনেকে তাকে মীনা কুমারের স্বামী হিসেবেই বেশি চেনেন, কিন্তু মীনা কুমারী স্টার হওয়ার আগেই কমল সাহেব নিজে দারুণ সব কাজ করে ইন্ডাস্ট্রিতে নিজের নাম কামিয়েছিলেন। মধুবালার মহল মহল ছায়াছবিটি কিংবা দায়রার মতো সিনেমা তারই হাত ধরে বেরোনো। তবে তার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন ছিল পাকিজা, এমন এক স্বপ্ন যা সত্যি হতে লেগে গিয়েছিল বছরের পর বছর। পরের গল্পে আসছি এই গানটার পর।

0: হ্যাঁ, বলছিলাম কারা কারা দেখেছেন ছবিটা? 50-এর দশকের শেষের দিকে এই সিনেমার কাজ শুরু হয়। তখন এত বড় বাজেটের সিনেমা বানানো মুখের কথা ছিল না। বিশাল সেট, জমকালো পোশাক, ক্লাসিক্যাল মিউজিক সব মিলিয়ে খরচা খালি বাড়ছিলই। এর মধ্যেই মীনা কুমারী আর কমল অমরোহীর ব্যক্তিগত যে সম্পর্ক, সেটার মধ্যে চরম ফাটল ধরে। ঝামেলাটা এতটাই বেড়ে যায় যে 1964 সালে ছবির শুটিং পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবাই ভেবেছিল এই ছবি আর কোনো দিন আলো দেখবে না। ছবির কাজ বন্ধ হয়, এর সাথে যুক্ত সবার স্বপ্ন যেন ভেঙে চুর মার হয়ে গিয়েছিল। তার উপর ছবির মূল মিউজিক ডিরেক্টর গুলাম মোহাম্মদ সাহেব মারা যান। মনে হচ্ছিল পাকিজা বুঝি অকালেই প্রাণ হারাল। পরে কিংবদন্তি সঙ্গীত পরিচালক নওশাদ সাহেব এসে হাল ধরেন। মজরুর সুলতানপুরী ও কায়েফে আজমির মতো বিখ্যাত কবিদের ছোঁয়ায় তৈরি হয় অসাধারণ সব গান। মৌসম হ্যায় আশিকানা, চলো দিলদার চলো, ঠারে রহি ইন হি লোগোনে, এই মানে এক একটা গান ছবিকে একটা মানে মিউজিক্যাল হিট বানিয়ে দেয়। হ্যাঁ, একজন বন্ধু আছেন। হ্যালো, আমি কি এখন শুরু করেছি অনুরোধের আসর? না, অনুরোধের আসর বিকেল 4টা থেকে। আপনি অনুষ্ঠান শুনুন, আপনার ইয়ে নেই, এফএম সেট নেই? আচ্ছা, অ্যাপসের মাধ্যমে আসছে না। তো আপনি একটা কাজ করুন, আপনি গুগলে যান, ওখানে টাইপ করুন এফএম উজ্জয়ন্ত লাইভ। আপনি গুগল মোবাইল নিশ্চয়ই রয়েছে, সেখানে গুগলে আপনি টাইপ করলেই আমাদের অনুষ্ঠান একেবারে মানে সরাসরি সম্প্রচার আপনি শুনতে পাবেন। নমস্কার, ধন্যবাদ আপনাকেও। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে সিনেমার জনপ্রিয় 20টা গান রেকর্ড করা হলো, শেষমেশে কিন্তু রাখা হয়েছিল 11টা গান, যে গানগুলো শুনে একেবারে পাগল হয়ে গিয়েছিলেন কমল অমরোহী। হ্যালো, নমস্কার।
1: হ্যালো হ্যালো ম্যাডাম, আপনি যেভাবে ভূতের গল্প করেন না,
0: আচ্ছা
1: আমি কিন্তু খুব ভয় পাই।
0: এ তো আপনি কি যে বললেন, মানে আপনি আমার ভূতের গল্প শুনে ভয় পেয়ে যান? তাহলে তো গল্প আর ভূতের গল্প আর বলাই যাবে না। না না না, রাগ করিনি, বিশ্বাস করুন আমি রাগ করিনি, বলছি আর কি বলবো আগামীতে ভূতের গল্প। না না শ্রোতারা, আপনাদেরকেই বলতে হবে, আপনাদের জন্যই তো অনুষ্ঠান, আপনাদের কথা মাথায় রেখেই তো আমাদের এত আয়োজন। যদি মনে হয় যে হ্যাঁ আমি ভূতের গল্প বললে আপনি খুব ভয় পাচ্ছেন, তাহলে আর বলবো না, তাহলে অন্য কোনো বিষয় চুজ করবো, অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের আপনাদের চিরায়ত পর্বে গল্প শোনাবো, ঠিক আছে না? আর যদি মনে হয় না না গল্পটা কখনো কখনো কি হয়, ভয়ের মধ্যেও ভীষণ আমরা মজা পাই, ভয়ও লাগছে কিন্তু শোনারও একটা কৌতূহল প্রবল, সেই জায়গায় যদি বলেন তাহলে নিশ্চয়ই আবারও সেই রকমই গল্প বাছাই করে আপনাদের জন্য নিয়ে আসবো। পুরোটা সিদ্ধান্ত আপনাদের ওপর ছাড়লাম। চলুন, গল্পের পেছনে গল্প, এই যে পাকিজা, যারা দেখেছেন ওনারা বলতে পারবেন যে এই ছবি কোন লেভেলের ছবি। আমি হয়তো আমার কিছু কিছু থাকে না, কিছু অনুভূতি কখনো শব্দে প্রকাশ করা যায় না। যেমনটা বলছিলাম যে হ্যাঁ, এই ছবির যিনি মিউজিক দিচ্ছিলেন উনি হঠাৎ মারা যান, তারপরে এই ছবির একেবারে বন্ধই, গোলমাল পাকিয়ে, মোটামুটি তালগোল পাকিয়ে ছবি একেবারে বন্ধই

0: হয়ে যাবার শেষ কাগারে গিয়ে পৌঁছেছিল। কিন্তু হ্যাঁ, যে গানটি শুনে পাগল হয়ে গিয়েছিলেন কমলামরোহী। এই এত এত গানের ভিড়ে একটা গান কমলামরোহীর মনে একদম ছুঁয়ে গিয়েছিল, এবং সেটা হলো চলতে চলতে ইউহি কই মিল গয়া থা। কে বলছেন?
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন। কি হচ্ছে, কি বলছেন? আচ্ছা, দেবী সেনগুপ্ত বলছেন? আচ্ছা,
1: আজকে ভুল বলেছিল অঙ্কিতা সিংহ রায় বলেছিল,
0: আমি তো এখনো শুরু করিনি। শুনুন, আমি এখনো অনুরোধের আসর শুরু করিনি শ্রোতা বন্ধু, আমি এখনো অনুরোধের আসর শুরু করিনি। আমাদের অনুরোধের আসর বিকেল চারটা থেকে, আবারও বলি অনুরোধের আসর বিকেল চারটা থেকে। আপনারা আপনাদের অনুরোধ নিশ্চয়ই জানাবেন না, আমিও শোনাবো আপনাদের গান, কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক বিকেল চারটায় আমি আসবো আপনাদের কাছে। হ্যাঁ, পাকিজা যারা দেখেছেন পাকিজা ছায়াছবিটি, এক একটা আমি জানি না আপনাদের কেমন মনে হয়, একটা ছবি কি শুধুই দেখার জন্য, সেখানে কি অনুভব করার কোনো কিছুই নেই? মনে হয় না এই গানটা কে বানিয়েছে, কিভাবে বানাতে পারে একজন এত সুন্দর গান, এত সুন্দর ছবি, কি করে সম্ভব মনে হয় না কখনো, যে সেই গল্পের পেছনের গল্পটাকে জানি। সেই সব নিয়েই তো আমাদের সফরনামা, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের পেছনে এটাই কাজ করে যে না, এমন কিছু শোনাই, গান তো শোনাই, কিন্তু এই গল্পগুলো সচরাচর মানে এই মানুষগুলোকে আর পাবো না, এই গল্পগুলো হয়তো কোথায় হারিয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এতগুলো গানের মধ্যে কমল অমরোহী যিনি ডিরেক্টর ছিলেন চলতে চলতে ইউহি মিল গয়া, এই গানটা ওনার ভীষণ পছন্দের। লতা মঙ্গেশকরের যাদুকরি কণ্ঠে গানটা রেকর্ড হবার পর কমল সাহেব যখন প্রথমবার শোনেন, তিনি জাস্ট মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আবেগে গদগদ হয়ে তিনি মজা করে নিজের জুতোটা হাতে নিয়ে তুলে নেন আর বলেন, কেউ যদি এই গানে একটাও খুদ বের করতে পারে তাকেই জুতো দিয়ে পেটানো উচিত। কিন্তু এটা কিন্তু সেফ ঠাট্টা ছিল না, এটা ছিল একজন খাঁটি শিল্পীর পরম তৃপ্তি। তিনি বুঝে গিয়েছিলেন যে তারা এক অমর সৃষ্টি বানিয়ে ফেলেছেন, আর সত্যি তো আজ এত বছর পরে ওই গানগুলো শুনলে মানুষ নস্টালজিক হয়ে পড়ে। অসুস্থ শরীর নিয়েও শুটিং শেষ করেছিলেন মীনা কুমারী। কয়েক বছর পর যখন পাকিজার শুটিং আবার শুরু হয়, ততদিনে মীনা কুমারীর জীবন পুরো বদলে গেছে। লিভারের মারাত্মক অসুখে তার শরীর ভেঙে পড়েছিল, অবস্থা ততটাই খারাপ ছিল যে বেশ কিছু নাচের দৃশ্যে তার জায়গায় মানে বডি ডাবল অন্য ডান্সার ব্যবহার করতে হয়েছিল। আপনাদের বলে রাখি, তাও মীনা কুমারী নিজের শেষটুকু উজাড় করে দিয়েছিলেন এই ছবির জন্য। তার মুখের সেই ক্লান্ত ভাব আর চোখের আসল বেদনা সাহেব জান চরিত্রটিকে অমর করে তোলে। 1972 সালে ফেব্রুয়ারিতে অবশেষে মুক্তি পায় পাকিজা। শুরুতে সাড়া না পেলেও আস্তে আস্তে ছবিটির ক্রেজ এমন পর্যায়ে পৌঁছায় যে এটি ব্লকবাস্টার হিট হয়ে যায়। কি ভাগ্যের নির্মম পরিহাস, নিজের এই শ্রেষ্ঠ সৃষ্টির আসল সাফল্য মীনা কুমারী দেখে যেতে পারেননি। ছবির মুক্তির মাত্র এক মাসের মাথায় মার্চ মাসে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আজও পাকিজা মানে শুধু একটা সিনেমা নয়, ভাঙা প্রেম, একাকিত্ব আর শিল্পের প্রতি দুই মানুষের চরম জেদের একরূপ কথা। আর যখনই ব্যাকগ্রাউন্ডে চলতে চলতে গানের সুরটা ভেসে আসে, মনে হয় যেন সময়টা ওখানেই থমকে গেছে। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, চলুন, এত গল্প শোনালাম আপনাদের, এক একটা কালজয়ী ছায়া।

ছবি, একটা গান এমনি তো তৈরি হয় না, তার পেছনে কতগুলো মানুষের শ্রম, কত মানুষের সাধনা। আজও একজন নিখুঁত শিল্পী যদি আপনি খুঁজতে যান, আপনি দেখবেন এই ঝাঁ চকচকে পর্দার আড়ালে মানুষ শুধু গিয়েই যাচ্ছে। কিন্তু সত্যিকারের অর্থে শিল্প সেও এক সাধনা। এমন সব অসাধারণ গল্প নিয়েই আমাদের সফরনামার পর্ব।

আমরা রয়েছি সফরনামার আজকের পর্বে, যা আমি তো বলেছিলাম যে যে শ্রোতা বন্ধুরা পাকিজা ছায়াছবিটি দেখেছেন ওনারা অবশ্যই ফোন করবেন, আপনাদের অভিজ্ঞতার কথা আমাদের জানাবেন।

0: আচ্ছা, একজন বন্ধু সঙ্গে আছেন। হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি লীলা কর্মকারী বলছিলাম।
0: হ্যাঁ,
1: পাখিজার সিনেমাটা দেখেছি আমি, জানো তো, এত বছর আগে তো
0: ভুলে গেছে।
1: মীনা কুমারীর ছবি গান নেয় সেই দৃশ্য টিশ্য সব মনে আছে, কিন্তু ঘটনাটা ঠিক মনে নেই, জানো।
0: ঘটনাটা মনে নেই, মানে অশোক কুমার ছিলেন, মীনা কুমারীর মাও যে একজন নর্তকী ছিলেন, পরবর্তী সময়ে উনি মানে রাজকুমার যে অভিনয় করছে, ঘটনাটা মনে নেই। আপনি আরেকবার বরং ইউটিউবে গিয়ে দেখতে পারেন, অবসর যখন থাকবেন আপনি ইউটিউব। হ্যাঁ, এটা সে দেখ,
1: এখন তো দেখো পুরনো কত বই দেখা যায়।
0: হ্যাঁ, কিন্তু এই তো এত দারুণ একটা সিনেমা বানিয়েছেন, অথচ মীনা কুমারী উনি নিজেই ছবিটা দেখে যেতে পারেননি।
1: সে গানগুলি সত্যি, মানে এই যে শুনছি না, মানে মানে মানে বলে বোঝানো মানসার দিনে যে এত কি যে গান সত্যি।
0: আসলে
1: মীনা কুমারীর লাইফটা শুনে খুব খারাপ লাগলো আর কি।
0: এনার তো আমি কিছু আজকে
1: গানগুলি যে গানের দৃশ্যগুলো এখনো মনে
0: পড়ছে,
1: এটাই বললাম আর কি। এটাই সে পুরনো সে বই বলার নয়।
0: ঠিক ঠিক ঠিক, একদম
1: রাখছি। হ্যাঁ,
0: ধন্যবাদ। মীনা কুমারী, আমি আসলে ওনার জীবনের কোনো কথাই আজকে বলিনি, শুধু বলেছি পাকিজার ছায়াছবির পেছনে গল্পটা বানানোর পেছনে সময় কী কী ঘটনা ঘটেছে তার খানিকটা খানিকটা একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি।

আমি খুঁজে খুঁজে পুরনো অভিনেতা অভিনেত্রীর অভিনেত্রী যাদের মানে যাদের সঙ্গে কাজ করেছেন, ওনাদের যদি সন্তানাদি থাকে তাদের পডকাস্ট অথবা যারা কাজ করেছেন সহকর্মীরা ছিলেন তাদের কথাগুলো শুনি, সেই সময়কার ছায়াছবি কীভাবে বানানো হতো, স্টারদের মধ্যে কো স্টারদের মধ্যে তাদের কোঅর্ডিনেশন কেমন ছিল, তাদের কাজের ধরন কেমন ছিল, কাজ নিয়ে তারা কতটা পেশনেট ছিলেন, এগুলো শুনতে আমার এত ভালো লাগে। এবং একটা কথা আজকে আপনাদের সঙ্গে খুব গতকালই শুনেছি, এই জন্য মনে হচ্ছে যে না একটু বন্ধুদের সঙ্গে কথাটা একটু ভাগ করে নিই। গতকাল শুনছিলাম, আপনি জানেন বিন্দুজি হাঙ্গামা হো গেয়া একটা গান, উনি আপনি বিন্দুজি ভ্যাম্প হিরোইন হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, প্রায় 400 ছায়াছবিতে উনি কাজ করেছেন। উনার একবার মীনা কুমারীর সঙ্গে দেখা হয়েছিল, বলছিল সাদা একটা ধুতি পরেছেন, সাদা পায়জামা পরেছেন, একটা এমন পান খেয়েছেন, মুখে এত অসাধারণ গন্ধ বেরোচ্ছে, দূর থেকে আমি সেই গন্ধটা পেয়ে মুগ্ধ হয়ে গেছি। তো আমি বললাম যে এটা কী খাচ্ছেন, পানের এত সুন্দর গন্ধ? বলছে যে মীনা কুমারী তখন বললেন যে হ্যাঁ আমি লখনউ থেকে জর্দা আনি এবং খুব দামি সেই সব জর্দা। তো বলছে তুমি খাবে? বিন্দুকে বললো হ্যাঁ আমি খাবো। এবার উনি জর্দা খান না, এবার একটু পান দেবার পর উনি প্রায় মোটামুটি বলা যেতে পারে মাথায় এমন চক্কর মেরেছে, উনি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে আবার মোটামুটি একটা সুস্থ হয়ে একটু সম্ভিত ফিরে পাবার পর উনি ফিরে এসেছেন। এই ধরনের গল্পগুলো, এগুলো আমাদের মানে কী বলবো মানে নস্টালজিক। আমি ছোটোবেলায় গানগুলো শুনতাম যখন প্রথম টেপ রেকর্ডার বেরিয়েছিল, এই পাকিজা ছায়াছবি, তারপর দো হাত এ মালিক তেরে বন্দে হাম, এই গানগুলো খুব শুনতাম বাড়িতে, বাবা কাকা সবাই শুনতেন। আসলে সময় চলে যায় কিন্তু অমর কিছু এমন সৃষ্টি যেগুলো কালের গর্ভে কোনো দিন যায় না।

আমরা রয়েছি সফরনামার পর্বে। আপনারা শুনছেন অনুষ্ঠান 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গ।

আচ্ছা, কখনো ভেবে দেখেছেন এই সাত সুরের মাঝে এমন কি জাদু আছে? এই সাত সুর দিয়ে এমন কোন অনুভূতিটা আছে যেটা প্রকাশ করা যায় না? উল্লাস, আনন্দ, বিজয়, এমন কোন অনুভূতিটা আছে যা সুরে প্রকাশ করা যায় না? কৃতজ্ঞতা, মহানুভবতা, এরাও নিজেদের প্রকাশ আর প্রচার ঘটিয়েছে তো এই সুরের পথে হেঁটে। প্রতিটা শোক কিংবা প্রতিটা আনন্দের উল্লাস সুরেরই অলিগুলির পথ ধরেই তো অন্ধকার পথের কোণ থেকে উঠে গেছে রাজপ্রাসাদে। কখনো শোকের অশ্রু ঝরিয়ে আবার কখনো আনন্দ অশ্রু বিসর্জনের মাধ্যমে মনের গহীন থেকে ভাবগুলোকে প্রকাশ করিয়েছে জনসমুদ্রে। আর এই সুরের মাদকতা কাউকেই ছেড়ে কথা বলেনি। এই সাত সুরের জল তরঙ্গে ভেসে যেতে যেতে আমাদের ঘড়ির কাঁটা কিন্তু বলছে আমাদের সময় হয়ে যাচ্ছে সুরের আকাশের পর্বে সাত সুরের জল তরঙ্গে ভেসে যাওয়া। হ্যাঁ, কে জানে এই যে সুরের মাঝে কি জাদু আছে? চলুন আপনার পছন্দের গানটি নিয়ে আপনি তৈরি থাকুন, আমি আসছি আর কিছুক্ষণের মধ্যেই।

0: ঘড়ির কাঁটায় ঠিক ঠিক 3টা বাজে। হ্যাঁ,
1: ও বাবা, হোয়াটসঅ্যাপে তো ইতিমধ্যেই 2টো অনুরোধ চলে এসছে। স্বাগত জানাই আপনাদের সুরের আকাশের আজকের আজকের আসরে। চলুন, যে শ্রোতা বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন তাদের অনুরোধের গান নিয়ে, তাদের পছন্দের গান নিয়ে, একে একে তাদের পছন্দের গানের তালিকা তৈরি করে নেবার পর চলে যাব আপনার পছন্দের গানে। বন্ধুরা দেখি কী রয়েছেন এই মুহূর্তে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার,
0: প্রদীপ বাবু বলছেন অভয়নগর থেকে, তাই তো? হ্যাঁ, বলুন বলুন।
2: ছবি বিদ্যাপতি।
0: আচ্ছা।
2: মোরে নেনা সাবন বাগ।
0: মোরে নেনা সাবন, বুঝতে পেরেছি কোনটা। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন।
2: ভালো থাকবেন।
0: হ্যাঁ।

অনলাইনের উপরান্তে বন্ধুদের তো আর দেখতে পাচ্ছি না, তাহলে কি যে দুটো অনুরোধ আমাদের হোয়াটসঅ্যাপে এসছে সেই দুটো অনুরোধ আর প্রদীপবাবুর গান নিয়েই চলুন তাহলে আজকে সুরের আকাশ সে যাত্রা সুরের যাত্রা শুরু করা যাক।

পরের গানখানা আমাদের হোয়াটসঅ্যাপে অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে লালন খরার। উনি শুনতে চেয়েছেন নজর ছায়া ছবি থেকে এই গানটি।

পরের গানটি শুনতে চেয়ে অনুরোধ জানিয়েছেন বাদল খটিয়াল পশ্চিমবঙ্গ থেকে। উনি কুরুক্ষেত্র ছায়াছবির এই গানটি শুনতে চেয়েছেন।

এখন সময় সংবাদ শিরোনামের। হ্যাঁ, একটু দেরি হয়ে গেছে ঠিকই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। নিজের সামাজিক মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে তিনি বলেন, বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং পারস্পরিক বোঝাপড়া ও ভ্রাতৃত্ববোধকে দৃঢ় করে। কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়নের জন্য পরিষেবা ব্যবস্থার মান উন্নয়ন এবং আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ সকালে তিনি শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো অর্চনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রাক্তন

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। পরে তিনি মন্দির পরিচালনায় সরকার রাজ্য সরকারের সুশৃঙ্খল ব্যবস্থার প্রশংসা করেন। এরপর উদয়পুরের টেপারিয়ায় সাথী ওয়ান স্টেপ সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। ত্রিপুরা অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 20তম পরিসংখ্যান দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধিকর্তা দেবানন্দ রিয়াং বলেন, উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নীতি নির্ধারণের মেরুদণ্ড। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, ত্রিপুরার অর্থনীতি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেন, আসন্ন আদমশুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে। এবারের দিবসের মূল ভাবনা প্রশাসনিক তথ্যের সম্ভাবনার উন্মোচন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে হরিয়ানা ও রাজস্থানের মধ্যে জলবণ্টন চুক্তি স্বাক্ষর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানান, এই চুক্তির আওতায় বর্ষাকালে হাতুড়িকুণ্ড ব্যারেজ থেকে পশ্চিম যমুনা খাল ব্যবস্থার মাধ্যমে ভূগর্ভস্থ পাইপলাইনের সাহায্যে রাজস্থানে প্রাপ্য জল সরবরাহ করা হবে। শুনলেন সংবাদ শিরোনাম। পরের অনুরোধটি এসছে কণিকা দেবী টাকার জলা থেকে। আচ্ছা, কণিকা দেবী অন্যান্য প্রোগ্রামেও দেখছি, উনি দো জাসুস ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকর এবং শৈলেন্দ্র সিং এর কণ্ঠে। ঠিক আছে, চলুন শুনুন কণিকা দেবী আপনার পছন্দের গানটি।

ঘড়ির কাঁটে 6:26 হয়ে 55 সেকেন্ড। চলুন পরের গানটি শুনি। পরের গানটি বিধানবাবু টাকার ঝোলা থেকে, উনি কি লিখছেন, শিকার ছায়াছবি থেকে একটি গান শুনতে চেয়েছেন মোহাম্মদ রফির কণ্ঠে। নিশ্চয়ই

শুনলেন শিকার চ্যাঁচুরি থেকে এই গানটি। এবারের গানটির অনুরোধ জানিয়েছেন জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য, হারানো সুর সিনেমার ছায়া, হারানো সুর ছায়াছবির গান তুমি যে আমার।

0: এই গানটা শুনলে যে কথাটা মনে হয়, যে মানুষের ক্ষয় আছে, দুঃখের ক্ষয় নেই। চলুন, অনেকগুলো হোয়াটসঅ্যাপে অনেকগুলো তো বার্তা পড়ে রয়েছে, অনুরোধ জমে আছে, কিন্তু ফোনের প্রান্ত বন্ধুরা কিন্তু অপেক্ষা করছেন তাদের অনুরোধ নিয়ে। তাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করব আগে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার দিদি, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: আচ্ছা, অমিতাভ বাবু বলছেন, বলুন।
1: হ্যাঁ বলছি দিদি, আমাকে ওই ওই রিমঝিম গিরে সাবান,
0: আচ্ছা,
1: সুলজ সুলজ যায় এ মানে,
0: নিশ্চয়ই।
1: আপনাদের এই ইয়েতে ঢোকা মানে খুব কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু গান শুনে কি মস্তিষ্কের আরাম হবে? এতক্ষণ ধরে তো লড়াই করলাম, যেটা শোনাবেন সেটাতেই আমি সন্তুষ্ট। এই রিমঝিম গিরে সাওয়ান,
0: তারপর না হয় পরে যাচ্ছি গানে। হ্যালো, নমস্কার, বলুন কে?

0: হ্যালো, নমস্কার।
1: সোলাজ সোলাজ যাই মা,
0: কে কে বলছেন? কে বলছেন? আমি যে জলসাগরে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। নিশ্চয় ভালো থাকবেন। আহা, FM সেটটাকে একটু দূরে সরিয়ে ফোনটা করলে ভালো ছিল না, কত কথা যে বোঝা যায় না। চলুন প্রথমে অমিতাভ বাবুর গানটা শুনবো, তারপর দেবী সেনগুপ্ত যিনি এক্ষুনি ফোন করলেন তার পছন্দের গানটা শুনবো।

এবারের গানটি মান্নাদের কণ্ঠে, আমি যে জলসা ঘটে বিলোয়ারি ঝাড় এন্টনি ফিরিঙ্গি ছায়া ছবি থেকে।

পরের গানটি সোনারি আসাম থেকে অনুরোধ জানিয়েছেন ভাইকন মুন্ডা। আচ্ছা, বন্ধন ছায়াছবির গান উনি শুনতে চেয়েছেন, চলুন ওনার পছন্দের গানটি আগে শুনি।

0: শুনলেন এই গানটি বন্ধন ছায়াছবি থেকে। পাটির বন্ধু কে রয়েছেন একটু দেখি। হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল,
1: আমি রিনা পাল বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন।
1: আমি প্রেম রূপ থেকে। কুছ নেহি কুছ নেহি,
0: বুঝতে পেরেছি। ছবিটা দেখেছিলেন? ছবিটা দেখেছেন?
1: হ্যাঁ হ্যাঁ প্রেম রূপ দেখেছি তো।
0: দেখেছেন, কেমন লেগেছে?
1: হ্যাঁ
0: কেমন লেগেছে?
1: কেমন, আগের দিনে যে বিধবার সাথে যে কি হতো সত্যি আমার খুব মনে পড়েছে।
0: হ্যাঁ
1: খুব মনে আছে।
0: আচ্ছা এই গানটার কি এটা মেহু প্রেম রোগী এটাই তো? ঠিক আছে শোনাচ্ছি আপনাকে, আপনি শুনতে থাকুন।
1: ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও।

শুনলেন প্রেমরোগ থেকে সুরের আকাশের সর্বশেষ গানের অনুরোধটি। হ্যাঁ, এটাই ছিল সর্বশেষ নিবেদন। আমরা আর আপনাদের থেকে অনুরোধ নিচ্ছি না। আজকের মতো সুরের আকাশের সফর এখানেই শেষ করছি। কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত প্রতিরক্ষা অলংকরণ অনুষ্ঠান।

আকাশ মানে এফএম উচ্চান্ত শুনছেন 101.6 MHz প্রচার তরঙ্গে। এতক্ষণ শুনলেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রতিরক্ষা অলঙ্করণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার।

0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: দুই ফোঁটা প্রত্যেকবার, পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপে আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

শ্রোতা বন্ধুরা, আজকে অনিন্দিতা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি। রাতের সফর সঙ্গী আপনাদের সঙ্গে থাকবে অঙ্কুরিতা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আকাশবাণী এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে। সকলকে ধন্যবাদ, নমস্কার।

0: দিদি চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
4: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
5: খুশখুশে কাশি, জ্বর,
4: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
5: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
4: মুখে ও গলায় ঘা,
5: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
4: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
5: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
4: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন।
5: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যে সব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
4: সংক্রমিত ব্যক্তির কাপ, চামচ, থালাবাটি ব্যবহার করলে,
5: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
4: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে

0: স্পর্শ করলে,
1: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
0: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
1: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
0: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে। শ্রোতা বন্ধু, আমাদের এবারের পর্ব হৃদয়ের সুর।

শ্রোতা বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অনেকেই চিনি তার গভীর ধ্রুপদী ভাবনার জন্য। কিন্তু আপনারা কি জানেন, রবীন্দ্রসঙ্গীতের একটা বিশাল অংশের প্রাণস্পন্দন লুকিয়ে আছে আমাদের বাংলার মাটির গানে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাউল, কীর্তন, সারি গান আর ভাটিয়ালি সুর। রবি ঠাকুর যখন শিয়ালদহ আর শাহজাদপুরে জমিদারি দেখাশোনা করতে যেতেন, তখন বাংলার নদী, নৌকা আর বাউলদের একতারা তার মন কেড়ে নিয়েছিল, আর সেই মাটির সুরকে তিনি পরম যত্নে বুকে টেনে নিয়ে তৈরি করেছিলেন এক অদ্ভুত সুরের মায়াজাল। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানে আমরা শুনব সেই সব গান যেখানে রবি ঠাকুরের কলমে মিশে গেছে মাটির গন্ধ। চলুন প্রথমেই শুনে নেওয়া যাক রবি ঠাকুরের সুরের অনুপ্রেরণায় তৈরি একটি বিখ্যাত গান।

যে গানটি এখন আপনারা শুনলেন, এর সুরের মূল কাঠামো কিন্তু বাউল গান থেকে নেওয়া। রবীন্দ্রনাথ নিজে বাউলদের গান শুনে মুগ্ধ হতেন, বিশেষ করে গগন হর করা এবং লালন শাহের গানের সুর তাকে ভীষণভাবে প্রভাবিত করছিল। গগন হরকরার আমি কোথায় পাবো তারে গানের সুর থেকে অনুপ্রাণিত হয়ে কবিগুরু লিখেছিলেন আমাদের সবার চেনা হৃদয়ের গান, আমার সোনার বাংলা, যা আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। শুধু বাউল নয়, কীর্তনের সুরও তিনি দারুণভাবে ব্যবহার করেছেন তার ভাঙা গানের মধ্যে। চলুন এবার কীর্তন পর্যায়ের একটি চমৎকার গান শুনে নেওয়া যাক। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে হৃদয়ের সুর পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে হৃদয়ের সুর পর্বে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা।

শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রনাথ যখন পদ্মার বুকে বোটে করে ঘুরে বেড়াতেন, তখন মাঝিদের মুখে ভাটিয়ালিয়ার শাড়ি গান শুনতেন। নদীর ঢেউয়ের সাথে মাঝিদের সেই সুর কবির মনে এমন দোলা দিয়েছিল যে তিনি বহু গানে সেই মাঝি মাল্লাদের সুর ধার করেছিলেন। যেমন ওরে মাঝি ভাই বা খেয়াপাড়ের গানগুলোতে আমরা সেই ভাটিয়ালির টান স্পষ্ট বুঝতে পারি। তাই মাটির সুরকে তিনি অবহেলা করেননি, বরং তাকে দিয়েছেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী হৃদয়ের সুর পর্বে। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম রবীন্দ্রসঙ্গীতে লোকসঙ্গীতের ছোঁয়া নিয়ে, এবার কথা বলছি রবীন্দ্রসঙ্গীতে কীর্তনের ছোঁয়া নিয়ে। রবীন্দ্রনাথের পরিবার অর্থাৎ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ছিল ব্রাহ্মধর্মে দীক্ষিত, কিন্তু তার সত্ত্বেও বাংলার মাটির গান, বিশেষ করে বাউল আর কীর্তন কবিগুরুকে ভীষণভাবে টেনেছিল। তিনি কীর্তনের আকুলতা আর আবেগকে এবং সেটাকে নিজের মতো করে ওনার গানে সাজিয়ে তুললেন। কবিগুরু নিজেই একবার লিখেছিলেন, আমাদের দেশের কীর্তন গানের একটা বিশেষত্ব এই যে তাহা একলা গাহিবার গান নহে, তাহা পাঁচজনে মিলিয়া গাহিবার গান। কিন্তু রবীন্দ্রনাথ যখন কীর্তনের সুর নিলেন, তিনি শুধু যৌথ উন্মাদনা নয়, কীর্তনের ভেতরের যে বিরহ আর মিলন, সেই আধ্যাত্মিক আর মানবিক অনুভূতিকে এক করে দিলেন। আপনারা কি জানেন রবীন্দ্রনাথের কোন গানগুলোতে কীর্তনের প্রভাব সবচেয়ে বেশি স্পষ্ট? ভাঙা গান বা কীর্তনের সুর হুবহু বসিয়ে তিনি তৈরি করেছিলেন অসাধারণ।

অসাধারণ কিছু গান, যেমন ওর অনন্ত জনপ্রিয় একটি গান ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই গানটির সুর কিন্তু সরাসরি কীর্তন অঙ্গে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে হৃদয়ের সুর পর্বে। কীর্তন গানগুলো শুনলেই মনটা কেমন যেন এক অজানা আকুলতায় ভরে ওঠে। শুধু তাই নয়, শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর ওই কিশোর বয়সের সৃষ্টি ভানুসিংহ ঠাকুরের পদাবলীর কথা তো বলাই হলো না। বৈষ্ণব কবিদের অনুকরণে রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে ব্রজবলী ভাষায় তিনি যে পদগুলো রচনা করেছিলেন তা তো পুরোটাই কীর্তন সুরের আধারে বাঁধা। যেমন মরণ হে তুহ মম শ্যাম সমান, কিংবা শাওন গগনে ঘোর ঘটা। ভানুসিংহের গানগুলো শুনলে বোঝাই যায় না যে এগুলো কোনো কিশোরের কলম থেকে বেরিয়েছে। কীর্তনের সুরের যে মরমি আবেদন তা তিনি খুব অল্প বয়সেই হৃদয়ে ধারণ করেছিলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে হৃদয়ের সুর পর্বে। এই পর্বে আজকে আমরা কথা বলছি রবি ঠাকুরের গানের ছোঁয়ায় কীর্তন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন হৃদয়ের সুর পর্বে। এই পর্বে আমরা কথা বলছিলাম রবীন্দ্রসঙ্গীতে কীর্তনের ছোঁয়া। শ্রোতা বন্ধুরা, সময়ের চাকা তো ঘুরছে আপন নিয়মে, তাই আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 MHz এফএম উচ্চতা।

চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে, আমাদের এবারের পর্ব সেরা কথা পর্ব। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চয়ন্তে সেরা কথা পর্বে। শ্রোতা বন্ধু, আজকের এই পর্বে যার বাণী আপনাদেরকে শোনাব, তিনি হচ্ছেন আমাদের সবার মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব।

তিনি বলেছেন, জীবে প্রেমের মাধ্যমে আসল অভীষ্ট পূর্ণ হয়। সকলের প্রতি ভালোবাসা প্রদান না করলে কখনো আমরা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারব না। শ্রী শ্রী চৈতন্যদেব বলেছেন, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আত্মা বিশুদ্ধ হয়। সংকীর্তনের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি। এই জগৎ কৃষ্ণময়, স্থল জল অন্তরীক্ষে সর্বত্র তিনি বিরাজমান। প্রত্যেক মানুষের আত্মার অভ্যন্তরে তার প্রকাশ। শ্রী শ্রী চৈতন্যদেব বলেছেন, মানুষে মানুষে তুচ্ছ ভেদাভেদ দূর করতে হবে। মানুষ এই জগতে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ জীব, সে কথা মনে রাখতে হবে। পৃথিবী কৃষ্ণময়, সর্বত্র তার অস্তিত্ব। আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুকণার মধ্যেও তাকে উপলব্ধি করতে পারি।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে সেরা কথা পর্বে। আজকে এই পর্বে যার বাণী আপনাদেরকে শোনাচ্ছি, তিনি হচ্ছেন ভারতাত্মা শ্রী শ্রী চৈতন্যদেব। তিনি বলেছেন, পৃথিবীতে মানুষ এসেছে প্রেম ধর্মকে সকলের মধ্যে বিলিয়ে দেবার জন্য। প্রেম ধর্ম ছাড়া সব কিছুই বৃথা। জগতে এক বিষ্ণু ছাড়া তো আর কিছুই নেই, সবই তো তিনি। তবে ওই আস্তা কুড়ো তো তাঁরই আবাস, তবে ওটা অপবিত্র হবে কেন? সর্বং বিষ্ণুময়ং জগৎ।

ছাড়া সব কিছুই বৃথা। জগতে এক বিষ্ণু ছাড়া তো আর কিছুই নেই, সবই তো তিনি। তবে ওই আস্তাকুড়ো তো তারই আবাস, তবে ওটা অপবিত্র হবে কেন? সর্বং বিষ্ণুময়ং জগৎ। মহাপ্রভু বলেছেন, তৃণের চেয়েও নীচ হয়ে, বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে, আত্মসম্মানিত হবার অভিলাষ মাত্র না রেখে এবং অপর সকল জীবের প্রতি সম্মান প্রদর্শন করে সর্বদা যিনি হরিনাম কীর্তন করেন, তিনিই প্রকৃত বৈষ্ণব। তিনি বলেছেন, আমাকে সন্ন্যাসী বা সাধক বা অবতার কিছুই ভেব না, আমাকে তুমি সামান্য এক কৃষ্ণানুরাগী বলেই জেনো। কলিকালে ভক্তি ছাড়া পথ নেই। ব্রহ্ম শব্দের অর্থ হল সৌরসূর্যপূর্ণ ভগবান। তাকে নির্বিশেষ বললে তার পূর্ণতায় ক্ষতি হয়। শ্রী শ্রী চৈতন্যদেব বলেছেন, শ্রীকৃষ্ণের প্রধান তিনটি শক্তি, চিতশক্তি, জীবশক্তি এবং মায়াশক্তি, অনন্ত শক্তি শ্রীকৃষ্ণের।

চৈতন্যদেব বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। শ্রোতা বন্ধু, আজকের এই মহাপ্রভুর বাণী দিয়ে আমাদের সেরা কথা পর্ব শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। তিন দিনের সেসেলস সফর শেষে তিনি এখন দেশের পথে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন। এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

0: একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties. There's nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who's participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right.
0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম গারিব আব্দি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026 মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009 আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চৌক, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী মায়ুম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন। অনুষ্ঠানে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না, রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
1: এই লোকগুলো ছ মাস আট মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে, এই জিনিস বন্ধ করার জন্যই এই আইন। ভিটা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজের স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, এক বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা কোকটমা পড়িও অমৃতা দেববর্মা তিনি নে কোকটমা ভূভাগ রকমখা রাষ্ট্রবখরক দ্রৌপদী মর্মন তিনি দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবন সংসদক নৈ সাই নৈচিদক বিসিনে উল্লে ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনি নে গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি সেসলস নি ইয়মা মানমা বিশি বাসে পুমানুরগে বর্ষং সালে পান্ডাও নারওয়াই বখরক নি মানজাখা কেন্দ্রনি বরিতে চড়াই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বরিতে চড়াই রং জুতা জুতা হামক্রাইনি সামনে লজিমন বলাই ত্রিপুরা নাকতনু কুমন বুখাগনি বাকি মডেল কাইসে হিনে খুরসাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতিলে মঙ্গ তিনি কাইনি থুমু উংখা রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু তিনি দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবন সংসদক নৈসাই নিজিদক বিশিনে উলনি ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনি নি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা রাষ্ট্রপক্ষ সিআরপিএফ তাই জুদা জুদা হাস্তে তাই কেন্দ্র বাই নাইকোজাক আমসাইনি পুলিশ সেঙ্করক বাহিনী নি কাহামকুক সামং খাইনে রং ইয়াগ অশাকাত ইয়াফারকা আবনি সকাং অ তালনি চার সালমারি রাষ্ট্রপতি ভবন সংসদক নাইমথাং বরম ইয়াফন মুং পান্ডানে পুইলে বেরম রাষ্ট্রপক্ষ গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারমানি মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি সেসলস নি ইয়মা মানমা বিশি বাসে পৌমানুরগে বর্ষং সালনি পান্ডাও নারওয়াই বখরক অঙ্গে মানজাখা বনপুল্যা বরম মানাই ভারতনি মন্ত্রীবখরক কুচকাওয়াজও

0: ni room tor tai sengrak bahini ni marching contingent tai ben manjakham INS Turkish tai INS Ikhok Port Victoria wa alaja phunung mungo manjakham montrebakrok narendra modi sessels ni lokor ma yongma man ma bisi basi pungma rogai khaka ham ya parka pandao buiha montri S Jayshankar bosong nai mathang advisor Ajit Doval tai Mauritius ni montrebakrok Nabin Chandra Ramgulam manjakham buiha nai khungne bakhakti sajaka montrebakrok narendra modi ne obere mathangma bara sessels ni kedangma jorani baibne halogna krak khlaina মন্ত্রীবাখরক নরেন্দ্র মোদি তিনি হায়ুনি জুদা জুদা হুকুমনে বেখাক বরম ফুরুংনাইন ছাকা ফান বক্সিনকা বাইতাংনি হদালম সংস্কৃত সুবাসিতম শেয়ার খলাই বসাকা দালবিদাল হুকুমনে বেখাক বরম ফুরুং মঙ্গল করুনি বিশিং পৈতিতাই সুবালাই মঙ্গনে ওয়ানচুকুনে সিসারিও তাই বেখাক নিয়ে বাইয়াব সারিনে হালকমতে ক্রাক খলাইও কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বুড়িতাই চেরাই রঙে জুদা জুদা হামক্রাইনি সামনে লোয়া জিমুন বলাই ত্রিপুরা হা কুতনে কুমন বখাকনি বাগে মডেল কাইসে হিনে খুরসাকা বসাকা কেন্দ্রতে হাস্তে হাপাং চেরাইতে বুড়ি রঙে মথাং মং বাকসাকে নাইকল মংতাই হামক্রাই স্রাই সের ক্লাইনা নাহারে কেরং কক্সাবনি মথাং মংতাই চংজাক কেরংনি বিশিংতে অমরং মথাংনানি সামং খ্লাইতঙ্গ তিনি আগরতলা অভয়নগর নিয়ে গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন মহিলা আশ্রম গানানে সক্ষম অঙ্গনওয়ারি কেন্দ্র তাই সেবক লাইনে বেড়েরঙ্গি বাগে সুনামজাক তংমা হস্টেল নাইকলে বম কক শাখা বসাকা মন্ত্রীবখরণী বিকশিত ভারত নাহার মংনতি ত্রিপুরাও জুদা জুদা তাং বতাং তাই হামকরণী সামং বতাং মুখটং খাই জাগাই তঙ্গ বতে বসাকা নৈসাই ব্রিচি সিনি বিশিনি বিশিং কাইসা হামচাজাক ভারত সুনামতি সামার লগে লগে বুড়িতে চেরাই হামক্রাই বেদেনে চেরাই হামক্রাই সেবসাব ন ক্রাক খাই তঙ্গ নাইকলমা জরাও বিনিলগে মানজাকা হদা হামক্রাতে হদা রং মন্ত্রী তিঙ্কু রায় ইয়াংও কেন্দ্রনে বরিতে চড়াই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি ফুঙ্গ উদয়পূর্ণী মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মতাই নগম মতাই বারোখা বসাকা শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মতাই নগয় হাই খাক সাংখা ব মাতা ত্রিপুরা সুন্দরী থানি হায়ুনি বাগৈ টংক সাং ফুয়ার মংতাই লোকরঙি হামক্রাইনি বাগৈ দিয়াইখ্যা আবনে উল ব উদয়পুর তেপানিয়ানি সখী ওয়ান স্টপ সেন্টার নাইখ্যা আরো সাতক জাংনাই বুড়ি রক তাই দশাও ক্লাইজাক বুড়ি রংনি বাগৈ জুদা জুদা সেপসাপ টংথাই তাই তাং বেক্রমনে বেড়াই নাইখ্যা আবনে লগে লগে গরংজাক অফিসার রক বা কগলাম সালাই সেপসাপনে হামক্রাইতে বুড়ি মথাংনানি তৈ বা নাংমাসক ইয়াপ্রি নাহানানি সাকা ফান লেখা কেন্দ্রনি মন্ত্রী
1: जो स्कीम है बिल्कुल इसमें हम सबका ये मकसद है मंत्रालय का ये कि जो भी महिला कहीं भी जो पीड़ित महिला है वो वन स्टॉप सेंटर में आए वो 181 हेल्पलाइन में वो फोन करके आ सकती हैं या फिर थाना के माध्यम से उसे पहुंचाया जाता है तो यहाँ आने के बाद उसे जिस तरह की सुविधा चाहिए मेडिकल चाहिए काउंसलिंग की सुविधा लीगल चाहिए हर तरह की सुविधाएं उपलब्ध कराई जाती है और उसके साथ अगर उन्हें टेम्पररी रोकना भी हो तो 5 दिन का टेम्पररी यहाँ पे शेल्टर भी दिया जाता है
0: आकाशवाणी अगरतला केंद्र ने अकोकनमा खनाई तंगायो আকাশবাণী কক্রমানে আপডেট মানা বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনকারি আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক্রমা আপডেট মানাকে টুইটার এবার এক হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙানো ত্রিপুরা নিয়ে রাং থংতে লেখামং বেদেনে যুগালী মুম্বাই তিনি আগরতলা প্রজ্ঞা ভবন ফিল নিয়েছে লেখামং শাল বা স্ট্যাটিস্টিক্স দে পালাই জাখা পান্ডাও দাগিফাং দেবানন্দ রিয়াং সাকা হামক্রাইনি ককচাপ মঙ্গ লেখামং বেলাই নাংকুক মাতাই অমর রায়দা চংমানি সিংলি লুকু লেখামং বেদেনি দাগিফাং রতন বিশ্বাস সাকা ত্রিপুরানি রাংথং তাবুংনি জর ও নাংমা সুক সুকাঙ্গি টঙ্গ বতেব সাকা বসকাঙ্গি লুকু লেখামং ডিজিটাল রায়দাতে মোবাইল এপ নি বিশিং তে খলাই জাগানা তাকলাইনি অশালনি কক বথমা আংখা হাপাং মাইকেল মংনি অংথত ককঠুংন পিয়ক মং হাস্টে বাই বাক্সা সিপাহী জলা হাংক্র বস্কং জুলাই চিসিনে সিমে লোক লেখামং নই সাই নই চিসিনে চেংজাগানা সালচে বা রোমই টঙানা ও বাইতং লেখামং সামং সিপাহী জলানে হাংকর নাইকল ফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল তিনি কক্টমা থুমনা রঙে থুমা মকক শাখা বসাকা বাইতং লেখামং জরাও লোকরক SE.census.gov.in পোর্টাল হাবুই থাই থামসিবরে সুমং নরুক সাওয়ে বাইথানি নাংকুমা ককঠুম বাইথান নরুই মানান বুসকাং আগস্ট সাল পুলিয়ানি সিমি লেখামনি সামং খ্লাইনে রক নগ্নগ থাঙে নকনি মংবতাংনি সামং সেঙ্গান ও জরাও বাইথ্যাং লেখামং রুমা ককঠুম নাইকলমার লগে লগে নাংমানে আলাদা ককঠুম্ব নাহার জাগান ত্রিপুরা বুড়ি নাইখ্রানি চেয়ারপারসন জর্ণদেব বর্মা তিনি ফটিকরাই বিধানসভা কেন্দ্র নিয়ে কাঞ্চনবাড়ি মাল্টিপার্পাস কমিউনিটি হল বুড়ি রংনতি কেসে কেন উমানতি সংসদাক হজক মনে শিবির শিবিন চেঙ্গিরেখা বসাকা উমর কাসুগিয়া কাইমা মাথানাতাই নুখুন কেসে কেরঙ্গ ক্লাইজাক বুড়ি রংন কাতিরিনাও বুড়ি নাইখ্রাই সাকথারি সামং তাঙি টঙ্গ

পান্ডাব মানজাখা কাঞ্চনবাড়ী পঞ্চায়েত নি বখরক শৈলী ভট্টাচার্য ফতিকরে পঞ্চায়েত নি বখরক সুমিতা দত্ত কর আকর্ষণ টিএসআর চিসা ব্যাটেলিয়ানে চেতন ভাই তিনি কল্যাণপুর গড়িয়া দফাদার আমচাই ও কাইসা সাকাম শিবির তে লোক হজম ও সামপাতাং সঞ্চাখা কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টার নি চুবা চুবাই সংসজাক ও শিবির ও আমচাই নি লোকডমে সাকচেরি নাই মাগনা বিথি বাগজাখা আবুনা কারে ব উমর কাসুগিয়া কাইমা তে ফেক মু মাননি হামিয়া বাবানি তে লোক হজম বাংলিনা ও আলাদা আওয়াই মু সামপাতাং খ্লাইজাখা এনসিসি নি চিথম নম্বর ব্যাটেলিয়ানে চেতন ভাই ও তালে নিচিনি শালমারি নিসিমে আগরতলা বগর সিং শিখলা তংঠাই নগর নখা শালচিনি ফুরং শিবির চেংজামানি তিনি শিবির জুদা জুদা দিখল বাতালিয়ামা ও কাহামকু খলাইনে ক্যাডে ডোনিয়াকে সকাটিয়া ফেরে জাখা আর মানজাখা এনসিসি শালচি শালকা আমসিনি এডিশনাল ডিরেক্টর জেনারেল অনুরাগ ভিস খোরসাতে খলাই ও ফুরং শিবির বেসকং জুলাই তালে ফা শালমারি ও পায় না ফুটবল হায়ুঙ্কাপন নক আউট বেড়েমে তিনি সালানি সাল রাউন্ড অফ থার্টি টু ও তিনি থা নখরণ কায়দ হাকতর পাইথাক চিদ্দগ থাই স্রাই স্রাই খ্লাইনা নাহারে কায়থা মাংকক মা থমং সংসার জাগান আপনি বিশৃঙ্গল সাউথ আফ্রিকান মেসেনে কানাডা পাইথাক চিদ্দগ কোয়ালিফাই খ্লাইকা বারো জরা তিনি হরনি দামচি সতী থামচি ও ওয়াই বা হায়ুং চ্যাম্পিয়ন অংজাক ব্রাজিল বাতেনে জাপান বাই আপনি উল হর দামনি তামি সতী থামচি ও জার্মানি কেবেঙ্গি থানো প্যারাগুয়ে তাই খানা ফুং দাম দগ নেদারল্যান্ডস বাই বাতেনে মরক্কো ও কায়থা মেস নি কপলাই বদল থানো ওলনি রাউন্ড অফ সিক্সটিন পেরাম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন মাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতিলেমঙ্গ তিনি কাইনি থুমুং উংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম পুলিয়া থুমুঙ্গ কদমতলে যুব সংস্থা থামসা গোল নি ফের বাই পান্টি স্পোর্টিং ক্লাব নয় মেচেন খা ওল থল কেশব সঙ্গ থাম নই গোল নি ফের বাই সব সঙ্গ ন মেচেন খা কেশব সঙ্গ নে সান জমাতিয়া রেড কার্ড মানখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বড়ি রঙে অরণি টি টুয়েন্টি ক্রিকেটর তিনি কাইবরে থুমুং উংখা নরসিংহনি পিটিএ থংখলাও কাইনি থুমুঙ্গ কর্নেল কোচিং সেন্টার থামচিতাম রান বাই বিদ্যাসাগর কোচিং সেন্টার নতে উসপেলিঙ্গ ক্লাব উইকেট কাইসিনি বাই চলমান সংগন মেচেন খা এমবিবি স্টেডিয়াম কাইনি থুমুঙ্গ মডার্ন ক্রিকেট একাডেমি উইকেট কাইসার বাই ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার নতে প্রগতি প্লে সেন্টার রান কাইথাম বাই জিবি প্লে সেন্টার ন মেচেন খা বিস্কং দামনি শিবরে হাসিনী বেবাক হাঙ্কর ফেরাঙ্কগে ওয়াতি বয়মান হিনে হজমং রেখা নগর তিবা নাইকং খনা সালনি সাকানি তুমারে থামচুবরে ডিগ্রিতে খামানে নৈশিতক ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনো তঙ্গান তিনি সালনি সাকানি তুমারে তমানে থামচি থাম দশমিক ব্রে ডিগ্রি তে খামানে নৈশিতক দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস তিনি কক কক্টমা তিনি বাগে অরণ উপাখ্যা উল্লি কক্টমা আওয়াই ইংানে খনা ফুং দামশ্রী সতী ব্রিজুয়া

0: বর্তমানে এইডস এর কোন প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। হাড্ডাহাড্ডি তিনটি নকআউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে ছটি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা ও সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলিকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। আজ আগরতলার অভয়নগরস্থিত গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত দৃষ্টিভঙ্গির নির্দেশনায় ত্রিপুরা

0: কার্যকরভাবে বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক শিশু কল্যাণ ব্যবস্থাকে ক্রমাগত শক্তিশালী করে চলছে। তিনি আরও বলেন, এক্ষেত্রে কেবল শিক্ষার উপরই নয় বরং দক্ষতা উন্নয়নের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিদর্শনকালে তিনি নারী ও শিশুদের কল্যাণে পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সকালে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা করেন। তিনি বলেন, শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে এক অনন্য শান্তি অনুভব হয়। তিনি মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে সমগ্র বিশ্বের শান্তি সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী উদয়পুরের টেপানিয়ায় অবস্থিত সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে নারী নির্যাতনের শিকার এবং সংকটাপন্ন মহিলাদের জন্য চালু বিভিন্ন পরিষেবা, পুনর্বাসন ব্যবস্থা এবং পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করে পরিষেবার মান উন্নয়ন এবং নারী সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর কেন্দ্রীয় মন্ত্রী গুরুত্ব আরোপ করেন।
1: वन स्टॉप सेंटर का जो स्कीम है, बिल्कुल इसमें हम सबका ये मकसद है, मंत्रालय का ये, कि जो भी महिला, कहीं भी जो पीड़ित महिला है, वो वन स्टॉप सेंटर में आए, वो 181 हेल्पलाइन में वो फोन करके आ सकती हैं या फिर थाना के माध्यम से उसे पहुंचाया जाता है। तो यहाँ आने के बाद उसे जिस तरह की सुविधा चाहिए, मेडिकल चाहिए, काउंसिलिंग की सुविधा, लीगल चाहिए, हर तरह की सुविधाएं उपलब्ध कराई जाती है। और उसके साथ अगर उन्हें टेम्पररी रोकना भी हो तो 5 दिन का टेम्पररी यहाँ पे शेल्टर भी दिया जाता है।
0: ত্রিপুরা অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 20তম পরিসংখ্যান দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধিকর্তা দেবানন্দ রিয়াং বলেন, উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নীতি নির্ধারণের মেরুদণ্ড। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, ত্রিপুরার অর্থনীতি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেন, আসন্ন আদমশুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে। এবারের মূল ভাবনা প্রশাসনিক তথ্যের সম্ভাবনার উন্মোচন। সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 17ই জুলাই থেকে আদমশুমারি 2027 শুরু হচ্ছে। মোট 15 দিন চলবে স্বগণনার কাজ। সিপাহীজলা জেলার জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিবজাসওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, স্বগণনার সময়ে জনগণ ac.census.gov.in পোর্টালে প্রবেশ করে 34টি প্রশ্নের ভিত্তিতে নিজেদের প্রয়োজনীয় তথ্য স্ব উদ্যোগে নথিভুক্ত করতে পারবেন। আগামী 1 আগস্ট থেকে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকা ভুক্তির কাজ শুরু করবেন। সেই সময় স্বগণনায় দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। নিজের সামাজিক মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে তিনি বলেন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান মানুষের মধ্যে আস্থা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্ববোধ মজবুত করে। ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা আজ ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস কমিউনিটি হলে মহিলা সংক্রান্ত বিষয়ে এক সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করতে এবং পারিবারিক হিংসা থেকেও মহিলাদের রক্ষা করতে মহিলা কমিশন প্রয়াস জারি রেখেছে। উপস্থিত ছিলেন কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য, ফটিকরায় পঞ্চায়েতের প্রধান সুমিতা কর, দত্তকর প্রমুখ। এনসিসির 13নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে আগরতলায় ভগৎ সিং যুব আবাসে চলছে 10 দিনব্যাপী প্রশিক্ষণ শিবির। আজ শিবিরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের এডিশনাল ডিরেক্টর জেনারেল অনুরাগ ভিজ। উল্লেখ্য, প্রশিক্ষণ শিবির আগামী 1 জুলাই শেষ হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। পুরীতে লক্ষ লক্ষ ভক্ত আজ ভগবান জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা প্রত্যক্ষ করেছেন, যা এবছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা চিহ্নিত করেছে। ঐতিহ্য অনুসারে মন্দির প্রাঙ্গণে অভ্যন্তরে

0: স্থিত পবিত্র স্বর্ণকূপ থেকে সংগৃহীত ১০৮ কলসি পবিত্র সুগন্ধি জল দিয়ে দেবদেবীকে স্নান করানো হয়। রাজ্যীয় জগন্নাথ মন্দির, ইসকন মন্দির সহ বিভিন্ন মন্দিরে স্নানযাত্রা উৎসব পালিত হয়। জম্মু ও কাশ্মীরে আগামী ৩রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি মহড়া চালানো হয়। কুমারঘাট মহকুমার ফটিকরাই থানাধীন ডেমডুম নাকা পয়েন্টে আজ সকালে পুলিশ একটি বিলাসবহুল গাড়ি থেকে ২৭১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। কুমারঘাটের এসডিপিও উত্তলেন্দু বিকাশ দেবনাথ জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। টিএসআরের একাদশ ব্যাটেলিয়ানের উদ্যোগে আজ কল্যাণপুরের গড়িয়া দফাদার এলাকায় একটি স্বাস্থ্য শিবির এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালানো হয়। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন পূর্ব রাধা কিশোরপুরে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে প্রায় ১৫০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা। মাদক পাচারের দায়ে পুলিশ শিলচরের অনুপ নুনিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায় এই খবর জানিয়েছেন। ফুটবল বিশ্বকাপে নক আউট পর্বের আজ দ্বিতীয় দিন, রাউন্ড অফ ৩২ এ আজ মাঠে নামছে ছটি দেশ। শেষ হলেই জায়গা নিশ্চিত করার লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা ইতিমধ্যে শেষ ১৬ই কোয়ালিফাই করেছে। ভারতীয় সময় আজ রাত ১০:৩০ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। এরপর রাত ২:৩০ জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আর আগামীকাল সকাল ৬:৬০ নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর। এই তিনটি ম্যাচের বিজয়ী দল খেলবে পরবর্তী রাউন্ড অফ ১৬ পর্ব। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় কদমতলী যুব সংস্থা ৩-১ গোলে পান্থই স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে কেশব সংঘ ৩-২ গোলে সবুজ সংঘকে হারিয়ে দেয়। কেশব সংঘের শান জমাতিয়া লাল কার্ড দেখেছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-২০ ক্রিকেটে আজ ৪টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে দুটি খেলায় কর্ডিল কোচিং সেন্টার ৩৩ রানে বিদ্যাসাগর কোচিং সেন্টারকে এবং স্পুলিঙ্গ ক্লাব ৭ উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। এমবিবি স্টেডিয়ামে দুটি খেলায় মডার্ন ক্রিকেট একাডেমি ৮ উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং প্রগতি প্লে সেন্টারের ৩ রানে জিবি প্লে সেন্টারকে হারিয়ে দেয়। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৯ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা। হাড্ডাহাড্ডি তিনটি নক আউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে ছটি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
1: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
2: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
1: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

0: চলে এলাম শ্রোতা বন্ধুরা পরবর্তী পর্বে। আমাদের এবারের পর্ব গান অন্তহীন, কিছু মিষ্টি মধুর বাংলা গানের ভেলায় ভাসবো আমরা এই পর্বে। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। চলুন শুরু করা যাক গান অন্তহীন পর্ব একটি মিষ্টি গান দিয়ে।
1: সবার সাথে

যেই গানখানি এখন আপনারা শুনলেন, এই গানখানি হচ্ছে সমান্তরাল ছায়াছবির। 2017 সালে মুক্তি পাওয়া সমান্তরাল বাংলা চলচ্চিত্রের জগতে অত্যন্ত সাহসী, সংবেদনশীল এবং এক ভিন্ন ধারার সিনেমা। পার্থ চক্রবর্তী পরিচালিত এই মনস্তাত্ত্বিক ড্রামাটি আমাদের চেনা সমাজের এক চরম বাস্তব অথচ আড়ালে রাখা গল্পকে সামনে নিয়ে আসে। শ্রোতাবন্ধুরা, এই সিনেমার নাম সমান্তরাল রাখার কারণ খুব স্পষ্ট। আমাদের চেনা তথাকথিত স্বাভাবিক সমাজের পাশাপাশি একটা সমান্তরাল পৃথিবী বা জীবন রয়েছে, যাদের আমরা মূল স্রোতে জায়গা দিতে ভয় পাই বা কুসংস্কারের কারণে দূরে ঠেলে দিই। এই সিনেমাটি দেখায় যে কিভাবে লোকলজ্জার ভয়ে একটি পরিবার নিজের সন্তানকে তিলে তিলে ধ্বংস করে দেয়। সিনেমার আবহ সঙ্গীত তৈরি করেছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সুজনের একাকিত্ব এবং মানসিক যন্ত্রণাকে প্রকাশ করতে বেহালার সুরের যে ব্যবহার করা হয়েছে তা সত্যি দর্শকদের মন ছুঁয়ে যায়। শ্রোতাবন্ধুরা, মেলো ড্রামার কিছু খামতি থাকা সত্ত্বেও এই সমান্তরাল এমন একটি সিনেমা যা শেষ হওয়ার পরও দর্শকদের মনে অনেক প্রশ্ন রেখে যায়। এটি কেবল বিনোদন নয়, বরং আমাদের মানসিকতার আয়না। শ্রোতাবন্ধুরা, আপনারা যদি এখনও এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে চট করে গিয়ে দেখে নিন। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে গান অন্তহীন পর্বে। রয়েছি আমরা আপনাদের সঙ্গে কিছু মিষ্টি মধুর বাংলা ছায়াছবির গান নিয়ে এবং কিছু ছায়াছবির গসিপ নিয়ে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ত।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহারে সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
0: খুশখুশে কাশি, জ্বর,
1: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
0: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
1: মুখে ও গলায় ঘা,
0: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
1: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
0: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
1: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।

এই গানখানি শত্রু ছায়াছবির গান। অনেকের কাছে এই ছায়াছবির গান এবং এই ছায়াছবিটি সবথেকে বেশি পরিচিত। জিৎ এবং এই ছবির মাধ্যমেই টলিউডে ডেবিউ করেছিলেন নুসরত জাহান। এই ছায়াছবিতে ভিলেনের চরিত্রে সুপ্রিয় দত্তের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। জিৎ এখানে একজন সৎ ও রাগী পুলিশ অফিসার দিবাকর সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন। গ্রামের শান্ত পরিবেশ থেকে কলকাতার অপরাধ জগতের ডন অর্জুন সরকারের মুখোমুখি হওয়া এবং অপরাধ দমন করাই ছিল এই ছায়াছবির মূল গল্প। এই ছায়াছবিটি মূলত সাউথের সুপারহিট তামিল ছবি সিংহামের অফিসিয়াল রিমেক ছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জে FM উচ্চান্তে এবং আমাদের এবারের পর্বে গান অন্তহীন। এই পর্বে কিছু মিষ্টি মধুর বাংলা ছায়াছবির গান আপনাদেরকে শোনাচ্ছি। আশা করছি পর্বটি আপনাদের ভালো লাগছে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্তে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী গান অন্তহীন পর্বে। রয়েছে কিছু বাংলা মিষ্টি মধুর গান নিয়ে আপনাদের সঙ্গে আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। চলুন এই পর্বে আরও একটি মিষ্টি গান আপনাদের জন্য।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা ছিলেন গান অন্তহীন পর্বে কিছু মিষ্টি মধুর বাংলা ছায়াছবির গান নিয়ে এবং সিনেমার গল্প নিয়ে। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চায়ন্ত।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা এবং সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলোকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। ত্রিপুরা অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞাভবনে 20তম পরিসংখ্যান দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধিকর্তা দেবানন্দ রিয়াং বলেন, উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নীতি নির্ধারণের মেরুদণ্ড। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, ত্রিপুরার অর্থনীতির সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। নিজের সামাজিক মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে তিনি বলেন, বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং পারস্পরিক বোঝাপড়া ও ভ্রাতৃত্ব বোধকে দৃঢ় করে। সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 17ই জুলাই থেকে আদমশুমারি 2027 শুরু হচ্ছে। মোট 15 দিন চলবে স্বগণনার কাজ। সিপাহীজলার জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে একথা জানান। তিনি জানান, স্বগণনার সময়ে জনগণ se.census.gov.in পোর্টালে প্রবেশ করে 34টি প্রশ্নের ভিত্তিতে নিজেদের প্রয়োজনীয় তথ্য স্বউদ্যোগে নথিভুক্ত করতে পারবেন। পুরীতে লক্ষ লক্ষ ভক্ত আজ ভগবান জগন্নাথের পবিত্র স্নানযাত্রা প্রত্যক্ষ করেছেন, যা এই বছরের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা চিহ্নিত করেছে। রাজ্যেও জগন্নাথ মন্দির, ইসকন মন্দির সহ বিভিন্ন মন্দিরে স্নানযাত্রা উৎসব পালিত হয়। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থ

যাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন পূর্ব রাধাকিশোরপুরে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে প্রায় 150,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 7,50,00,000 টাকা। ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বের আজ দ্বিতীয় দিন, রাউন্ড অফ 32-এ আজ মাঠে নামছে 6টি দেশ। শেষ 16-য় জায়গা নিশ্চিত করার লক্ষ্যে 3টি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা ইতিমধ্যেই শেষ 16-য় কোয়ালিফাই করেছে। ভারতীয় সময় আজ রাত 10:30 পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালিত মেয়েদের ঘরোয়া টি-20 ক্রিকেটে আজ 4টি খেলা হয়। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের পর্ব গীতি আকাশ পর্ব। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চায়ন্তে। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের স্টুডিওর বাতাসে ভাসছে এক অন্যরকম সুবাস, সেই সুবাস যা একই সাথে বিদ্রোহের বারুদ জ্বালায়, আবার প্রেমের পলি মাটিতে মনকে ভিজিয়ে দেয়। হ্যাঁ, আজ আমরা মেতে উঠব আমাদের সকলের প্রিয় বাঙালি প্রাণীর কবি বুলবুল, কাজী নজরুল ইসলামের গান নিয়ে। আজ আমাদের এই পর্বেও গীতি আকাশ। নজরুল মানেই তো বৈচিত্র্য। একদিকে তিনি যেমন লিখেছেন রণসঙ্গীত, অন্যদিকে তেমন তৈরি করেছেন অসাধারণ সব গজল আর রাগ প্রধান গান। চলুন তাহলে অনুষ্ঠানের শুরুতেই তার এক অদ্ভুত সুন্দর প্রেমের গানে ডুব দেওয়া যাক, যেখানে বিরহ আর ভালোবাসা হাত ধরাধরি করে চলে।

এই গানের বাণী আর সুরের যে বাঁধন, তা যেন সরাসরি হৃদয়ে গিয়ে আঘাত করে। নজরুল ইসলামের গানের সবচেয়ে বড় শক্তি হল এর আবেগ। তিনি যখন লিখছেন, তখন নিজেই সেই আবেগে বিলীন হয়ে যাচ্ছেন। আচ্ছা, নজরুলের প্রেমের গান তো আমরা সবাই শুনি, কিন্তু তার ইসলামী গান কিংবা শ্যামা সঙ্গীতের কথা ভাবলে অবাক হতে হয় না। একই মানুষ কিভাবে ত্রিনয়নী দুর্গা লিখছেন, আবার তিনি লিখছেন ওমন রমজানের ওই রোজার শেষে। এই অসাম্প্রদায়িক চেতনা আর সম্প্রীতির সুরই তো নজরুল ইসলামের আসল পরিচয়। শুনব আরও একটি চমৎকার গজল। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তী গীতি আকাশ পর্বে।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্টি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
0: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

সময় যে কিভাবে ডানা মেলে উড়ে যায় বোঝাই যায় না, বিশেষ করে যখন সাথে থাকেন কবি নজরুল আর তার কালজয়ী সব গান। দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। শ্রোতা বন্ধুরা, নজরুল ইসলাম আমাদের শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে বাঁচতে হয়, কিভাবে ভালোবাসতে হয় এবং কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়। তার গান চিরকাল আমাদের পথ দেখাবে। শ্রোতা বন্ধুরা, আশা করছি এই গীতি আকাশ পর্ব আপনাদের ভালো লেগেছে। কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM অত্যন্ত।

এর সবাইকে স্বাগত জানাই। সাথে আছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। শ্রোতা বন্ধুরা, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার ভেতরেই আছে, কিন্তু মাঝে মাঝে আমরা সেটাকে একটু আড়ালে রেখে দিই। আজকের আজ রাতে পর্বের বিষয় সত্যের সাথে সক্ষতা। আচ্ছা, সক্ষতা মানে কি? বন্ধুত্ব, তাই না? আমরা জীবনে কত মানুষের সাথেই না বন্ধুত্ব করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি নিজের ভেতরের সত্যটার সাথে আমাদের কতটা বন্ধুত্ব আছে? আজকের দিনে দাঁড়িয়ে সত্য বলা বা সত্যের পথে চলাটা অনেক সময় বেশ কঠিন মনে হয়। একটা ছোট মিথ্যা ঢাকতে গিয়ে আমাদের হয়তো আরও দশটা মিথ্যার আশ্রয় নিতে হয়। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের

কতটা বন্ধুত্ব আছে। আজকের দিনে দাঁড়িয়ে সত্য বলা বা সত্যের পথে চলাটা অনেক সময় বেশ কঠিন মনে হয়। একটা ছোট মিথ্যা ঢাকতে গিয়ে আমাদের হয়তো আরও দশটা মিথ্যার আশ্রয় নিতে হয়। দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকাতে তখন কেমন যেন একটা অস্বস্তি হয়, তাই না? সত্যের পথ হয়তো কঠিন, কিন্তু এই পথে চলার সবচেয়ে বড় শান্তি হল আপনাকে কোনো মুখোশ পরে বাঁচতে হয় না। সত্যি কি তাই? কি মনে হয় শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আমাদের বিষয় সত্যের সাথে সখ্যতা। এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত, আপনাদের মতামত অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন। আমাদের ফোন নম্বর 03812326253 এই নম্বরে। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ লাইন কিন্তু খোলা রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। অনুরোধ করব, যারা সকালে বলছি তোমায় পর্বে ফোন করেছিলেন, তারা আজকের রাতে অনুষ্ঠানটা শুনুন এবং অন্যদেরকে কথা বলার সুযোগ দিন। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সত্যের সাথে সখ্যতা। এই বিষয়ে জানব আপনাদের অভিমত, আপনাদের অভিজ্ঞতা অবশ্যই আজকের এই পর্বে। তবে শ্রোতা বন্ধু, একটা অনুরোধ করব, আপনারা প্রসঙ্গে থাকবেন এবং প্রসঙ্গেই কথা বলবেন। কোনো প্রতিষ্ঠান, কোনো প্রশাসনিক রাজনৈতিক বিষয়, কোনো ব্যক্তি বিশেষের নাম নিয়ে এই অনুষ্ঠানে আমরা কোনো কথা বলবো না। জাস্ট আপনাদের অভিজ্ঞতাটা আমরা শোনার চেষ্টা করব। সেই অভিজ্ঞতা, সেই অভিমত শুনে আমরা আরও বেশি সতর্ক এবং সচেতন হওয়ার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই আজকের আজ রাতে পর্ব, যার বিষয় সত্যের সাথে সখ্যতা। শুনবো আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত, তবে একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সত্যের সাথে সখ্যতা। সত্যের সাথে বন্ধুত্ব করার মানে কিন্তু শুধু এই নয় যে আমি মুখে মিথ্যে বলবো না, এর গভীর অর্থ হল নিজের অনুভূতির কাছে সৎ থাকা, নিজের ভুলের কাছে সৎ থাকা। যখন আমরা সত্যকে মেনে নিতে শিখি, তখন আমাদের মন থেকে এক বিশাল বোঝা নেমে যায়। মিথ্যা হয়তো সাময়িকভাবে আপনাকে কোনো বিপদ থেকে বাঁচাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা মনের শান্তি কেড়ে নেয় কি? কি মনে হয় আপনার? আপনার এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত, আপনাদের মতামত শুনবো আজকের এই পর্বে। ফোন করুন 03-8-1-232-6253 এই নম্বরে। আমাদের ফোন লাইনের পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যালো, অনুরোধ করব যিনি ফোন করেছিলেন তিনি আরও একবার ফোন করবেন। যদি ফোন লাইনে রিচ করতে কোনো অসুবিধা হয়, আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও কিন্তু খোলা রয়েছে। আবারও একবার বলে দিচ্ছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। হ্যালো, হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন শ্রোতা বন্ধু? হ্যালো,
1: হ্যালো, আমি মণিপাল বলছি,
0: বলুন।
1: অহিংসা পরম ধর্ম, সত্য যদি সত্য হয়, সত্য ছেড়ে একে আরে দ্বন্দ্ব তো উচিত নয়। সত্যের মধ্যে কিন্তু

0: ঈশ্বর বিরাজমান, সত্যটাকে কিন্তু মানে সবাই আমরা বলতে জানি না, আমরা সবসময় আমরা কিন্তু প্রয়োজনে আমরা অনেক মিথ্যা কথা বলি, তবে যারা নাকি সত্যটাকে মনে প্রাণে তারা মানে হৃদয়ে রেখেছেন তারা কিন্তু সত্য ভিন্ন মিথ্যা বলে না। আমার যাই হোক না কেন, আমার সত্যটাকে আমি সবসময় আমি বজায় রাখবো। যদি এর জন্য আমার বিপদগামী হতে হয় হব, যাহা ইচ্ছা তাহা করো, ইচ্ছা ময় তুমি। তবে এখন আমি জানি না, এখনো অব্দি আছি, সত্যকে নিয়ে বেঁচে আছি, এর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, অনেক কিছু হয়েছে, এটা আমি কোনো ই করি না, মানে দুঃখ নেই না, পূর্ব নির্দিষ্ট নিয়মের অধীন যেটা আমার কপাল আছে হবে, কিন্তু সত্যের আশ্রয় নিয়ে আমি এই অব্দি বেঁচে আছি। সত্যের মধ্যে ঈশ্বর পরিপূর্ণ বিরাজমান, যার জন্য ঈশ্বরকে আমি প্রাধান্য দিয়ে কি সত্যটাকে আমি গ্রহণ করেছি। রাখলাম, নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। ভাবুন তো, যে মানুষটা সত্যের হাল ধরে চলে তার হারানোর কোনো ভয় থাকে না, কারণ সত্য নিজেই একটা শক্তি। আপনারও কি এটাই মনে হয়? কি মতামত আপনার এই বিষয়ে? আপনার অভিজ্ঞতা, আপনাদের অভিমত জানান আমার সঙ্গে এই পর্বে, আমাদের আজকের আজ রাতে পর্বে। ফোন লাইন খোলা রয়েছে, ফোন করুন 03-8123-2623 এই নম্বরে।

0: নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি। ম্যাডাম
0: বলুন।
1: সত্যের সঙ্গে সখ্যতা করার তো অবশ্যই প্রয়োজন সকলেরই, কিন্তু আমাদের সিচুয়েশন পরিস্থিতি এমন হয় অনেক সময় মিথ্যা বলতে হয়। আপনি একটু সত্য কথা, কিন্তু দেখুন মিথ্যা কথা বলে বলে এক শ্রেণীর মানুষ তারা ওইটাকেই মনে করেছে জীবনের সবকিছু। কিন্তু আমি আমি ধর্ম খুব একটা তথাকথিত যে ততটা আমি যাই না, সেইভাবে আমি সক্রিয় নই, কিন্তু এই নীতিবোধ এথিক্স এগুলো আমার মধ্যে কিন্তু দুর্দান্ত আছে। জানি না ঈশ্বরের দান কিনা, আমি সহজে সত্য কথা মিথ্যা কথা বলতে দিই না কাউকে। আমি কারোর মিথ্যা কথা বরদাস্ত করতে পারি না, চেষ্টা করি আমি সবসময় যেন সত্য কথাই বলব। দেখুন একজন মিথ্যা সাক্ষী দিয়ে একজন নিরপরাধ মানুষকে কতটা বিপন্ন কত বিপদগ্রস্ত করে তুলে আমাদের সমাজে, রন্ধে রন্ধে মিথ্যার এই বেশাতে কত চলছে সেটা দেখে কষ্ট হয়। প্রতিবাদও করতে পারি না, সেই প্রতিবাদ করা খুব মুশকিল। তবে আমি মনে করি সত্যের জয় সর্বত্র। এই যে ম্যাডাম বললেন সত্যটাই, সত্যকে প্রশ্রয় দিলে তার জীবনে সত্য কথা যদি বলতে একবার অভ্যস্ত হয়, আমি দেখেছি মিথ্যা বললে আমার বিবেক কিন্তু আমাকে দংশন করে, আমি যন্ত্রণায় মরি। আমি ইন্ডিভিজুয়ালি বলছি আমি খুব সত্যকে বিশ্বাস করি, সত্য জোর হবে একদিন। সুতরাং সমাজে সত্যই আরো আরো বেশি প্রতিষ্ঠিত হোক, এটাই কামনা করি আমি। সুতরাং সত্যের সাথে সখ্যতা করা, বন্ধুত্ব করা অবশ্যই আমাদের জাতি ধর্ম লিঙ্গ বর্ণ নির্বিশেষে সকলেরই প্রয়োজন আছে। এই বললাম বেলা, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আমাদের আজকের বিষয় সত্যের সাথে সখ্যতা। শ্রোতা বন্ধুরা, মিথ্যা দিয়ে তৈরি করা প্রাসাদ দেখতে যতই সুন্দর হোক না কেন, তার ভিত্তি কিন্তু নড়বড়ে। আর সত্যের কুড়ে ঘরও যে ঝড়ের দিনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তাই একটু একটু করে

সত্যের সাথে যদি আমরা বন্ধুত্ব করি, ভুল হলে সেটা যদি স্বীকার করার সাহস রাখি, তাহলে দেখা যায় জীবনটা অনেকটা সহজ এবং সুন্দর হয়ে গেছে। আপনারও কি তাই মনে হয়? জানান আপনার অভিমত, আপনার অভিজ্ঞতা আমাদের আজকের আজ রাতে পর্বে। ফোন করুন 03-8123-26253 এই নম্বরে। যদি ফোনে কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ লাইনও খোলা রয়েছে। ফিরে আসছে আবারও একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। আজকের আজ রাতে পর্বের বিষয় সত্যের সাথে সখ্যতা। শ্রোতা বন্ধুরা, ভেবে দেখেছেন কি, একটি ছোট্ট ছোট্ট মিথ্যাগুলো জমা হতে হতে আমাদের লাইফটাকে কতটা কমপ্লিকেটেড করে দেয়। কাউকে একটা মিথ্যা বললে সেটাকে মনে রাখতে হয়, আবার সেই মিথ্যা ঢাকতে আরেকটা স্ক্রিপ্ট বানাতে হয়। এত স্ট্রেস নেওয়ার কি দরকার? তার চেয়ে সত্যের সাথে বন্ধুত্ব করা অনেক ইজি, এটা আমার মনে হয়। সত্য বললে অ্যাটলিস্ট কোনো ব্যাকআপ স্টোরি মনে রাখতে হয় না, স্কিপ অ্যান্ড ক্লিয়ার। ভুল হয়েছে, বসের সামনে গিয়ে সোজা স্বীকার করে নিন, ব্যাস এক মিনিটের একটু বকুনি কিন্তু মনটা একদম হালকা। কি ভাবছেন, সত্যের পথ বোরিং? একদমই না, এটাই সবচেয়ে কুল লাইফস্টাইল। দেখি কে রয়েছেন শ্রোতা বন্ধু, কি মনে হয় যিনি রয়েছেন? নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার।
0: অম্বিকা দি বলুন।
1: দেখুন, সত্যি তো একটা সত্যি কথা বলাটা আমরা ছোট থেকেই শিখেছি মা বাবার কাছ থেকে, এবং বইয়েও পড়েছি সদা সত্য কথা বলিবে। এই সত্যি কথা বলার জন্য কিন্তু আমার মানে অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে গেছে। মানে আমি সত্যি কথাটাই সবসময় বলতে ভালোবাসি, মিথ্যা কথা বলি না কেন, একেবারে যে সত্যবাদী যুধিষ্ঠির তা নয়, প্রয়োজনে বলি, কিন্তু সেটা কোনো খারাপ উদ্দেশ্যে বা কোনো খারাপ কিছুর জন্য নয়। হ্যাঁ, যদি কারোর সম্পর্ক ভালো হয় বা কারোর যদি একটা ভালোর জন্য আমি বলে থাকি তাহলে কিন্তু আমি বলি, কিন্তু সত্যি সত্যি একটা মিথ্যা কথা বলার জন্য কিন্তু হাজারটা মিথ্যার প্রশ্রয় নিতে হয়। কিন্তু সত্যি যেটা সেটা কোনোদিনই মানে চাপা থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ হয়। তাই সত্যের সঙ্গে সবসময়ই আমাদেরকে সমঝোতা করে এবং মেনে নিয়ে চলতে হবে সমাজে, যেগুলো আমাদের ধরুন দেখি অনেকজনই আছে এরকম মানুষ, কিছু কিছু তারা প্রতি পদে পদে মানে মিথ্যা কথা বলে, এবং মিথ্যা কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে তারা চলে যায় মানে সেখান থেকে তাদেরকে মানে বার করাটাই এমন কঠিন মানে দুঃসাধ্য হয়ে যায়। তাই আমার মনে হয় সকলেই মানে সত্যের পথে থাকুন, সত্য যতই কঠিন হোক সত্যি বলা এবং সত্যের সঙ্গে থাকা খুবই দরকার। এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন। কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ চলে এসেছে, দেখি কি রয়েছে। আজকের বিষয়টা খুব সুন্দর কিন্তু ভীষণ কঠিনও, সত্যের সাথে সখ্যতা, অর্থাৎ সত্যের সঙ্গে বন্ধুত্ব করাটা অনেকটাই কঠিন। সত্যি কথা বলার জন্য যেমন মনে প্রচুর সাহসের প্রয়োজন, তেমনি সত্যি কথা মেনে নিতেও প্রচুর মনের জোর থাকতে হয়। মাঝে মাঝে আমরা সত্যিটা জেনেও মেনে নিতে চাই না। তোমার এই অনুষ্ঠানের প্রত্যেকটা বিষয় খুব সুন্দর, এটা একটা সুন্দর সত্যি। ভালো থেকো চন্দ্রিমা ঘোষ, ধলেশ্বর কল্যাণী, আগরতলা। অনেক অনেক ধন্যবাদ চন্দ্রিমাদি, এত সুন্দর করে

0: বিষয়টাকে বুঝিয়ে তুলতে এবং আমার অনুষ্ঠানটাকে সুন্দর বলতে। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে রয়েছেন?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: অনেক স্বাগত বিশ্বজিৎ বাবু, বলুন।
1: দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে এসেছেন এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ বিষয়। একটা কথা আমি আপনাকে বলি, কবির ভাষায় প্রথমে বলতে হচ্ছে যে দ্বারবদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রক্ষি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। জীবনের প্রত্যেকটা অঙ্গে যদি আপনি মিথ্যা কথাটাকে বসিয়ে রাখেন, তাহলে কিন্তু সত্য কথা আপনার দেহে প্রবেশ করতে পারবে না। আসলে একটা কথা আছে আমাদের বিখ্যাত উক্তি, যে আমরা সত্যের জন্য সবকিছু ত্যাগ করতে পারি, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা ঠিক নয়। আসলে বিষয়টা অতীব কঠিন মনে হলেও বাস্তবে কিন্তু এতটা কঠিন নয়, যদি আপনি অভ্যাসে পরিণত করেন। বিষয়টা হচ্ছে, কখন খারাপ লাগে জানেন ম্যাডাম? যখন দেখি মোবাইল হাতে কেউ একদম অকাতরে মিথ্যে কথা বলে যাচ্ছে কোনো প্রয়োজন ছাড়া। এই যে অম্বিকা দি বললেন যে ঠিক আছে, যদি কোনো মানুষের প্রাণ বাঁচানোর জন্য হয়, বিশেষ কোনো সংকট থেকে বাঁচতে হয়, কাউকে বাঁচাতে হয়, তখন একটা মিথ্যে কথা বললাম সেটা হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু একেবারে প্রয়োজন ছাড়া অকাতরে যে মিথ্যে কথা বলে যায়, এর পেছনে যুক্তিটা আমি খুঁজে পাই না। একটা কথা আপনি দেখবেন, মিথ্যেকে ঢাকতে গেলে হাজারো মিথ্যে বলেও কিন্তু সে সত্যটাকে কখনো কিন্তু ঢাকা যায় না। সংসারের মধ্যে দেখবেন আপনি, এই যে বন্ধনটা থাকে, আমি ব্যক্তিগতভাবে কেন এটাকে পছন্দ করি, পছন্দ করি এই কারণেই, আমি ব্যক্তিগতভাবে মিথ্যার আশ্রয়টা নিই না। নিই না বলতে, যারা আমাকে চেনে এরা জানে যে মিথ্যার আশ্রয় নিলে পরে কি হয়। যেমন সংসারের মধ্যে আপনি দেখুন, কতবার আপনি একটা কথাকে, এই যে আপনি বললেন স্ক্রিপ্ট তৈরি করা, কৃত্রিম ভাবে কতদিন আপনি স্ক্রিপ্ট তৈরি করে চলবেন,
0: সেটাই
1: আখিরে কিন্তু ধরা পড়ছে। যে লোকটা মিথ্যে কথা বলে, সে হয়তো ভাবে যে আমার কথাটা হয়তো বা অন্যজন বুঝতে পারবে না, কিন্তু আখিরে কিন্তু অন্য বুঝতে পারে। এটা এমন কোনো কঠিন কাজ নয়, আপনি এমন একটা কথা বলে দেবেন, মানুষ এতটা বোকা নয় যে আপনার কথাটা শিরোধার্য করে সে চলবে। হয়তো আপনার সামনে কিছু বলবে না, পেছনে কিন্তু আপনার প্রতি তার অবিশ্বাস জন্মাবে। আরেকটা কথা আমি আপনাকে বলি, যারা কোনো কাজ করে, যারা বিশেষ কোনো দায়িত্বে থাকে, দেখুন আজকাল অনেকে বলে যে রাজনৈতিক ময়দানে এটা একেবারে জল ভাত, বলতেই হবে। তো সেরকম চর্চা আমি যাচ্ছি না রাজনৈতিক বিষয়ে, কিন্তু ঘটনা হচ্ছে কি, একটা মিথ্যে কিন্তু একটা ব্যক্তিকে কিন্তু অনেকটা হালকা করে দেয়। কারণ তার উপরে যে মানুষের বিশ্বাস, মানুষের যে একটা ভালোবাসা, আপনার কখন আপনার ব্যক্তিত্ব তৈরি হবে, যখন আপনার কথা মানুষ বিশ্বাস করবে। আপনাদের আশীর্বাদে ম্যাডাম, আমরা যখন কাউকে কিছু বলি, অন্তত লোক সেটাকে মেনে নেয়। না, যেটা বলেছেন দাদা সত্য কথা বলেছেন, এত ভালোর জন্য বলেছেন। এই জন্য বলবো, সত্যের সঙ্গে সত্যতা করার মতো কিন্তু মনের দৃঢ়তা চাই, এটা অভ্যাস গড়ে তুলতে হবে। অনেকে আছে যে আমি বারবার কেন বলছি এই কথাটা, খারাপ লাগে তাই বলছি, একদম জলজ্যান্ত মিথ্যে কথাগুলি বলে যাচ্ছে, মানে কোনো প্রয়োজন ছাড়া, এবং সে ভাবে যে তার কথাটাই যেন মানুষ বিশ্বাস করে ফেলছে, আসলে বাস্তব সেটা নয়। তো শুধু আপনার মধ্যে দিয়ে এটুকুনি অনুরোধ করব, সংসারে সুখের চাবিকাটি কিন্তু সত্য, স্বামী স্ত্রীর ভালোবাসা এবং সংসারের অন্যান্য আত্মীয় পরিজনের সাথে যে সম্পর্কটা, এটা সত্য দিয়ে শুরু হওয়া উচিত। আর লাস্ট একটা কথাই বলবো, যেসব ছেলেমেয়েরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ, তাদের কাছে একটাই অনুরোধ করব, কখনো মিথ্যের আশ্রয় নিয়ে ভালোবাসাটাকে জিয়ে রাখার চেষ্টা করবে না, এতে তোমারও ক্ষতি হবে,

0: ভালোবাসার অবদান হবে। নমস্কার।
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, রাতের এই নিস্তব্ধতায় যখন চারপাশটা একটু শান্ত হয়ে আসে, তখন আমরা মুখোমুখি হই নিজেদের। আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। আজ আমাদের ভাবনার আকাশে যে মেঘটি ভেসে বেড়াচ্ছে তার নাম সত্যের সাথে সখ্যতা। শ্রোতা বন্ধুরা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। আমরা অনেকেই ভাবি সত্য বললে হয়তো সম্পর্ক ভেঙে যাবে, কেউ হয়তো কষ্ট পাবে, তাই সাময়িক শান্তি বজায় রাখতে আমরা মিথ্যার আশ্রয় নিই। কিন্তু সেই শান্তি কি আদেও স্থায়ী হয়? মিথ্যা দিয়ে বোনা সম্পর্কের সুতো, এটা কি থাকে না একদিন না একদিন ছিঁড়ে যাবেই? কি মনে হয় আপনাদের? এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করুন। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, দুঃখিত, ফোনটা নিতে পারলাম না। অনুরোধ করব আপনি আরো একবার ফোন করবেন। হ্যালো, কে রয়েছেন? নমস্কার, হ্যালো। হয়তো নেটওয়ার্কে কিছু ইস্যু রয়েছে, অনুরোধ করব আপনারা চাইলে আপনাদের অভিমত কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। আমাদের আজকের আজ রাতে পর্বের বিষয় সত্যের সাথে সখ্যতা। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আগরতলা থেকে পবন বলছি।
1: বলুন।
2: দেখুন ম্যাডাম, এখনের যুগে মানুষ মিথ্যা কথা বলতে হয় শুধু চলার জন্য।
1: আচ্ছা,
2: যেমন আমি ছোট্ট একটা ওই বলছি যে আমার অন্তত কমের মধ্যে 5-7 জনের সঙ্গে মিথ্যা কথা বলতে হয় প্রত্যেক দিন। মনে করুন 500 টাকা একটা নোট নিয়ে এসে দাদা ভাঙতি দেন। যেমন এখন আমি এমন 400 টাকার ভাঙতি দিতে পারবো, কিন্তু সকালবেলা আমি বাজারে খরচ করে আসি, জিনিসপত্র নিয়ে আসি, আর থাকে না। কিন্তু কিছু ভাঙতি রাখতে হয় আমার দোকানদারি করার জন্য। তারপরে আমি সত্য কথা বলতে দিয়ে দিতে হবে, আমি কিভাবে চলবো? কাজেই আমরা 2-4টা মিথ্যা কথা প্রত্যেক দিন বলতে হয় শুধু এই জন্য। আর কিছু মানুষ আছে, একটা গল্প আছে যে জীবনে বলি নাই সত্য কথা, আজ জানি বলবো মিথ্যা কথা, এরকম মানুষও আছে। এটাই বললাম ম্যাডাম। নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, ভালো থাকবেন। তপন বাবু বিষয়টাকে একটু অন্যরকম ভাবে দেখছে, এক একজনের এক এক রকম মত। সেই মতামত শুনতেই আমাদের আজকের এই বিশেষ আয়োজন আজ রাতে পর্বে। কি বলছে আপনাদের মন, আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি রয়েছে এই বিষয়ে, এই বিষয়েই জানব। ফোন করুন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
3: নমস্কার ম্যাডাম।
1: নমস্কার, কে রয়েছেন?
3: আমি ঈশান্ত আপনার বলছি, চন্দ্রপুর বাদের সঙ্গে।
1: বলুন।
3: সত্যের সাথে সখ্যতা, এই টপিকটা। কিন্তু ম্যাডাম একটা কথা, সত্যের সাথে সখ্যতা করলে মনে হয় একটা শান্তি পাওয়া যায়, যে একটা শক্তি পাওয়া যায়। কিন্তু মিথ্যার মধ্যে কিন্তু এটা মধ্যে নাই।
1: অলওয়েজ একটা টেনশন, একটা মনের মধ্যে অন্যরকম ফিলিং কাজ করে, তাই তো?
3: আমার মনের কথা বললেন ম্যাডাম। কিন্তু আরেকটা কথা ম্যাডাম, অনেক অনেকের সঙ্গে চলেছি, কিন্তু সত্যের সাথে সখ্যতা করাটা খুব কঠিন। কিন্তু সত্যের সাথে সখ্যতা করা সাংসারিক দিক দিয়ে আমাদের, এটা তো সর্বোত্তম। কিন্তু আরেকটা কথা হইলে, সত্যের সাথে সখ্যতা করতে গেলে আধ্যাত্মিক বা ঈশ্বরের কথা, এটা কোনো একটা

0: নিয়ে আসে সফলতা অর্জন করা যায়, এটা একশো সত্য সাথে সব কথা ইদুল্লাহ সত্যার
1: ধন্যবাদ, ভালো থাকবেন।
0: নমস্কার।
1: সত্যটা হয়তো শুরুতে একটু তেতো লাগে, একটু আঘাত করে, কিন্তু বিশ্বাস করুন সেই আঘাতের ক্ষতটা সময়ের সাথে সাথে শুকিয়ে যায়, আর মিথ্যার দেওয়া ক্ষতটা ভেতরে ভেতরে রক্তক্ষরণ ঘটায়। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: বলুন।
2: সত্যের সঙ্গে বন্ধুত্ব, তাই তো? দেখুন দিদি, যে মিথ্যা কথা বলে তার কোনো কিছু দাম থাকে না, বুঝলেন? যার মান সম্মান বোধ থেকে থাকে সে কিন্তু মিথ্যা বলে না। যেমন আমরা মিথ্যাকে কোনো সময় প্রশ্রয় দিই না, আর সেই সঙ্গে বলি দিদি, এই চুরি করা যেমন মহাপাপ, মিথ্যা কথাটা ঠিক একই পর্যায়ে আসছে। অতএব চেষ্টা করি আমরা মিথ্যা না বলার, যতটা পারি সততার উপর চলার চেষ্টা করি। আর যে মানুষগুলো মিথ্যা কথা বলে তাদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আমরা হারিয়ে ফেলি। মিথ্যার কোনো স্থান নেই। মিথ্যা এমন একটা জিনিস যে মিথ্যা বলে সেই মানুষের প্রতি আপনি আস্থা ভরসা কোনো কিছুই রাখতে পারবেন না, বা যদি সে প্রমাণিত হয় যে সে মিথ্যু, সে ঠিক কথা বলুক কিন্তু তার কথার মনে হবে যেন সন্দেহ থেকে থাকবে, যে না ও যেন কোথাও একটা ভুল কিছু বলছে, কারণ যেহেতু সে সত্য কথা বলে না। অতএব যে সত্য কথা বলে থাকে তার দেখবেন একটা সম্মান, সামাজিক দিক থেকে বলুন, সব জায়গা থেকে বলুন, ধর্মের দিক থেকে বলুন, তার একটা অস্তিত্ব থেকে থাকে। মানুষ তার প্রতি আস্থা বিশ্বাস রাখতে পারে, মানুষ তার উপর ভরসা করে চলতে পারে। অতএব আমরা চাইবো সদা সত্য কথা বলিবো, বা সত্যের সম্মুখে আমরা থাকবো, সত্য ছাড়া মিথ্যা বলিবো না। এটুকু বললাম দিদি, ভালো থাকবেন। ধন্যবাদ।
1: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, নিজের সাথে, নিজের ভালো মানুষ, ভালোবাসার মানুষের সাথে সত্যের সখ্যতা আমরা গড়ে তুলব। সত্যটা হয়তো কঠিন হতে পারে, কিন্তু তা আপনাকে কখনো মাঝ রাস্তায় ধোকা দেবে না। তাই চলুন আজকের এই শান্ত রাতে এই বিষয় নিয়ে একটু নিজেদের মতো করে ভাবি, এবং আজকের এই পর্বে, আজ রাতে পর্বে এই বিষয় নিয়ে নিজেদের মতামত আপনারা প্রকাশ করুন আমার সঙ্গে। শুনবো আপনাদের অভিমত, আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা এই বিষয়ে, তবে একটি গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উচ্চান্ত

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় সত্যের সাথে সখ্যতা। এই বিষয়ে একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে। লিখেছেন, একসময় সত্য বলতে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু এখন বুঝতে শিখেছি সত্য বলার মূল্য অনেক সময় সম্পর্ক দিয়ে চুকাতে হয়। সত্যি কথা বললেই যেন শত্রুর সংখ্যা বেড়ে যায়। ধরো সোশ্যাল মিডিয়ায় কেউ একটা গান পোস্ট করল, হয়তো গাওয়াটা খুব সুরেলা হলো না। তুমি যদি ভদ্রভাবে সেই সত্যিটাই বলো, মুহূর্তের মধ্যেই তুমি হয়ে গেলে খারাপ মানুষ, সমালোচক কিংবা শত্রু। শুধু অন্যের ক্ষেত্রেই নয়, আমাদের নিজেদের জীবনেও একই ছবি। আমরা নিজের ভুল স্বীকার করতে চাই না, সত্যের সামনে দাঁড়াতে চাই না, অথচ ভুল স্বীকার করার মধ্যেই তো নিজেকে আরও ভালো করে গড়ে তোলার সুযোগ লুকিয়ে থাকে। হয়তো আমরা সবাই যদি সত্যকে একটু সহজভাবে গ্রহণ করতে শিখতাম, সমালোচনাকে শত্রুতা না ভেবে আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখতাম, তাহলে মানুষে মানুষে সম্পর্ক আরও স্বচ্ছ হতো, মনগুলো আরও নির্ভেজাল হতো। কারণ সত্য কখনো শত্রু নয়, সত্যকে গ্রহণ করতে না পারার অক্ষমতাই আমাদের একে অপরের শত্রু বানিয়ে দেয়। লিখেছে অম্বালিকা। খুব সুন্দর করে গুছিয়ে একটা সত্য, একটা দৃঢ় সত্য লিখে পাঠিয়েছে আমাদের অম্বালিকা। খুব সুন্দর লিখেছে, ধন্যবাদ অম্বালিকা এত সুন্দর করে গুছিয়ে মেসেজ দেওয়ার জন্য। এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের মতামত শোনার জন্যই আমাদের আজকের এই আজ রাতে পর্বে

0: আয়োজন আমাদের বিষয় সত্যের সাথে সক্ষতা। আপনারা ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে শেখ আতিয়ার রহমান বলছি।
0: বলুন।
1: দেখুন দিদি,
0: হুম,
1: এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা এসেছি সাময়িক অভিনয় করতে।
0: হুম,
1: আমরা সবাই কিন্তু কুশীলব, তো সত্যের পথ বড় কঠিন। তবে সত্য পথ মানে সুন্দরের পথ। সত্যের পথ যদি একবার অবলম্বন করা যায়, তাহলে জীবনটা যেমন সুন্দর হবে, তেমনি চলার পথটাও সুন্দর হবে,
0: সহজ হয়ে যাবে। সব থেকে বড় কথা,
1: কষ্ট থাকবে, দুঃখ থাকবে,
0: হুম,
1: কিন্তু তার একটা সুনাম থাকবে।
0: হুম,
1: পৃথিবীতে একজন মানুষ আছে শুধু অর্থ, অসৎ উপায়ে অর্থ উপার্জন কিংবা মানে নিজের নাম কেনার জন্য নয়। এখানে পৃথিবীতে এক এক মানুষ আছে দেখেছি যে অন্যকে সাহায্যের সহযোগিতা করার জন্য সবসময় সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন। তো আমরা যদি সত্য পথে চলতে পারি, তাহলে পৃথিবীটাও কিন্তু সুন্দর হয়ে উঠবে, এবং এখানে থাকবে না কোনো হানাহানি, থাকবে না টানাটানি, সবাই কিন্তু তখন সুন্দরের পথে চলতে শুরু করলে হিংসা দেহ এগুলো সব শেষ হয়ে যাবে। আমরা প্রকৃত মানুষ হয়ে মানবিক আর মনুষ্যত্ব গুণ নিয়ে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো। এটুকু বললাম দিদি, ভালো থাকবেন। নমস্কার।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন। এক বিখ্যাত দার্শনিককে একবার জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা একজন মানুষের সবচেয়ে বড় শত্রু কে? তিনি হেসে উত্তর দিয়েছিলেন, তার নিজের পক্ষের অসত্য কথা। আর সবচেয়ে বড় বন্ধু তার ভেতরের সত্য। আমরা রোজ কত মুখোশ বদলাই বলুন তো। সমাজের সামনে একরকম, সোশ্যাল মিডিয়ায় আরেক রকম, আর আড়ালে অন্যরকম। এই মুখোশগুলোর ওজন বইতে বইতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। অথচ সত্যের সাথে যদি আমাদের সক্ষতা থাকত, তবে কোনো মুখোশেরই প্রয়োজন হতো না। আপনি যেমন, ঠিক তেমনভাবেই নিজেকে প্রকাশ করার যে আনন্দ, তার চেয়ে বড় স্বাধীনতা আর কিছুই হতে পারে না। তাই শ্রোতা বন্ধুরা, যদি আমরা এমন একটা চ্যালেঞ্জ নেই যে অন্তত আজকের দিনটা, একটা দিন, আমরা কেউ কাউকে কোনো অজুহাত দিয়ে কথা বলবো না, কোনো এক্সকিউজ রাখবো না, কোনো কথা বানিয়ে বলবো না, আজ আমরা সত্যের হাতটা ধরে দেখব, দেখুন না রাস্তাটা তখন কতটা সুন্দর হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমার বিষয় সত্যের সাথে সক্ষতা। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আরজে অঙ্কুরিতা। ফিরে আসছি আবারও আপনাদের অভিমত, আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা শুনতে এই বিষয়, তবে একটি মিষ্টি গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্তে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তী আজ রাতে পর্বে। আজকের এই আজ রাতে পর্বের বিষয় সত্যের সাথে সখ্যতা। শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন?
1: জীবনবর থেকে রতন দাস বলছি।
0: বলুন।
1: আজকে সত্য নিয়ে কথা হচ্ছে,
0: সত্যের সাথে সখ্যতা।
1: তো অনেক শ্রোতারাই অনেক কিছু বলেছে, আমি বিস্তারিত যাচ্ছি না, তবে সত্য, সত্যের সঙ্গে যুক্ত থাকে সাহস, আর মিথ্যার সঙ্গে যুক্ত থাকে ভয়। তো সত্য কথা বলার জন্য সাহসের প্রয়োজন হয়। যেমন দেখুন, আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। এখানে প্রায় মানে 65-70 জনে আমাদের একটা টিম আছে। এখানে এখানে একটা ম্যানেজমেন্ট আছে। তো 2-3 জন ছাড়া বাকি সবাই আমার বিরুদ্ধে ছিল। আর তিনজনের মধ্যে একটা ব্যক্তিত্ব আমাকে এমন ভাবে জানতেন যে আমি কখনোই কোনো ভুল এরকম করতে পারি না, যে ভুলটা সবাই বলতে চেয়েছিল আমাকে নিয়ে।

0: এটা কোন অবস্থাতে হতে পারে না। এটা তখন তিনি সবাইকে নিয়ে আমার অনুপস্থিতিতে একটা মিটিং করে তখন দেখা গেল, তিনি বললেন আমার সম্বন্ধে আমাকে নিয়ে যে আপনারা, আমি যতটুকু জানি ওনাকে, আমি কি জানি, আমি সবটা জিনিস আপনার সামনে, যিনি আমার ম্যানেজমেন্টের হেড অফ দ্য ডিওরেন্ট ছিলেন, তিনি আমাকে খুব ভালো করে জানতেন। তো তিনি সবার সামনে যখন মিটিং এর মধ্যে আমার ব্যাপার নিয়ে উত্থাপন করলেন, এবার দেখা গেল ওই টিমের প্রায় দু একজন ছাড়া সবাই বললো যে না, ওনাকে এইভাবে আমাদের এখান থেকে সরানো যায় না, ওনাকে আবার আনা।
1: আচ্ছা,
0: তো আমি আবার গেলাম, আবার আমাকে নিয়ে মিটিং হলো। আমি বললাম, আমি বেশি কিছু বলিনি, বললাম যে ঠিক আছে আপনারা যা যা বলেছেন আমি সবকিছু মেনে নিয়েছি। তো আমাদের টিমের বস ছিল, মেন বস যিনি, উনিও আমাকে খুব ভালো করে চিনেন, জানেন। ওনাদেরকে আমি একটা কথাই বলেছি, আমি আমার যা কিছু হয়েছে সব আপনারা জানেন, আমি এখানে কোনো কিছু বলবো না, আমি একদম কিছু বলবো না, আপনারা যেটা বলবেন সেটি আমি মাথা পেতে নেব। তবে লাস্ট আমি বসকে বলবো যে আমি আপনার এখানে আর চাকরি করতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য। এবার তিনি যদি আমাকে কিছু জিজ্ঞেস করেন তাহলে আমি পুনরায় আবার কি হয়েছে না হয়েছে সেটা বলবো না, হয়তো আমি কিচ্ছু বলবো না, আমি চলে আসবো এখান থেকে। ওনাদের মধ্যে একটা ভীষণ ভয় ঢুকে গেছে যে না, উনি পেছন পাবেন না এই সমস্যা থেকে, উনি লাস্ট দেখবেন। যেটা আমার যে মেয়ে, মানে আমাদের টিমের যেই ম্যানেজার বাবু, উনি বুঝে গেছেন। ওই মিটিং এর পরে দেখা গেল আজকে সবাই, আজকের দিনে আমি সবার দৃষ্টিতে এতটা সম্মান পাচ্ছি, এতটা মানে ওদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। আজকে প্রায় এই তো 15-20 দিন হলো, এখন পর্যন্ত আজকে ডিউটিতে ছিলাম। তো এটাই সত্য, ওতে থাকলে সত্যের যে একটা ভালো রেজাল্ট আছে সেটা যারা সত্য কথা বলে তারাই একমাত্র উপভোগ করতে পারে, অনুভব করতে পারে।
1: একদম,
0: আদারওয়াইজ যারা মিথ্যা কথা বলে তারা এগুলির কাছে আসতে পারে, তারা এগুলি বুঝবেই না একটা সত্য কি জিনিস। এইটুকু বললাম, ভালো থাকবেন, আমি রাখছি।
1: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। আসলে সত্য নিজেই একটা শক্তি, সেটাও কিন্তু একটা নিজের মনে নিজেরই একটা পাওয়ারফুল, নিজেকে একটা পাওয়ারফুল ফিল করা যায় যে আমি জানি সত্যটা কি, আমি নিজের কাছে নিজে স্যাটিসফাইড। শ্রোতা বন্ধুরা, প্রতিদিন তো আমরা কত মানুষের সাথেই বন্ধুত্ব করি, তাই না? স্কুল কলেজের বন্ধু, অফিসের কলিগ, কিংবা সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল ফ্রেন্ড, ওরাও তো ওয়ান কাইন্ড অফ আমাদের ফ্রেন্ড। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, আমাদের ভেতরে যে একজন আমি বাস করে তার সবচেয়ে বড় বন্ধুকে? আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক বন্ধুকে নিয়ে যে কখনো ধোকা দেয় না, যে কঠিন সময়েও আমাদের মেরুদণ্ড সোজা রাখতে সাহায্য করে। আজকে এই আজ রাতে পর্বে আমরা কথা বলছি সত্যের সাথে সখ্যতা নিয়ে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার অঙ্কুরিতা জি।
1: নমস্কার, কে রয়েছেন?
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলনাহা থেকে।
1: বলুন।
2: কনসান্ট নিউজ অন এআই শুনছি, অনেক দূর থেকে শুনছি। তো এত সুন্দর বিষয়টা আপনি রেখেছেন, তো আমি প্রথমেই বলবো যে আপনি খুব সুন্দর বিষয় রেখেছেন, কারণ সত্যের সাথে সখ্যতা। আসলে দেখুন, কবি গুরু সেই উদার্য বাণী কণ্ঠে মনে আসে, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই ওরে ক্ষয় নাই। সত্যি তাই, সত্যকে কোনো ক্ষয় না দিদি, কেন জানেন? কারণ জীবনের পূর্ণতার লাবণ্যময় বিশ্বাস অনুভূতির স্বপ্ন তরঙ্গ হচ্ছে সত্য। আমাদের ক্ষণিকের জীবনে চলার পথে পথেই অসংখ্য বাঁকের মাঝে মাঝে সত্যের কুসুম দলকে আমাদের খুঁজতে হয়। চেতনা আর বিশ্বাসের সঞ্জীবনী সুধা, আর বিশ্বস্ত অনুভূতির ক্লোরোফিল মিছিয়ে মিশিয়ে সত্য যেন আমাদের কাছে ফুরেল হয়ে ধরে দেয়। তাই তো সত্য আমাদের জীবনের বিশ্বাসের ধ্যানপুঞ্জ। প্রতি মুহূর্তে মুহূর্তে দেখবেন চড়াই উতরায় জীবন থাকবেই। উপনিষদ বলছেন যে পতন অভ্যুত্থয় পন্থা, যুগে যুগে ধাবিত যাত্রী।

পুরোটা মুহূর্তে কিন্তু আমরা চড়াই উতরাই জীবন নিয়ে থাকি দিদি। কিন্তু আপনি যে বিষয়টা দিয়েছেন আমি দেখছিলাম ফেসবুক ওয়ালে, এত সুন্দর ভাবে বিষয়টা চটপট এত সুন্দর ভাবে দেখেছেন, এবং যে সত্যের যে সত্যতা এই সত্যটাতে এত সুন্দর ভাবে দেখেছেন সত্য এবং তার সত্যতা পুরো গাইডলাইন দিয়ে দিচ্ছেন, মানে কি বলবো, মানে হিউম্যান ম্যানুয়াল, হিউম্যান ম্যানিফেস্টো, মানে এই যে পূর্ণাঙ্গ দলিল এটা তো দিয়েই দিয়েছেন দিদি। তাই তো আকাশবাণী আমাদের কাছে এত আনন্দ, এত সত্যতা, এত বিশ্বাসের বন্ধু। তাই যে আমরা ক্ষণিকে অতিথি না হয়ে, ক্ষণিকে অতিথি হয়ে

0: গ্রিল, এটা তো তিনিই দিয়েছেন দিদি, তাই তো আকাশবাণী আমাদের কাছে এত আনন্দ, এত সত্যতা, এত বিশ্বাসের বন্ধু। তাই যেন আমরা ক্ষণিকে অতিথি না হয়ে, ক্ষণিকে অতিথি হয়ে আমরা যেন অসত্যের সঙ্গে হাত না মেলাই। আসুন সকলে মিলে সেই উদার্য কণ্ঠে হেতা একদিন বিরামবিহীন মহা অহংকার ধ্বনি হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী, আমাদের সেই দিকে এগোতে হবে। নমস্কার দিদি, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন, নমস্কার। শ্রোতা বন্ধুরা, বৈদিক ভারত আমাদের শিখিয়েছে সত্যের জয় অবশ্যম্ভাবী। মুণ্ডক উপনিষদে বলা হয়েছে সত্যমেব জয়তে, সত্যের জয় হোক। সেটা আমরা সবাই জানি, জেনে বুঝে এই সত্যটাকেও নিজেদের মধ্যে আমরা আড়াল করে রাখি। কখনো কখনো এই সত্যটা আড়ালেই থেকে যায় এবং আমরা ভুলে যাই যে আমি কে, আমি আদৌ কী কাজ করছি, আমি আদৌ সত্যের পথে চলতে পারছি কি না। শ্রোতা বন্ধুরা, আজকের এই আজ রাতে পর্বে আমাদের বিষয় সত্যের সাথে সখ্যতা। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে রয়েছেন?
2: আমি বিশ্বনাথ দাস বলছি, ধরণী দেব বর্মা।
1: বুঝতে পারিনি, একটু জোরে বলুন।
2: ধরণী দেব বর্মা।
1: ধরণী?
2: বিশ্বনাথ থেকে বলছি।
1: বলুন, একটু জোরে কথাটা বলুন। হ্যালো, বলুন, বিষয়ে কিছু বলতে চাইছেন?
2: আমি
1: শ্রোতা বন্ধু অনুরোধ করব, অনুষ্ঠান শুনে প্রসঙ্গে কথা বলবেন, প্রসঙ্গটা শুনবেন ভালো করে এবং চেষ্টা করবেন সেই প্রসঙ্গে কথা বলার। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু? হ্যালো,
3: হ্যালো,
1: কে রয়েছেন?
3: সত্যের কথা বলছেন না দিদি?
1: আপনি কে বলছেন?
3: এই কথাটা সত্যি
1: শ্রোতা বন্ধু, আপনি কে বলছেন?
3: খুব ভালো লাগে।
1: হ্যালো,
3: তো সত্য তো মানুষ ঢেকে রাখে কিছু কিছু।
1: শ্রোতা বন্ধু, আপনি ফোন করে অবশ্যই প্রসঙ্গে কথা বলবেন, তবে আপনার নামটা আপনি একটু আগে বলে দেবেন, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। হ্যালো, কে রয়েছেন? বলুন।
4: বলছি, সত্যতার সঙ্গে সাক্ষতা, আমি বলি আমার ব্যক্তিগত জীবনে, আমি বলি সততা এই যে গ্যাস অনেস্টির গ্যাস বাড়ছে, মানে সততার একটা মহত্ব সবার উপরে, মানুষের তো তার উপরে কেউই নাই, এটা আমি বলি। তো আমি আমার কর্মক্ষেত্রটাকে সততা ভাবে নিয়ে চলি এবং কিছু কিছু ক্ষেত্রে কর্মজীবনটাকে কিছু কিছু রক্ষা করতে গিয়ে কিছু কিছু মিথ্যা কথা বলি, কিছু কিছু মানে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে কিছু মানে মিথ্যা কথা বলি, যে মিথ্যা কথাটা বললে নাকি আমার কিছুটা রক্ষা হয়। এরপরে আরেকটা কথা বলি, আমি জীবনে এই যে মিথ্যাটা এখনকার দিনে কারো সবসময় দেখি মোবাইলের কাছে থাকে, তো দাঁড়িয়ে ফোন করি যদি ফিরে কোথায় থাকি, যদি বাড়ি বলে বাজারে বা ওইখানে বা ওইখানে, মানে এই এই মিথ্যাটা বেশিরভাগ এখনকার প্রত্যেকের হাতেই আমি এটা দেখি যে এই মিথ্যা কথা। আমি বলি যে সবসময় সততা জিনিসটা থাকলে মানে অনেকটা পরিচয়ের ক্ষেত্রে মানুষও বলে ভালো, সত্য জিনিসটা থাকলে সৎ ব্যবহার, সৎ কর্ম, সৎ চিন্তা, সৎ ভাবনা থাকলে মানে জীবনেও অনেকটা এগিয়ে যাওয়া যায়, এই কথাটি আমার বলার ছিল আর কি।
1: বাহ, ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা শ্রোতা বন্ধু, আজকের যে বিষয়টা আমি রেখেছি সত্যের সাথে সখ্যতা, সত্যের সাথে বন্ধুত্ব করাটা কি আসলেই খুব সহজ? একদমই না। মাঝে মধ্যে একটা ছোট্ট মিথ্যা বলে সাময়িক বিপদ থেকে বেঁচে যাওয়াটা বেশ লোভনীয় মনে হয়। কিন্তু একটা প্রচলিত কথা আছে না, একটা মিথ্যাকে ঢাকতে আরও 100টা মিথ্যা বলতে হয়। দিন শেষে সেই মিথ্যার বোঝা কিন্তু আমাদের নিজেদেরই বয়ে বেড়াতে হয়, মন তখন খুব একটা শান্ত।

0: গুরুত্ব থাকে না। কিন্তু যখন আপনি সত্যের সাথে সখ্যতা গড়ে তুলবেন, তখন মনের ভেতর দেখবেন একটা অদ্ভুত শান্তি পাবেন। সত্য বলা বা সত্যের পথে চলা শুরুর দিকে হয়তো একটু কঠিন, হয়তো এতে সাময়িক কিছু ক্ষতি হতে পারে, যেই ভয়টা সবাই পায় নর্মালি, কিন্তু দিন শেষে দীর্ঘমেয়াদে এটা আপনাকে এমন এক সম্মান আর আত্মবিশ্বাস দেবে যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব হয় না। সত্যের পথ হয়তো মসৃণ নয়, কিন্তু এই পথের শেষটা সবসময় সুন্দর আর মর্যাদাপূর্ণ। একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, অনুরোধ করব শ্রোতা বন্ধু, যারাই ফোন করবেন আপনাদের রেডিও সেট অথবা মোবাইল ফোন থেকে একটু দূরত্ব বজায় রেখে আপনারা ফোন করবেন, তাহলে আপনাদেরও আমার কথা শুনতে সুবিধা হবে, আমারও একটু সুবিধা হবে। এই অনুরোধটা রইল আপনাদের কাছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো দিদি, নমস্কার,
0: কে রয়েছেন?
1: আমি প্রাণপুর দেব অশ্বিনী বলছি।
0: বুঝতে পারিনি, নামটা আবার বলুন।
1: প্রাণপুর দেব অশ্বিনী মার্কেট থেকে বলছি।
0: বলুন প্রান্তোষ বাবু।
1: আচ্ছা, আর সততা বলছেন তো, সততা মহত্ব দুন, সততা থাকলে আমরা এগিয়ে যেতে পারি। সত্য আমি যখন জানেন তো সবসময় সত্য কথা চলি, আমি সত্য কথা মিথ্যা কথা মানে করতে রাখলে আস, সততা মহতের গুণ, সৎ থাকলে ভগবান মানে সামাজিক কত কষ্ট দেয়, কিন্তু সৎ পদ্ধতিতে সবকিছু ঠিক হয়ে যায়। আর মিথ্যা কথা বললে বুঝেন, একটা মিথ্যা কথা বললে একশো মিথ্যা কথা বলতে লাগে মিথ্যা কথা ঘুরতে, আর সততা বলতে আপনি এক কথাই বোঝা যায় যে সত্য বোঝা আছে বুঝলেন। যেমন একটা টপিক লেগেছেন, খুব ভালো লাগেছে আমার জন্য। আর দেখেন আমাদের কাজকর্ম করতে যে অনেকে মিথ্যা কথা বলে, আপনার বিপদ তাপদ কেটে যায়। আর মিথ্যা কথা বললে আপনার অনেক সময় ভাটা যায়, কিন্তু একদিন একদিন ধরা পড়ে যায় মিথ্যা কথা। সততার এমন গুণ, সত্য কথা চললে ভগবান সুসন্তুষ্ট হয়, নিজ কথা থাকতে হয়, নিজ মনটা খুশি থাকতে হয়, সত্যতা। এতটুকু বলার ছিল ম্যাডাম, নমস্কার,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় সত্যের সাথে সখ্যতা। এই বিষয়ে জানবো আপনাদের অভিমত, আপনাদের মতামত, আপনাদের অভিজ্ঞতা, তবে একটি গানের পর। সঙ্গে থাকুন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্জে এফএম উজ্জ্বল। ফিরে আসছি আবারও একটি গানের পর।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্তে আজ রাতে পর্বে। এই পর্বে আজকে আমাদের বিষয় সত্যের সাথে সখ্যতা। একটি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে, সত্যের সাথে সখ্যতা বিষয়টি ভীষণ কঠিন কিন্তু খুব সুন্দর। সত্য বললে চিন্তা করে বলতে হয় না, আর তার মনে রাখারও প্রয়োজন হয় না বা শিখে রাখতে হয় না। সত্য সব সময় একরকম থাকে, তা বিভিন্ন সময় পাল্টে যায় না, কিন্তু অনেক সময় দেখা যায় অপ্রিয় সত্য বলা ভীষণ কঠিন হয়ে পড়ে। নমস্কার, লক্ষ্মী দত্ত হারাধন সংঘ আগরতলা। সত্যের মধ্যে আছে শান্তি, বিশ্বাস আর ভরসা। ধন্যবাদ লক্ষ্মীদি, খুব সুন্দর করে একটি মেসেজ রেখেছেন আমাদের বিষয়ের উপর, ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এই বিষয়ে আপনাদের অভিমত, আপনাদের মতামত জানাতে ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন? দুঃখিত শ্রোতা বন্ধু, আপনার ফোনটা নিতে পারলাম না। অনুরোধ করব আবারও একবার ফোন করবেন, আমাদের ফোন লাইন খোলা রয়েছে, ফোন করুন 03-81-232-6253 এই নম্বরে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
1: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেববর্মা বলছি।
0: শ্রোতা বন্ধু, আপনি সকালে একবার হয়তো ফোন করেছেন, অনুরোধ আমাদের এটাই থাকে যে যারা সকালে বলছি তোমায় পর্বে ফোন করেন, তাদেরকে আমরা রাতের বেলা ওনাদের ফোনটা আমরা নিই না, কারণ অন্যদেরকে কথা বলার সুযোগ দিই। আপনারা অনুষ্ঠানটা শুনুন এবং অন্যদেরকে কথা বলার সুযোগ দিন। আপনারা যারা সকালে ফোন করেছেন তারা দয়া করে রাতের আজ রাতে পর্বে ফোন করবেন না, তবে অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার ম্যাম।
0: কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: আমি আনন্দনগর থেকে জয়কুমার বলছিলাম।
0: বলুন।
2: হ্যাঁ, সত্যটা তো, সত্যটার

0: সত্যের তো পরাজয় নেই, সত্যের পরাজয় নাই, মিথ্যার তো পরাজয় নাই। সত্যের পথে চললে সব কাছে সব সব খেলে মানে সবার সঙ্গে মানে সত্যতা রেখে চললে জীবনে সাফল্য অর্জন করতে পারবে। সৎপথে চললে সবাইকে সবাই সম্মান দেবে, সবাই স্মরণ করবে, সত্যের সত্যের কোনোদিন পরাজয় নাই। আর মিথ্যার পথে চললে তো সবাই পরাজয় হবে। সততা করে জীবনে চললেই সবার জীবনে মঙ্গল হবে আর কি, না যদি বলা ছিল।
1: ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
1: সত্যের পথটা হয়তো একটু কঠিন, হয়তো বলতে মাত্রই আমরা সাফল্যের মুখ দেখতে পাই না, তবে এটা ঠিক, অনেস্ট যদি আমরা থাকতে পারি, সত্যের পথে যদি আমরা চলতে পারি এবং নিজের কাছে আমরা যেরকম মানুষ হিসেবে আমরা যদি নিজের কাছে স্যাটিসফাইড থাকি, তাহলে অবশ্যই একদিন না একদিন সাফল্য আমাদের হাত ধরবেই। নমস্কার, কে রয়েছে? কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: বাবা, অনেকদিন পর কথা হচ্ছে আপনার সঙ্গে।
2: না না, ঠিক ঠিক, ভালো আছেন রে?
1: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ, আমি ভালো আছি। ওই জন্য দেখছি যে দিদি একটু কথা বলি, দেখি লাগে কিনা। তো দিদি, আমি সত্য কথা বলতে সৎ ভাবে ইয়ে করতে খুব ভালোবাসি, চলতে। হ্যাঁ, আমি ওই সোজা কথা বলতেই ভালোবাসি। আমাকে বুঝতেই পারছেন, সরল সোজা মানুষ আমি, জানেন তো। কেউ যদি এমনি অন্য পথেও নিয়েও যায় তাও আমি জানি। আমি কিন্তু একটা জিনিস জানি যে অন্য পথে নিয়ে যা, কিন্তু আমি না সবসময় ওপরওয়ালার কথা চিন্তা করে এ করি যে ঠাকুর তুমি আমাকে যেদিকে নিয়ে চলে আমি সেইটাই জানছি ভালো, জানেন আমি এইটাই বলি। তো আমি দেখেছি কোনো সময়ে আমি কিন্তু গাড্ডায় পড়ি না, বা এমনি মন্দ সঙ্গেও যদি কোনো চলেও যায় তো ও কিন্তু অটোমেটিক আমার ওপরওয়ালার কিন্তু অন্যদিকে আমাকে ঠিক সরিয়ে দেন। একটা কথা বলবো দিদি, সত্যি করি দেখুন, একটা আমি কীর্তন গান পছন্দ করি, আমি নিজে তবলা বাজাই, ঢাক ঢোল সবই বাজাতে পারি। তো গান বাজনা খুবই ভালো লাগে আমার। নিয়ে কীর্তন শুনতে যাচ্ছিলাম এক জায়গায়, হ্যাঁ ঠিক ওই সন্ধ্যেবেলায় গেলাম, সন্ধ্যে থেকে 8টা থেকে শুরু হলো, নিয়ে 10টা 11টা 12টা পর্যন্ত কীর্তন হলো, নিয়ে 12:30 সময় আবার বাড়ি ফেরত আসি। তো সত্যি বলে দিয়েছিলাম দিদি, এই ঠাকুরের সামনে বলছি আজকে, তো আমার মন্দিরের সামনে তো বসে আছি, তো আমি আসার পথে দেখছি যে রাস্তায় জানেন ওই একটা বড় বাঁশ কাটছি। তো আমি উপরওয়ালাকে স্মরণ করলাম যে ঠাকুর তোমারই গান শুনতে গিয়েছি, তুমি যা বলছো তা করো, আমি আমার কিচ্ছু করার নেই। তো বলে বিশাখা জানেন ওই মাঠে থেকে জোশ না করার বুঝবাচ্ছে, আর যখন কাছে কাছে আসছেন না তখন তোমার গাটা কিন্তু একটুকু মানে ভয় ভয় লাগছিল। তো আমি বললাম ওই ঠাকুরকে ডাকছি, ইয়ে করছি, আমার পিছনে এক দাদা আছে বলছে চল ঘুরে পালিয়ে চলো, না না পালাবো না, তুমি ইয়ে করো না, নেমে অ্যাক্সেলেটার দাবাচ্ছি, যে দেখছি মাঠে থেকে চলে আসছি। আসার পরই কিন্তু জানেন ওই বাঁশের দড়িটা খুলে না বাঁশটা পুরো সরিয়ে দিল রাস্তা থেকে, নিয়ে সরিয়ে দিয়ে আমি তখন বললাম বাবা, আমি তখনই ঠাকুরকে স্মরণ করলাম, ঠাকুর তুমি তোমার গান শুনতে এসেছি, তুমি যা ভালো বুঝবো। দেখলাম যে ওইটা আমাকে কি সুন্দর করে বাঁশটা সরিয়ে দিল, আমি সুন্দর ভাবে আমরা দুজনে চলে এলাম বাড়ি। অদ্ভুত, খুব ভালো। আমি কিন্তু ওই সরল সোজা মানুষ, আমি একদম ওসব পছন্দ করি না, আমি কোনো সময় কোনো গাড়িতেও আজ পর্যন্ত পড়িনি, জানেন আপনাদের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে। তো দিদি ভালো থাকুন, হ্যাঁ
1: ভালো থাকুন,
2: হ্যাঁ ঠিক, খুব ভালো লাগে।
1: শ্রোতা বন্ধুরা, সত্যের সাথে সখ্যতা, এর মানে শুধু মুখে সত্য বলা নয়, এর মানে হলো নিজের প্রতি সৎ থাকা, নিজের ভুলের মুখোমুখি হওয়ার সাহস রাখা। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন যেন নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারি, আমি আজ কারোর সাথে বা নিজের সাথে প্রতারণা করিনি। এই অনুভূতিটাই আলাদা, তাই না? একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে রয়েছেন শ্রোতা বন্ধু? শ্রোতা বন্ধু, আপনাদেরকে অনুরোধ করব, যদি ফোন করেন আপনাদের রেডিও

হ্যান্ডসেট অথবা মোবাইল ফোন থেকে একটু দূরে থেকে আপনারা ফোন করুন, তাহলে আপনাদের পক্ষেও সুবিধা হবে, আমার পক্ষেও সুবিধা হবে। আজকের এই আজ রাতে পর্বে আমাদের বিষয় ছিল সত্যের সাথে সখ্যতা। এই বিষয়ে আপনাদের কাছ থেকে অনেক রকম মতামত আমরা শুনলাম, অনেক রকম অভিমত অভিজ্ঞতার কথাও শুনলাম। তবে শ্রোতা বন্ধু, যাওয়ার আগে শুধু এতটুকুই বলবো, আসুন না আজ থেকে একটা ছোট্ট চেষ্টা করি। পরিস্থিতি যতই কঠিন হোক, অন্তত নিজের কাছে নিজে সৎ থাকি। মিথ্যার সাময়িক আরাম ছেড়ে সত্যের চিরস্থায়ী শান্তিতে অভ্যস্ত হই। সত্যকে বন্ধু মানিয়ে নিলেই দেখবেন জীবনটা অনেক সহজ আর সুন্দর হয়ে গেছে। শ্রোতা বন্ধু, স্টুডিওর ঘড়ি বলছে সময় একেবারে শেষের দিকে চলে এসেছে, তাই আমি আপনাদের বন্ধু আর যে অঙ্কুরিতা আজকের মতো এই আজ রাতে পর্ব থেকে বিদায় নিচ্ছি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। কথা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো অনুষ্ঠানে, নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে ও শুনতে থাকুন সত্যের সুন্দর রূপ।

জানিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বের, আমাদের আগামী দিনের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা। সকাল 7:25 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। সকাল 7:40 শুনবেন ককবরক সংবাদ। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। সকাল 8:40 শুনবেন তোমায় গান শোনাব। নিউজ হেডলাইন্স শুনবেন সকাল 9:10। সকাল 9:12 শুনবেন বলছি তোমায় আর যে অপরাজিতার সঙ্গে। সকাল 10:00 শুনবেন তুমি অনন্যা। বেলা 11:00 শুনবেন ককবরক অনুষ্ঠান। বেলা 2:30 শুনবেন চিরায়ত গল্প পাঠের আসর। হৃদ মাঝারে শুনবেন বেলা 3:00। নিউজ হেডলাইন্স বেলা 3:58। বেলা 4:00 শুনবেন ফেলে আসা দিনের গান, সঙ্গে থাকবে আর যে অঙ্কিতা। বিকেল 5:00 শুনবেন ঝুম।

মে সাত সাত সন্ধে ছটা তিরিশ মিনিটে শুনবেন ছন্দে গানে, রাত সাতটা পঁচিশ মিনিটে শুনবেন সেরা কথা, রাত আটটা পাঁচ মিনিটে শুনবেন সুস্বাস্থ্য, সমাচার সন্ধ্যা শুনবেন রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে, নিউজ হেডলাইন্স শুনবেন রাত নটা, রাত নটা দু মিনিটে শুনবেন প্রণমী তোমারে, এবং রাত সাড়ে নটায় শুনবেন অনুষ্ঠান আজ রাতে, সাথে থাকবেন আরজে নিবেদিতা। রাত এগারোটায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি, আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। স্টুডিওর ঘড়িতে এখন এগারোটা বেজে পনেরো সেকেন্ড। শুভরাত্রি।